107 মেগাহার্জ FM Rainbow শুনছি রবীন্দ্রনাথের গান আনন্দধ্বনি। এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আমি তপারতি। অনুষ্ঠানের অর্ধেক সময় পেরিয়ে এসেছি পরের শিল্পী সুকন্যা নাথ।

আজকের আনন্দ ধ্বনির শেষ শিল্পী জয়া চক্রবর্তী। আপনাদের সঙ্গে এতক্ষণ ছিলাম আমি তপারতি, শুনছিলাম রবীন্দ্রনাথের গান। এই গানটির সাথে সাথে আজকের অনুষ্ঠান থেকে আমি বিদায় নেব। সবাই খুব ভালো থাকুন, শুনতে থাকুন 107 MHz FM রেইনবো।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 এফএম গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 এফ।

সকাল মানে মিষ্টি সূর্য, রোদের আনাগোনা, সকাল মানে নীল আকাশে পাখির গান শোনা, সকাল মানে ফুলে ফুলে প্রজাপতির নাচ, সকাল মানে প্রাণ জেগেছে আনাচে কানাচ, সকাল মানে চায়ে চুমুক এফএম গোল্ড অন করে বন্ধু তোমার দিনটি কাটুক গানের সুরে ভরে, সঙ্গে আছি সঙ্গী হয়ে তোমাদের তানিয়া, সুপ্রভাত জানিয়ে করছি শুরু প্রভাত বিনা।

1884, 21 সেপ্টেম্বর, স্টার থিয়েটারের সামনে একটি ঘোড়ার গাড়ি এসে থামল। বিহ্বল মধুর হাসিতে এক নিমেষে তিনি সকলের মন জয় করে নিলেন। তখনও কেউ জানে না বঙ্গমঞ্চে বা রঙ্গমঞ্চে রঙ্গমঞ্চের দেবতার আবির্ভাব ঘটেছে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ এসেছেন চৈতন্যলীলা দেখতে, বিখ্যাত নাটক। গিরীশ ঘোষ রচনা করেছেন, বেনি ওস্তাদ গানের সুর দিয়েছেন, নিমাইয়ের ভূমিকাতে নটি বিনোদিনী। সাহেবরা শান্তিপুর থেকে বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছেন যাতে বৈষ্ণব ভক্তরা আসতে পারেন। ঈশ্বর বিজয়কৃষ্ণ গোস্বামী থিয়েটার দেখে হলের মধ্যে নৃত্য করেছেন। এই নাটকের দুটি গান, আমি ভবে একা দাও হে দেখা আর কেশব কুরু করুণা দিনে, যেন সকলের মুখে মুখে ফিরছে। ঠাকুর এসেছেন পরিপাটি সেজে, কালো কোট, লাল পাড় ধুতি, পায়ে চটি জুতো বার্নিশ করা আর মুখে কাবাব চিনি। গিরীশ ঠাকুর এবং তাঁর সঙ্গী সাথীদের বক্সে বসিয়ে চলে গেছেন। কনসার্ট বাজছে, ঠাকুর হাসছেন। এইবার ড্রপ সিন উঠল, নিমাই গান গাইছে, ঠাকুর অছড়ে কেঁদে চলেছেন, কোট ভিজে যাচ্ছে চোখের জলে। দেখছেন নাটক চৈতন্যলীলা।

অভিনয় শেষ হলো। ঠাকুর আবদার করেছেন তিনি নিমাইয়ের ভূমিকাতে যে অভিনয় করেছেন তাকে দেখবেন। রামকৃষ্ণদেব জানতেনও না যে আসলে তিনি কে। তিনি খুব সরলভাবে প্রশ্ন করলেন, নিমাই কে সেজেছিল গো? এই কথা শুনে কলকাতার ভদ্রলোকরা বললেন যে ঠাকুর ওদিকে যাবেন না, যে নিমাই সেজেছে সে পুরুষ নয়, মহিলা এবং গণিকা। এদিকে অমৃতলাল বসু গ্রিন রুমে গিয়ে বলছেন, বিনোদ দরজা খোল, উনি পরমহংসমশাই তোর সঙ্গে একবার দেখা করতে চান, তিনি এসেছেন। বিনোদিনী মেকআপ তুলছেন, এক মাথা কালো চুল পিঠে ছড়িয়ে আছে। দরজা খুলতেই ঠাকুর, কি দেখলাম গো, আসল নকল সব এক হয়ে গেছে। অবাক হয়ে বললেন, মেয়ে খুব ঠকিয়েছিস তো। সেদিন অভিনেত্রীর মাথায় হাত দিয়ে তিনি আশীর্বাদ করায় বিনোদিনী অবাক হয়ে জানতে চান, আমি মহাপাপী, আমাকেও তোমার এত কৃপা? উত্তরে ঠাকুর বলেছিলেন, পাপ নেই পাপ নেই, তিনি সব হয়েছেন, আসল নকল সব এক হয়ে গেছে রে। সেদিন বিনোদিনীর সামনে রামকৃষ্ণদেব হরি গুরু গুরু হরি বলে নেচে উঠেছিলেন, আর তারপর দুই হাত তাঁর মাথায় দিয়ে বলেছিলেন, মা তোমার চৈতন্য হোক। সেদিন ঠাকুরের করুণাময় দৃষ্টির কৃপা লাভ করে ধন্য হয়েছিলেন নটি বিনোদিনী, লাভ করেছিলেন তাঁর অভিনয় জীবনের শ্রেষ্ঠ পুরস্কার। বিনোদিনী মা ডাক শোনেননি, কোনোদিন এমন অকপট মানুষও দেখেননি, সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল নটির। গিরিশের অনুপস্থিতিতে ঠাকুর গ্রহণ করলেন বঙ্গরঙ্গ মঞ্চকে, এবং গিরিশের উপস্থিতিতে ঠাকুর গ্রহণ করলেন বঙ্গরঙ্গমঞ্চকে এবং সমাজের ঘৃণার পাত্র নটীদের। সেদিনের সেই ঘটনা কার্যতই এক মৌখিক ইতিহাসের মতো মিশে রয়েছে বঙ্গজীবনের চিরকালীন অন্দরে। বিনোদিনী তার আত্মজীবনী আমার কথাতেও লিখেছেন, চৈতন্যলীলার অভিনয়ে শুধু চৈতন্যলীলার অভিনয়ে নয়, জীবনের মধ্যে চৈতন্যলীলা অভিনয় আমার সকল অপেক্ষা শ্লাঘার বিষয় এই যে আমি পতিত পাবন পরমহংসদেব রামকৃষ্ণ মশায়ের দয়া পাইয়াছিলাম, কেননা সেই পরম পূজনীয় দেবতা চৈতন্যলীলা অভিনয় দর্শন করিয়া আমায় তাঁর শ্রীপাদপদ্মে আশ্রয় দিয়েছিলেন। বলাই বাহুল্য, জীবন পাল্টে গিয়েছিল কিংবদন্তী অভিনেত্রী নটী বিনোদিনীর। অভিনয় ছিল প্রাণ, থিয়েটার ছাড়া কোনো দিন নিজের অস্তিত্ব কল্পনা করতে পারেননি। ১২ বছর মঞ্চ সফল অভিনয় জীবনকে বিদায় জানিয়েছিলেন যখন, মানে ১২ বছর ধরে তিনি অভিনয় করেছেন, এবং সেই ১২ বছরের মঞ্চ সফল অভিনয় জীবনকে যখন বিদায় জানাচ্ছেন তখন তার বয়স মাত্র ২৪। বিনোদিনী ১৯৪১ সালের ১২ই ফেব্রুয়ারি যখন ৭৮ বছর বয়সে দেহ রাখেন তখন তিনি রামকৃষ্ণময়। গানে গানে অদিতি মহসিন, তার আগে আমরা শুনেছি, প্রথম গান শুনেছি শ্রীকান্ত আচার্য, তারপর জয়তী চক্রবর্তী, আর এখন অদিতি মহসিন।

100.1 FM গোল্ডে শুনছেন প্রভাত বীণা তানিয়ার সঙ্গে। গতদিন অর্থাৎ 16ই সেপ্টেম্বর আমি কথা বলেছিলাম অষ্টবিনায়ক যাত্রার যে 8টি মন্দির তার পিছনে যে পৌরাণিক কাহিনী রয়েছে সেই বিষয়ে, এবং মাত্র 3টি মন্দির সম্পর্কে বলতে পেরেছিলাম, বাকি অংশ বাকি ছিল। ভেবেছিলাম আজ সেটুকুই বলবো, কিন্তু কি জানেন, ঠাকুরের কথা উঠলে, মানে আমাদের রামকৃষ্ণদেবের কথা উঠলে, তখন আর অন্য কোনো প্রসঙ্গে যাওয়ার মন চায় না। তাই আজ বরং একটু আমরা পরমহংসদেবের কথাতেই থাকি, পরের দিন সেই কাহিনী সম্পূর্ণ করব, কথা দিলাম। পরের দিন মানে আগামী 23 তারিখ ঠাকুরের কথাতেই থাকি। শুভঙ্কর ঘোষ রায় চৌধুরীটি প্রতিবেদন থেকে কিছু অংশ আপনাদের পড়ে শোনাবো, এবং এই যে ঠাকুরের সঙ্গে নটি বিনোদিনীর সাক্ষাৎ, এই গল্প হয়তো আপনাদের অনেকেরই জানা। আরও একজনের সাক্ষাৎ তাঁর জীবনটাকে পাল্টে দিয়েছিল, মানে শ্রীরামকৃষ্ণদেবের সান্নিধ্যে এসে সেই মানুষটার জীবনটা পাল্টে গিয়েছিল। না, নরেন্দ্রনাথ দত্তের কথা বলছি না, তিনি তো এসেই ছিলেন আমাদের কাছে এক অনন্য আশীর্বাদ হয়ে। সে গল্প নিয়ে না হয় আরেকদিন কথা হবে, আজ একটা অন্য গল্প হোক, নটি বিনোদিনীর সঙ্গেই কিছুটা সম্পর্কযুক্ত আর কি। সকাল থেকে শোরগোল, কারা যেন একটি দেবী মূর্তি বসিয়ে রেখে গেছে তাঁর বাড়ির উঠোনে। মাথায় আগুন জ্বলে ওঠে নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষের। তিনি নাস্তিক, এসব মাটির পুতুলের পুজো আচ্চাকে তিনি মোটেও তোয়াক্কা করেন না। তাই বুঝি তাঁর সঙ্গে এই রগর কোথা থেকে জোগাড় করে আনলেন একটি কুঠার। প্রতিটি কূপে খণ্ড বিখণ্ড করতে লাগলেন মূর্তির হাত পা ধর মাথা, এবং অন্দরমহলে তো তখন একদম হুলস্থুল রব, কান্না কাটি, কি অভিশাপ ডেকে আনছেন গিরিশ এই বাড়িতে। কিন্তু তাঁর সেসব দিকে কোনো ভ্রুক্ষেপ নেই। কুঠারের কাজ ফুরলে মূর্তির ভাঙাচোরা টুকরোগুলো নিয়ে একটি গাছের নিচে তাদের মানে মাটিতে মিশিয়ে দিয়ে তবে তিনি শান্ত হলেন। ঘটনাটির বাহ্যিক আলোড়নে হারিয়ে না গিয়ে যদি আরও একটু গভীরে জানা যায় গিরিশচন্দ্র ঘোষের জীবন, দেখা যাবে দেবী মূর্তি উপলক্ষ মাত্র। গিরিশ ঘোষ কুঠারের প্রতিটি আঘাতে, আসলে এই প্রতিটা আঘাত তিনি করেছিলেন তাঁর নিজ ভাগ্যকে লক্ষ্য করে। আশ্চর্য এক বৈপরীত্য তাঁর জীবনে, একদিকে তৎকালীন বাংলার অন্যতম নাট্য ব্যক্তিত্ব রূপে খ্যাতির বৈভব সম্মান সবই লোকজীবনে ততদিনে লাভ করেছেন গিরিশ, অন্যদিকে ক্রমাগত ছিন্ন ভিন্ন হয়ে চলেছে তাঁর ব্যক্তিগত পরিসর। বাইরের উন্মত্ত ভোগের অন্তরালে তাঁকে তাড়া করে বেড়াচ্ছে মৃত্যু। সেই শৈশব থেকে জীবনের মাত্র 30-এর কোঠা ছোঁয়ার আগেই গিরিশচন্দ্র প্রায় 12টি ঘনিষ্ঠ মৃত্যু দেখেছিলেন। প্রখর দাবদাহে পড়তে পড়তে গিরিশের মনে প্রশ্ন এসেছিল, পরম কল্যাণময় যে ঈশ্বরের কথা মানুষ বলে, যিনি নাকি উচ্চ নীচ কিছুই ভেদ করেন না, সমদৃষ্টিতে দেখেন সকলকে, এ তার কেমন কল্যাণ? এ তো তাঁকে পূজা করা, এই যে এত তাকে তিনি পুজো করতেন, এত বিশ্বাস করতেন, সেসবের প্রতিদান এই অকারণ অক্লান্ত মৃত্যু মিছিল। আপন জনের সঙ্গ থেকে বঞ্চিত করে সেই ঈশ্বর যেন নিজ স্পর্শ থেকেও দূরে ঠেলে দিচ্ছিলেন গিরিশকে। যুক্তির পশার সাজিয়ে নয়, চরম অভিমানে এবং রাগে গিরিশ ঘোষ ত্যাগ করেছিলেন শুভ সম্ভাবনার প্রতি নিজ বিশ্বাসকে। কুসঙ্গে আসক্ত হয়ে যাওয়া, বদভ্যাসে আসক্ত হয়ে যাওয়া, চরম দুর্মুখ পরিচয়ে ভেসে যাওয়া ছাড়া আর কী বা প্রতিশোধের পথ ছিল এই স্নেহ ভিক্ষু মানুষটির কাছে? কিন্তু ভেবে বলুন তো, সবটাই কি স্বেচ্ছায় ভেসে যাওয়া? আসলে গিরিশচন্দ্রের মনের গভীরে কোথাও কি ছিল প্রাণপণ এক ব্যাকুলতা, যে কোনো উপায়ে একটি আশ্রয়কে আঁকড়ে ধরার? জীবনের এমন এক মুহূর্তে তাঁকে স্পর্শ করেছিলেন এক জ্যোতির্ময় মহাপুরুষ। গানে গানে মান্না দেয়।

0: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বীণা, প্রভাত বীণা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বীণা, প্রভাত বীণা 100.1 FM গোল্ডে।
1: দক্ষিণেশ্বরের পরমহংসদেবকে গিরিশ প্রথমবার দেখতে গিয়েছিলেন দীননাথ বসুর বাড়িতে। সে অবশ্য কৃপা বা আশ্রয় প্রার্থনা করতে নয়, বরং তার সন্দিগ্ধ এবং সংশয়ী মন চাইছিল মানুষটিকে একটু যাচাই করতে। গিরিশ ঘোষের নিজের কথায়, ভাবিলাম যে ব্রাহ্মরা যেমন হরি মা প্রভৃতি বলা আরম্ভ করিয়াছে, সেইরূপ এক পরমহংসও খাড়া করিয়াছে। তথায় যাইয়া শ্রদ্ধার পরিবর্তে তাহার প্রতি অশ্রদ্ধা লইয়া আসিলাম। কিন্তু জানেন, ভাগ্যের এমন ফের, বারবার দুজনের দেখা হতে লাগল, মিলিত হতে লাগল গিরিশ ও শ্রীরামকৃষ্ণের পথ। কখনো বলরাম বসুর বাড়িতে, কখনো স্টার থিয়েটারে ওই যে চৈতন্যলীলা নাটকের অভিনয়ের দিন, কখনো আবার চৌরাস্তার মোড়ে, কখনো বা দক্ষিণেশ্বরের সেই ঘরে কথা হলো তাঁদের। অহং শূন্য হয়ে শ্রীরামকৃষ্ণের কুল মা নির্বিশেষে সকলের কাছে বদ্ধাঞ্জলি হওয়া, নিঃস্বার্থ প্রেম এবং শ্রদ্ধায় সকলকে গ্রহণ করার এই যে স্বভাব ছিল, তা অলক্ষেই গিরিশচন্দ্রের তাপিত জীবনে আশ্বাস ও আশ্রয়ের স্নেহকোমল স্পর্শ এনেছিল। তাঁর দর্প ও অনিয়ন্ত্রিত জীবনের বাঁকা চোখে না দেখে শ্রীরামকৃষ্ণ তাকে আলিঙ্গন করে আপন করে নিয়েছিলেন। নিরহংকার ভালোবাসার এই যে শিক্ষা, তা কিন্তু গিরিশচন্দ্রের সঙ্গে বাকি জীবন ছিল। তবে এই গ্রহণকে কেবলই প্রশ্রয় ভাবা ভুল। শ্রীরামকৃষ্ণের উপমাত্মক যে শিক্ষার রস, তাতে কিছুমাত্র কম ছিল না। অপ্রত্যাশিত আশ্রয় লাভে চরম অবিশ্বাসী গিরিশচন্দ্র আচমকাই অন্ধকারকে ভুলে আলোকময় ভক্তিরসে পরিপূর্ণ হলেন বটে, কিন্তু পরমহংসদেব দূরদর্শী।

ছিলেন। তিনি জানতেন আলো ও অন্ধকারকে সমানভাবে গ্রহণ না করতে পারলে পরবর্তী আঘাতেই গিরিশের সমস্ত বিশ্বাস আবারও পর্যবসিত হবে অবিশ্বাসে, এবং জীবনভর আলো ও অন্ধকারের দুই মেরুর মাঝে ঠুনকো ছোটাছুটি তাঁর সার হবে। কোনো ভক্তের কাছে উপমার ছলে একবার শ্রীরামকৃষ্ণ রহস্য করে বলেছিলেন গিরিশ সম্বন্ধে যে, রসুন গোলা বাটি হাজার ধৌ, রসুনের গন্ধ কি একেবারে যায়। কথামৃতে 1885 সালের 25 ফেব্রুয়ারির যে পাতা, সেখান থেকে একটি উক্তি বলা যায় যেখানে শ্রীরামকৃষ্ণের প্রতি গিরিশ প্রশ্ন করছেন, রসুনের গন্ধ কি যাবে? শ্রীরামকৃষ্ণদেব বলছেন, অত আগুন জ্বললে গন্ধফন্ধ সব পালিয়ে যায়, রসুনের বাটি পুড়িয়ে নিলে আর গন্ধ থাকে না। খুন আগুন জ্বলার কথা বলেছিলেন রামকৃষ্ণ। আলোর উপশম পেতে গেলে সহ্য ও দহনের পথটি যে এড়িয়ে নয়, পেরিয়ে যেতে হবে। বামে স্নেহ এবং ডানে আঘাতের মিলনে জীবন দেবতার যে পূর্ণ রূপটি, তাকে গ্রহণ করতে হবে। এই শিক্ষায় দ্বিতীয়বার গিরিশকে স্পর্শ করলেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। গানে গানে রূপঙ্কর, মনোময় এবং মনোজ।

শ্রী রামকৃষ্ণে মজেছেন তিনি। থিয়েটারের কাজকর্ম নাট্যাচার্যের আর তেমন ভালো লাগে না। সমস্ত কিছু ছেড়ে যখন রামকৃষ্ণের সেবায় ও সাধনায় নিজেকে অর্পণ করতে উদ্যত হলেন গিরিশ, ঠিক তখনই তাকে তৃতীয়বার স্পর্শ করলেন পরমহংসদেব। এবারে তাঁর রূপটি আর ভক্তবৎসল গুরুর নয়, লোকশিক্ষার, লোকশিক্ষকের, যে আদর্শ ও সত্যের উপলব্ধিতে নিজের জীবন সঁপেছিলেন শ্রীরামকৃষ্ণ, তার বৃহত্তর প্রসার ও প্রচারে তিনি নির্দিষ্টভাবে বেছে নিয়েছিলেন দুজনকে। এক নরেন্দ্রনাথ, যিনি সন্ন্যাসী ছিলেন, হয়ে গিয়েছিলেন সন্ন্যাসী সন্তানদের মধ্য থেকে নরেন্দ্রনাথ, এবং গৃহীদের মধ্য থেকে গিরিশচন্দ্র ঘোষ। নরেন শিক্ষে দেবে, এই কথাটি যেমন আজ কিংবদন্তি, তার চেয়ে কোনো অংশে কম নয় গুরুত্বপূর্ণ, মানে কম গুরুত্বপূর্ণ নয় যে গিরিশের প্রতি শ্রীরামকৃষ্ণের সেই উচ্চারণ, এদিক ওদিক দুদিক রাখতে হবে, সর্বত্যাগী সন্ন্যাস নয়, সংসারে থেকে লোকশিক্ষা দানের সাধন পথ গিরিশচন্দ্রের জন্য নির্ধারণ করেছিলেন পরমহংসদেব। পরবর্তী জীবনে শ্রীরামকৃষ্ণের এই শিক্ষার স্পর্শ গিরিশচন্দ্র যাপন করেছেন নিজে এবং ছড়িয়ে দিয়েছেন সমাজে, মানুষের সমষ্টি চেতনায়। পতিত পতিতা বলে চিহ্নিত যারা, গিরিশচন্দ্র সিংহ হৃদয়ে তাঁদের ভালোবেসেছেন, সমাজের বাঁকা চোখের তোয়াক্কা না করে স্থান দিয়েছেন নিজের জীবনে এবং কাজে। যে আশ্রয়ের খোঁজে একদিন তিনি নিজে দিশাহারা হয়ে ঘুরেছেন এবং অবশেষে লাভ করেছিলেন পরমহংসদেবের সান্নিধ্য, সেই আশ্রয়ের প্রার্থনা করে কাউকে যেন ফিরে যেতে না হয় সে উদ্দেশ্যে সাধ্যাতীত চেষ্টা করেছেন গিরিশ। নিজের জীবদ্দশায় মৃত্যু তাঁর ঘরে এসেছে আরও বেশ কয়েকবার, কিন্তু সমদর্শিতার স্পর্শে উজ্জ্বল গিরিশচন্দ্র তাকে স্বাগত জানিয়েছেন মনে মনে, আসন পেতে বসতে দিয়েছেন হৃদয়ে, যেভাবে বসিয়েছেন সকল সুখ বা সুখের স্মৃতিকেও, ত্যাগ করেছেন সুখ সম্পদের আশা, বিপদের উদ্বেগ, তাঁর একদা উন্মার্গগামী জীবনের সবটাই এখন পরিবর্তন ঘটেছে। সহনশীলতা এবং ধৈর্যের জ্বলন্ত উদাহরণস্বরূপ সকলের কাছে, তিনি আশ্রয় পেয়েছেন যার কাছে, তিনি তো এমনই মানুষ, আমাদের প্রিয়, আমাদের পরম প্রিয়, আমাদের ঠাকুর। গানে গানে ভাস্বতী দত্ত।

তবে রামকৃষ্ণদেব জারিত স্পর্শের প্রসারে সম্ভবত সাহিত্যিক নাট্যকার রূপেই লোকশিক্ষক গিরিশচন্দ্র সবচেয়ে দীর্ঘমেয়াদি ছাপ রেখেছেন। তার কলমের এক একটি ঋজু পংক্তি, নাটকের এক একটি বিষয় দেশ কাল অতিক্রম করে এখনও দাঁড়িয়ে আছে ঔচিত্য এবং সত্যের সমর্থনে। মূল্যবোধের অবক্ষয়, অন্যায়ের বিরুদ্ধে দৃপ্ত প্রতিবাদ, সমানাধিকারের কথা উচ্চারিত হয় গৃহলক্ষ্মী নাটকে বা বড় বউ গল্পে। বলিদান যে নাটক আপনারা জানেন সে কথা, সেখানে এক দরিদ্র পিতা এবং তার তিন অনুরাগ কন্যার কাহিনীতে পণ প্রথার পর্দা ফাঁস করেছেন গিরিশ। যে প্রথা আজকের আধুনিক সমাজেও বুক চিতিয়ে বিরাজমান, সেই সময়ে তার বিরুদ্ধে শোনা যায় এক চরিত্রের সংলাপ। কি সংলাপ? আমাদের সমাজে এক অদ্ভুত কীর্তি, জগতে এক নতুন রহস্য, বাংলায় কন্যা সম্প্রদান নয়, বলিদান। রামকৃষ্ণের প্রবাদ প্রতিম যার পেটে যা সয় উপমাটির সার্থক ব্যাখ্যা খুঁজে পায় গিরিশচন্দ্রের সমাজ সংস্কার প্রবন্ধে। দেশ কাল পাত্র বুঝিয়া সমাজ সংস্কার করা উচিত, দাপরের নিয়ম কলিতে নাই। গিরিশচন্দ্রের দর্শনের প্রতিটি বিন্দুতে ধ্বনিত হয় শ্রী রামকৃষ্ণের শিবজ্ঞানে জীবপ্রেম এবং সেবার মন্ত্র। জাত কুল ধর্ম কোনো কিছুই তাকে বশ করতে পারে না। এই সূত্র ধরে কিছু পরে আবারও বলেছেন, যিনি পরমাত্মা পরম পুরুষ তিনি হিন্দুও নন, মুসলমানও নন, খ্রিস্টানও নন, তিনি সর্বব্যাপী বিভু। প্রকৃত সরল প্রাণী যে তাকে ডাকে, সরল প্রাণী যে সেই প্রেমময়ের শরণ নেয়, সে যে মানুষকে না ভালোবেসে থাকতে পারে না। আশ্চর্যের ও দুঃখের এক শতাব্দীরও বেশি সময় পরেও এই কথাগুলির পুনরুচ্চারণ একই রকম প্রয়োজন। সাম্প্রদায়িক বিভেদ থেকে এখনও আমরা মাথা তুলে দাঁড়াতে একই রকম অপারক। প্রতিদান ছবি থেকে লতা মঙ্গেশকর।

আজকের প্রভাত বীণা একটু অন্যরকমভাবে সাজিয়েছিলাম আপনাদের জন্য। কেমন লাগলো আজকের প্রভাত বীণা গানে এবং কথায় জানাতে ভুলবেন না। 100.1 FM গোল্ডের ফেসবুক পেজের প্রভাত বীণার আজকের যে পোস্ট সেখানে কমেন্ট করে। কথা হবে 8:30 আজকেও থাকবো আপনাদের সঙ্গে আপনাদেরই পছন্দের একটি বিষয় নিয়ে। আর যেতে যেতে অনেক কথা রয়ে গেল, কারণ আমাদের প্রিয় ঠাকুরকে নিয়ে কথা বলতে বসলে তো কথা শেষ হয় না। আবারও কোনো একদিন আপনাদের সঙ্গে নিশ্চয়ই এই বিষয়ে কথা হবে। শেষ গানটি রেখে গেলাম আপনাদের প্রত্যেকেরই খুব প্রিয় সেই গান, সুদেব দে এবং সুবীর চট্টোপাধ্যায়ের কণ্ঠে। জানাতে ভুলবেন না কেমন লাগলো।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: বৃষ্টির দিনে মাটির ভেজা গন্ধ, ফুটন্ত চায়ের বা ভাতের গন্ধ, মায়ের শাড়ির ভাঁজ ভাঙা গন্ধ, নতুন বইয়ের পাতার গন্ধ বা কিছু উদ্ভট গন্ধ যেমন কেরোসিন তেল, কর্পূরের গন্ধ, এসবই প্রতিটি মানুষ আর তার প্রিয় গন্ধ, যেখানে পারফিউমও হার মেনে যায়। যে গন্ধ আর্টিফিশিয়াল নয় কিন্তু আত্মতৃপ্তি দেয়। প্রিয় গন্ধ নিয়ে গল্প এবার বলেই ফেলুন, হোক না তা উদ্ভট বা স্মৃতি মাখানো, সেই মন কেমনের গন্ধ নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70 শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903 05 9992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, এফএম গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন aifmgoldkolkata@gmail.com এ। সেপ্টেম্বর মাসের অনুগল্প লেখার বিষয় মন কেমনের গন্ধ। গল্প পাঠানোর শেষ তারিখ 25 সেপ্টেম্বর। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 এফএম গোল্ডে।
2: মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 এফএম গোল্ডে। মনের মেলোডি, মনের মেলোডি।

0: 100.1 FM গোল্ডেন মনের মেলোডি নিয়ে হাজির তানিয়ার, আপনারা আমার সঙ্গে এই মুহূর্তে আমাদের প্রিয় কিশোর কুমার।
1: তবু বলে কেন সহসাই থেমে গেলে বলো,

এমন প্রশ্ন যদি আপনার মনেও থাকে তাহলে বলি আপনার সঙ্গে কথা বলবো বলেই তো সকাল সকাল চলে আসা, সেই কোন ভোরে উঠে ছুটতে ছুটতে আপনাদের কাছে আপনাদের গান শোনাতে আপনাদের সঙ্গে একটু কথা বলতে চলে আসি আমরা প্রত্যেকে প্রতিদিন সকাল 6:10 থেকে 7 পর্যন্ত এবং 8:30 থেকে 10 পর্যন্ত। তবে হ্যাঁ, আপনারা যেভাবে অপেক্ষা করছেন আর বিশদে না গিয়ে বরং বিষয়ে যাওয়া যাক। মনের মেলোডির আজকের বিষয় কি জানেন? আজ আসলে একটা স্পেশাল ডে। আসলে স্পেশাল ডে বলাটা ভুল, এটা কোথাও গিয়ে এখন একটা সমস্যা। আজ ওয়ার্ল্ড অ্যালজাইমার্স ডে। আমরা প্রত্যেকেই হয়তো নানান কারণে, সেটা নানান পারিবারিক চাপ, সাংসারিক চাপ, কাজের চাপ, নানান স্ট্রেস থেকে অথবা অন্য কোনো ক্লিনিক্যাল ইস্যু থাকার কারণে অনেক কিছুই ভুলতে থাকি। আর অনেক সময় কোনো কারণ ছাড়াই, মানে ভোলাটাই যখন আমাদের স্বভাব, এমনটাও হয় রোজ। মানে এমন কিছু কিছু জিনিস আমাদের প্রত্যেকের জীবনে থাকে যে আমরা কিছু না কিছু বেরোনোর সময় নিতে ভুলে যাই, বা ওষুধ খেতে ভুলে যাই, বা সময় এফএম গোলটা অন করতে ভুলে, না না সেটা আপনি বলেন না, জানি আমি জানি সেটা হতেই পারে না। না, এরকম যদি কিছু থাকে যা আপনি প্রায়শই ভুলে যান তাহলে সেটাই লিখে পাঠান তানিয়াকে। কোথায় পাঠাবেন? 9903055992 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন, টেক্সট মেসেজ করতে পারেন এবং জানাতে পারেন যে কোন জিনিসটা আপনি প্রায়শই ভুলে যান। আর ততক্ষণ এ কথা আমি বলছি না, আপনারা যদি বলেন তাহলে কিন্তু শুনেন গানটা, তারপর বলছি কি হবে। আরতি মুখোপাধ্যায়, ছবির নাম দাদার কীর্তি।

মনে মনে এমন কথা কি কেউ বলছেন যে তানিয়াটাকে সাড়া দিতে আপনার বই গেছে? আমি জানি এমনটা কেউ বলবেন না, কারণ আপনারা প্রত্যেকেই আমাদের প্রত্যেককে ভীষণ ভালোবাসেন, আর আপনাদের ভালোবাসার প্রতিদিন বড় হচ্ছে আমাদের FM গোল্ডের পরিবার। তার জন্য প্রত্যেককে অসংখ্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এবার বলি যে আজকের বিষয় কি রেখেছি। কোন জিনিসটা আপনি নিতে, আপনার সঙ্গে নিতে প্রায়শই ভুলে যান, সেটাই লিখে পাঠাতে হবে 9903055992। আর আজ জানেন সবার প্রথমে যার মেসেজ পড়বো তার আজ জন্মদিন। হ্যাঁ, মেসেজ করেছেন সৌভিক সরকার কসবা হালতু থেকে। সৌভিক, প্রথমেই জানাই জন্মদিনের অনেক অনেক অনেক শুভেচ্ছা। FM গোল্ডের পুরো পরিবার, আমি জানি যারা বয়োজ্যেষ্ঠ রয়েছেন প্রত্যেকে আপনাকে আশীর্বাদ করছেন, ভালোবাসা জানাচ্ছেন। এবার সৌভিকের মেসেজ পড়া যাক। সুপ্রভাত দিদি, সুপ্রভাত ভাই। প্রথমেই বলি আজ আমার জন্মদিন, আমি নিতে ভুলে যাই ছাতা, রুমাল, আবার কখনো কখনো মানি ব্যাগ। একবার কি হয়েছে জানো, অফিসের আই কার্ডটা নিতেই ভুলে গেছি, আবার মাছ পথ থেকে বাড়িতে ফিরে আসতে হয়। এই সমস্যা হলে সত্যি আমি তো ভীষণ টেনশন থাকি যদি টাকা নিতে ভুলে যাই। এখন যদি অনলাইনে পেমেন্ট করা যায়, কিন্তু সবাই তো সেটা করতে পারে না, বাসে সবসময় অনলাইনে নেবে না, তখন কি হবে, আমার খুব টেনশন হয়। তাই আমি আগে ভাগে দেখি মানি ব্যাগটা সঙ্গে আছে কিনা। যাই হোক, সুপ্রভাত আর জে তানিয়া দিদি ভাই, নমস্কার সহ প্রভাতী শুভেচ্ছা জানাই। জানিয়েছেন যাদবেন্দ্র পাণ্ডা, জুখিয়া বাজার কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে। আমি মাঝে মাঝে অফিস যাওয়ার সময় নিজের চশমা নিতে ভুলে যাই। অফিসে গিয়ে কাজের খুবই অসুবিধা হয় তখন। অসাধারণ অনুষ্ঠান উপভোগ করছি, মন ভরে যাচ্ছে। আপনারা সবাই খুবই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বেশ, সুমিতা রায় ঢাকুরিয়া থেকে জানিয়েছেন, সুপ্রভাত তানিয়া দিদি ভাই, আমি প্রায় আমার বাড়ির ট্যাক্সের বিল দিতে ভুলে যাই, কি অবস্থা। পরে মনে পড়লে আগেই, সবার আগেই অনলাইনে তাড়াহুড়ো করে জমা করি, তারপরে কি শান্তি কি শান্তি, সবাই আমাকে খুব বকাবকি করে। না না, এবার থেকে মনে করে কিন্তু বিল জমা দেবেন, এসব জিনিস একদম ফেলে রাখা ভালো কথা নয়। গঙ্গাধরপুর ধর্মতলা হাওড়া থেকে দীপঙ্কর মাল জানিয়েছেন, প্রেমিকার সঙ্গে দেখা করার জন্য কথা দিই, আর দেখা করার দিন সব ভুলে যাই, আর তারপর যা হওয়ার তাই হয়। মানে কী হবার হয় সেটা আপনারা ভেবে নিন, ততক্ষণ কল্পনা করতে থাকুন দীপঙ্করদার সঙ্গে কী হয় সে সময়। তবে ততক্ষণ কানে কানে থাকুক ছদ্মবেশী থেকে মান্না দে। কি জানি দীপঙ্করদার এমন হয় কিনা।

মনের চোরাগুলি খুঁজে বেড়ান কিনা জানি না, তবে এটা তো ঠিকই যে যখন কোনো কিছু নিয়ে যেতে ভুলে যান বাড়ি থেকে বেরোনোর সময়, তারপরের যা সব কিছু ঘটতে থাকে তার জন্য আপনার আফসোসের সীমা থাকে না। আর আজ কিন্তু সেই গল্পই জানতে চেয়েছি। হ্যাঁ, আপনার কোন জিনিসটা প্রায়শই সঙ্গে নিতে ভুল হয় সেটাই লিখে পাঠাতে হবে 9903055992। চশমা এটা খুব কমন, এটা ছাড়া আর কি সেটাই জানতে চাই। কেমন চটপট লিখে পাঠিয়ে দিন। মেসেজ করেছেন মীনা কর্মকার দমদম থেকে, সকালেই করেছেন 6:20। আহা তানিয়া, মন ভরে যাচ্ছে কাহিনী, যত শুনি ততই মন শুদ্ধ হয়, তুমি ভালো থেকো। থ্যাংক ইউ দিদি শোনার জন্য, আপনি বোধহয় আজ প্রথম প্রভাত বিনা শুনলেন। যাই হোক, বেশ, সঙ্গে এখনের মেসেজ করেছেন শুভ সকাল তানিয়া, খুব ভালো থেকো, আমার মনটাই ভুলো, ঠিক সময় ঠিক কথা আমার মনেই পড়ে না, আর যদি কোথাও বেরোই বারবার সব জিনিসপত্র আগে থেকে গুছিয়ে নিই, তবুও যেন কিছু না কিছু ভুল হয়ে যায়। সঙ্গে মিনাদি জানতে চেয়েছেন যে আবার কবে আসবো। আবার আসবো আসবো, তার জন্য একটু অপেক্ষা করতে হবে। যদিও আমি প্রভাত বিনয় আজকে বলেছি আমি আগামী দিন কবে আসবো, কিন্তু এখন বললে আবারও আমাকে বলতে হবে, তখন শুধু একটা কথাই বারবার রিপিট হবে, তাই না? তাই একটু ওয়েট করে যান, আপনি তো সঙ্গে আছেনই আমার, জানিয়ে যাবো যাওয়ার আগে। কানে থাকুক নির্মলা মিশ্র, বহুদিন এই গানটা আমিও শুনিনি, তাই ইচ্ছা হলো নিজেও শুনি আপনাদেরও শোনাই।

আপনি কোন জিনিসটা নিয়ে যেতে প্রায়শই ভুল করেন আপনার সঙ্গে সেটাই জানতে চেয়েছি 9903059992 এই নাম্বারে। মেসেজ করেছেন দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস। শুভ সকাল তানিয়া দি। শুভ সকাল। আজকের প্রসঙ্গে বলি, কদিন আগে রান্না করতে করতে সুন্দর সুন্দর গান শুনছিলাম, এদিকে তরকারিতে লবণ দিতেই ভুলে গেছি। তখন তো ভেবেছি যে লবণ দিয়েছি, কিন্তু খেতে বসে দেখি একটি তরকারিতে একদম লবণ দিইনি। সুন্দর সব গান দিয়ে খুব সুন্দর হচ্ছে অনুষ্ঠান আজকের মনের মেলোডি। খুব ভালো থাকবেন। জানেন সীমাদি, এইটা বোধ হয় আপনার সঙ্গে শুধু নয়, আমাদের অনেকের সঙ্গেই হয়। অনেক সময় আমরা অনেক কিছু চিন্তা করতে করতে রান্না করি, তখন কিন্তু ভুলে যাই নুন দিতে। এটা আমার সঙ্গেও হয়েছে। বেশ, মেসেজ করেছেন রমা রায় দাসনগর থেকে, দাসনগর হাওড়া 5 থেকে। নমস্কার আমার মিষ্টি তানিয়া দিদি ভাই, সুপ্রভাত। আপনাকেও সুপ্রভাত। আমি বেরোনোর সময় ছাতা নিতে ভুলে যাই, খুব অসুবিধা হয়। সকালে তানিয়া নামটি শুনে মনের মধ্যে আনন্দের অনুভূতির শিহরণ খেলে গেল। খুব ভালো থাকবেন, অনেক ধন্যবাদ। বেশ, এটা শুনে তো আমারও মনের মধ্যে আনন্দ হচ্ছে, শিহরণ জাগছে। কিন্তু আমি যে কাহিনীটা শোনালাম সেটা কেমন লাগলো সেটা জানতে চেয়েছিলাম, এবং বলেছিলাম যে প্রভাত বিনার যে পোস্ট রয়েছে 100.1 FM গোল্ড, সেইখানে কমেন্ট করে জানাতে যে আজকের প্রভাত বিনা আপনাদের কেমন লাগলো। শুধু আজ বলে নয়, প্রতিদিন আপনাদের কেমন লাগে সেটা আপনারা জানাতে পারেন সেখানে। কেমন, ধন্যবাদ রামাদি। আমরা চলে যাই পরের মেসেজে। কিশোরদা বালি হাওড়া থেকে মেসেজ করেছেন, গুড মর্নিং। আপনাকেও জানাই গুড মর্নিং। আমি খুব ভুলে যাই যেটা, সেটা হলো মোবাইলটা চার্জে বসাই, সুইচটা দিতে ভুলে যাই। এই সমস্যা তো আপনার একা নয়, এটা আমিও করি, আমার কর্তামশাইও করেন, আমার বাবাও করেন, এবং আমার ধারণা প্রতিটি পরিবারেই মাঝে মাঝেই এরকম ঘটনা ঘটে। যাই হোক, যখন দেখি ফুল চার্জ হলো কি না সেটা যখন চেক করতে যাই, তখন দেখি চার্জ বাড়ার জায়গায় আরও বেশি কমে গেছে। কেন কমলো না, সুইচটা দিতেই তো ভুলে গেছি। তখন চার্জার নিয়ে দোকানে চলে যেতে হয়, ওখানে চার্জ করি। আবার কখনও কখনও দোকান থেকে চার্জার আনতে ভুলে যাই, তখন বাড়িতে চার্জ দিতে অসুবিধা হয়। এই জন্য জানেন 3খানা চার্জার কিনে নিয়েছি। এটা আপনি বুদ্ধিমানের কাজ করেছেন। যাই হোক, আমরা একটা চট করে গান শুনে নিই। গান শুনে তারপর ফিরছি আবারও গানে গানে সতীনাথ মুখোপাধ্যায়।

পথ হারাবার ভয় থাকুক বা না থাকুক, বাড়ির থেকে বেরোনোর সময় যদি কিছু গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে যেতে আমরা ভুলে যাই, সেক্ষেত্রে কিন্তু অনেক কিছুরই ভয় থাকে, কি বলেন? তো সেই রকম ভুল যাতে না হয়, আজ সেটা একটু মনে করিয়ে দেওয়ার জন্যই আপনাদের ওই একটা জিনিসই লিখে পাঠাতে হচ্ছে তানিয়াকে, যে কোন জিনিসটা আপনি বাড়ি থেকে বেরোনোর সময় প্রায়শই সঙ্গে নিতে ভোলেন বা বাড়িতে ফেরার সময় আনতে ভোলেন, যেটা প্রায়শই ভুল হয় সেইটা লিখে পাঠান। তাতে কি হবে, পরবর্তী ক্ষেত্রে মনে হবে ওই যে তানিয়াকে পাঠিয়েছিলাম, না না এটা আমার একদম করা চলবে না। যাই হোক, আজকে এই নিয়েই হোয়াটসঅ্যাপ মেসেজ করতে হবে বা টেক্সট মেসেজ করতে হবে। মেসেজ এসেছে আত্রাই বাংলাদেশ থেকে, কাজী আবু জাফর মেসেজ করেছেন। তিনি জানিয়েছেন, তেমন কোনো ভুল আমার হয় না, তবে অধিকাংশ মানুষ যেটা ভুলে যায় আমি কিন্তু সেটা ভুলি না, সেটা হলো ঋণ পরিশোধ করতে। বেশ, মেসেজ করেছেন মানসী বৈদ্য কোন্নগর থেকে। সুপ্রভাত মনের মেলোডি, আমার মিষ্টি তানিয়াদিকে জানায় বৃষ্টি ভেজা একরাশ শিউলি শুভেচ্ছা। কাল বৃষ্টি হয়েছিল তাই আজ বৃষ্টি ভেজা শুভেচ্ছা, থ্যাংক ইউ। সঙ্গে লিখেছেন, যাই হোক যেভাবে সেভাবে গুরুতর ভুল না হলেও ভুলে তো অবশ্যই যায়, যেমন ডাক্তারের কাছে যাওয়ার আগে কী বলবো ভেবে গেলেও গিয়ে সেখানে ভুলে যায়, তাই ছোট্ট করে নোট করে নিই। মানুষী দি, এটা কিন্তু আপনি খাঁটি কথা বলেছেন এবং এটা কিন্তু আমাদের প্রত্যেকের হয়। ডাক্তারের কাছে গেলে যা কিছু বাড়ি থেকে ভেবে যাই সবটা মোটেও বলা হয় না। যাই হোক, মানুষীদের পরের মেসেজ করি পড়ি। তিনি লিখেছেন, যেহেতু আমার ফ্ল্যাট পাঁচতলায়, দোকানে যাওয়ার আগে মনে করে যায় যে এই এইগুলো নিয়ে আসবো, কিন্তু সেখানে গিয়ে ভুলে যাই, তাই নোট করে নিই, কথা বলতে বলতে খেয়ে হারিয়ে ফেলি, এভাবেই চলছে। যাই হোক, সঙ্গে দিদি জানিয়েছেন, দিদি এখন বেড়াতে যাচ্ছেন তাই বেশ কিছুদিন সঙ্গে থাকতে পারবেন না, তাতে ঠিক আছে, কোনো ব্যাপার নয়। কিন্তু আপনি যেখানে যান সেখানে নিউজ অন এয়ার অ্যাপটা যদি সঙ্গে রাখেন, তাহলে সব সময় যে কোনো সময় যে কোনো প্রান্ত থেকে, যে দেখছেন বাংলাদেশ থেকে শুনছেন, বিদেশ থেকে আমাদের প্রোগ্রাম শুনেন অনেকে, তো যে

0: 6th Test Olympiad in Samarkand, Uzbekistan. And that is the end of this news bulletin.
1: কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold.
2: বৃষ্টির দিনে মাটির ভেজা গন্ধ, ফুটন্ত চায়ের বা ভাতের গন্ধ, মায়ের শাড়ির ভাঁজ ভাঙা গন্ধ, নতুন বইয়ের পাতার গন্ধ বা কিছু উদ্ভট গন্ধ যেমন কেরোসিন তেল, কর্পূরের গন্ধ, এসবই প্রতিটি মানুষ আর তার প্রিয় গন্ধ, যেখানে পারফিউমও হার মেনে যায়, যে গন্ধ আর্টিফিশিয়াল নয় কিন্তু আত্মতৃপ্তি দেয়। প্রিয় গন্ধ নিয়ে গল্প এবার বলেই ফেলুন, হোক না তা উদ্ভট বা স্মৃতি মাখানো, সেই মন কেমনের গন্ধ নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70 শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903 05 992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com এ। সেপ্টেম্বর মাসের অনুগল্প লেখার বিষয় মন কেমনের গন্ধ। গল্প পাঠানোর শেষ তারিখ 25 সেপ্টেম্বর। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM Gold এ।
3: মন কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM Gold এ। মনের মেলোডি

0: করে আমি তো বলতে পারবোই না, কারণ আপনারা বলেন বলেই তো মনের মেলোডি এত সমৃদ্ধ, এত প্রিয়। কারণ আমরা এই মনের মেলোডির মাধ্যমেই একে অন্যের সঙ্গে যোগাযোগ করে তুলি। কারণ ওই সামনে থেকে দেখার অপশন তো নেই, চোখের দিকে তাকিয়ে দেখব, চোখে চোখে কথা বলবো এমন তো সম্ভাবনা নেই। তাই আমরা শব্দে শব্দে কথা বলি, সুরে সুরে মনের যে ঘর কোনা রয়েছে সেখানে বসত করি, তাই না? যাই হোক, চলুন মেসেজ পড়া যাক। আমাদের বেলঘড়িয়া থেকে পায়েল ব্যানার্জি পাঠিয়েছে, পথে নিয়ে বেরোই আমি মানবিকতার আলো, ভুলে যাই নিতে সবাই সাহসের এক চাবি। অপরাধ যে বেড়েই চলেছে এই জগৎ জুড়ে, সাহস করে আসবে হৃদয়ে এটাই আমার দাবি। সাহস নিয়ে বেরোই সবাই মনের এই নীড়ে, অপরাধ ঠিক দমন হবে জগৎ সংসার তীরে। সত্যি যদি এটা হতো তো ভালোই হতো, কিন্তু তবু আশা করতে হবে, আমাদের সচেতন থাকতে হবে নিশ্চয়ই। ও জানি দিন 9:15 হয়ে 57 সেকেন্ড। আজ আমাদের কথা হচ্ছে যে কোন জিনিসটা আপনি বাড়ির বাইরে বেরোনোর সময় প্রায়শই নিতে ভুলে যান, বা যে কোনো সময় যা কিছু প্রায়শই আপনি ভুলে যান ঘরের মধ্যে বা ঘরের বাইরে, সেটাই লিখে পাঠাতে হচ্ছে। মেসেজ করেছেন শ্রাবণী চক্রবর্তী চেতলা থেকে। গুড মর্নিং তানিয়া, ভেরি গুড মর্নিং। আমি বাইরে যাওয়ার সময় রুমাল নিতে প্রত্যেকবার ভুলে যাই। তোমার অনুষ্ঠান খুব ভালো লাগছে, খুব ভালো থেকো, থ্যাংক ইউ, সঙ্গে থাকুন, আপনিও ভালো থাকবেন। মেসেজ করেছেন আশিস দত্ত সল্টলেক থেকে। এক ভদ্রলোক বাজার থেকে কিছু জিনিস আনতে বা পকেটে রাখা চিঠি পোস্ট করতে ভুলে যেতেন। তার গিন্নি তার শার্ট বা পাঞ্জাবির পেছনে একটা কাগজ পেস্ট করে দিতেন, দয়া করে এই ভদ্রলোককে ওই জিনিসটা বাজার থেকে কিনে নিতে বলবেন, বা পকেটে রাখা চিঠিটা পোস্ট করে বলবেন। রাস্তায় অনেক লোক এই ভদ্রলোককে ডেকে তখন বলতে, দাদা ওই জিনিসটা নিয়েছেন তো, বা পকেটে রাখা চিঠিটা পোস্ট করেছেন তো। আশিস দা, এটা কি সত্যি ছিল নাকি এটা একটা মজা করে আপনি লিখেছে সেটা আমার জানার ইচ্ছে রইল। মেসেজ করে পাঠানো আছে 10:00 পর্যন্ত। লক্ষ্মী দে সুভাষগ্রাম থেকে জানিয়েছেন, ছাতা আমার কাছে কাজের বেলা, কাজই আর কাজ ফুরোলে পাজির মতো। বৃষ্টি পড়লে ছাতা নিয়ে কোথাও গেলাম, আর বৃষ্টি থামলে ছাতাকে সসম্মানে রেখে চলে এলাম। বেশ, মেসেজ করেছেন উত্তম কুমার দাস দারহাট্টা হরিপাল হুগলি থেকে। বাড়ির বাইরে বেরোলে পকেটে রুমাল, হাতে হাত ঘড়ি আর খুচরো টাকা নিতে বড্ড ভুল হয়। ভুলো মনের জন্য বাজারে করতে গেলে তাই নোট করে নিয়ে যাই, লিখে নিয়ে যাই আর কি। বেশ, টেক্সট মেসেজ পড়ছিলাম, শিবপ্রাদির মেসেজ আজ এখনও আসেনি কেন জানি না, যাই হোক অপেক্ষায় থাকছি। আর আপনাদের জন্য রাখছি গান, সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আমাদের হেমন্ত মুখোপাধ্যায়। তবে গানটায় যাওয়ার আগে একটা কথা বলি, ফিরে এসে পড়ব হোয়াটসঅ্যাপ মেসেজ, কারণ টেক্সট মেসেজ এখনও পর্যন্ত যা যা ছিল সব পড়ে দিয়েছি। পলাতক ছবি থেকে খুব প্রিয় গান।
1: পথে রে ভাই কোন দেশে ইশা কিনলাই কোথাও আমার।

আপনার মনের খবর তো আমার কাছে, আর তাই তো আপনাদের জন্যই একটু মনে করানোর চেষ্টা করছে মাত্র, যে কোন জিনিসটা আপনি প্রায়শই ভুলে যান সেটাই লিখে পাঠাতে হবে 9903 05 999 200.1 এবং গোল্ড শুনছেন মনের মেলোডির অনুষ্ঠান। আপনাদের সঙ্গে রয়েছি আমি তানিয়া। জানেন এখন একটা, আমাদের ছোটোবেলায় এসব ছিল না, এখন যেহেতু সমাজ মাধ্যমে অনেক কিছু রিল আমরা দেখি, সেখানে প্রায়শই আসে যে যেটা তুমি বারবার লিখবে সেটা তোমার মধ্যে একটা অ্যাফার্মেশন হিসেবে হয়, এরকম নানানজন বলেন। তো ওই আর কি, যে মানে আমি আপনাদের মনে করাতে চাইছি যে এই কাজগুলো আপনারা কিন্তু ভুলে যান, সেটার জন্যই এই অনুষ্ঠান আছে আসলে। তো সেটা লিখবেন, আমাকে পাঠাচ্ছেন, আমি পড়ছি, এটা একটা স্মৃতি হয়ে থাকলো, আর এরপর চেষ্টা করবেন সেই জিনিসটা যাতে আর ভুলে না যান, সেই চেষ্টাটুকুই আসলে করাতে চাইছি। যাই হোক, চলে যাই মেসেজে, যা বলে গিয়েছিলাম হোয়াটসঅ্যাপে। আমাদের অমিতাভ দা, মানে অমিতাভ হোর গলফ গার্ডেন থেকে সৌভিকের জন্য একটা মেসেজ করেছেন, সেটা আমি পুরোটাই পড়ছি। সুপ্রভাত তানিয়া, এই মেসেজটা আমার হয়ে আমার ভাই সৌভিককে দিয়ে দিলে খুশি হব। হ্যাপি বার্থডে টু সৌভিক অ্যান্ড মেনি মেনি রিটার্নস অফ দ্য ডে, প্লিজ টেক কেয়ার। আর সঙ্গে লিখেছেন যে আমি কী কী করব ভুলে যাই, ঠিক মনে পড়ে না, এটাই আমার ভুল। তবে আবার কবে আসবে তুমি এটা আমি ভুলি না, থ্যাংক ইউ। মানে অমিতাভ দা বলতে চাইছেন যে তানিয়া কবে আসবেন, এটা কিন্তু অমিতাভ দা কোনো দিন ভুলেন না। আপনাদের এই ভালোবাসাই সত্যি আমার কাছে একটা ভীষণ বড় প্রাপ্তি, একটা নয় মানে অনেক অনেক প্রাপ্তি, আপনারা প্রত্যেকে এত ভালোবাসা দেন। চলে যাই শুভ্রা ভট্টাচার্যের মেসেজে, বাঁশদ্রোণী কলকাতা সত্তর থেকে লিখে পাঠিয়েছেন। আজকে টপিকটা একেবারে আমার মনের কথা, ঘর থেকে বেরোনোর সময় চাবি আর মোবাইলটা তো নিয়মিত তুলি, কিন্তু সবচেয়ে যেটা বেশি ভুলি সেটা হলো আমার চশমাটা। মাঝে মধ্যে তো চশমাটা মাথায় তুলেই সারা বাড়ি খুঁজে মরি, আর তারপর যখন মনে পড়ে নিজের অজান্তেই হাসি পায়। আসলে এই ব্যস্ত জীবনে তাড়াহুড়ো করতে গিয়ে আমাদের সবারই কিছু না কিছু ফেলে যাওয়ার একটা অভ্যাস হয়ে গেছে। এই ভুলের বাহানায় তোমার মিষ্টি গলা আর এফ এম গোল্ডের আড্ডাটা কিন্তু মিস হয় না, এটাই আসল লাভ। খুব ভালো থেকো, থ্যাংক ইউ। হ্যাঁ, এভাবেই আপনারা কিন্তু আমাদের মনে রাখেন, সেটাই আমি বলছিলাম, আমাদের এবং আমাকে একটু বেশিই মনে রাখেন, আমি বুঝতে পারি আপনাদের মেসেজ পড়ে। যদিও জানি না, আশা করি আপনারা প্রত্যেক দিন এই অনুষ্ঠান শোনেন। শুভ সকাল, ভেরি নাইস টপিক। আমি অফিসে যাওয়ার সময় স্মার্ট কার্ড নিতে ভুলে যাই, তারপর টিকিট কেটে মেট্রো করতে হয়, সে সময় বড্ড দেরি হয়ে যায়। সোমনাথ ঘোষ, দমদম ক্যান্টনমেন্ট থেকে। সত্যি সোমনাথ দা, আমিও সহমত। মাঝে মাঝে আমি যখন ব্যাগ চেঞ্জ করি মেট্রো কার্ডটা নিতে ভুলে যাই, তখন যে কী বিরক্ত লাগে ওই মেট্রোর লাইনে দাঁড়িয়ে মেট্রো টিকিট কাটতে। আবার অফিস আওয়ার্সে তো ওরে বাবা যা ভিড়। যাই হোক, মেসেজ করেছেন সায়ন্তনী, সায়ন্তনী মেসেজ করেছেন, সায়ন্তনী অনেকদিন পর, মাঝে 14 তারিখ সায়ন্তনীর মেসেজ পাইনি। যাই হোক, বাড়ি থেকে বেরোনোর সময় আমি ব্যাগ নিতে ভুলে যাই, বাইরে বেরিয়ে কিছু কিনবো মনে করলে মনে পড়ে যা ব্যাগ নিতেই তো ভুলে গিয়েছি। তাই এখন একটা কাজ করি, দুটি ব্যাগ আমি গাড়িতেই রেখে দিই, যাতে কিছু কিনলে রাখতে অসুবিধা না হয়। আর তুমি যতই বলো তোমাকে মেসেজ করেছি বলে আর ভুলবো না, যা ভোলার তা তো ভুলবই। মানে সায়ন্তনী, বুঝলাম তুমি চাইছো না ভুলটা ওভারকাম করতে, বি পজিটিভ, তুমি পারবে, এই ভুলের জায়গাটা থেকে বেরোতে তুমি অবশ্যই পারবে। এই যে দেখো কি সুন্দর নিজেকে ম্যানেজ করে নিয়েছো।

তাই না? তুমি নিজেকে সাজিয়ে নিয়েছো যে দুটো ব্যাগ রেখে দিচ্ছি সঙ্গে, বা যারা টাকার টাকার পার্স নিতে ভুলে যান সেক্ষেত্রে এক্সট্রা অন্য কোথাও, যাতে ইনিশিয়াল গাড়ি ভাড়াটা দেওয়া যায়, সেই জন্য একটা এক্সট্রা টাকা কোথাও রেখে দেওয়া ব্যাগের মধ্যে, বা যেটা আপনি সঙ্গে নিয়ে যান তার মধ্যে, এইরকম একটা মানে সেকেন্ড অপশন আমরা তৈরি করে নিই নিজেদের বাঁচানোর জন্য। তো এটাও তো একটা লাভ, তাই না? আচ্ছা, এবার নিশাকর ধর মেসেজ করেছেন, দীর্ঘ মেসেজ। রৌদ্রোজ্জ্বল শুভ সকাল তানিয়া দি, যতটুকু বিষয় সম্বন্ধে বুঝতে পারছি ততটুকুই লিখছি। প্রত্যেক দিন দোকানে যখন আসি আলমারি থেকে হয়তো বাইরে বের করে রেখেছি যাত্রার বই, সেটাই হয়তো আমি নিয়ে আসতে ভুলে গিয়েছি। যখন কাস্টমার থাকে না বইটা পড়ি আমি, সময় কাটাই, আর কানে থাকে আমার রেডিও। জামাকাপড় তো কোথায় রাখা হচ্ছে সেটা খুঁজেই পড়তে হয়। আমার পরিবারও ভুল করে, যেমন গতকাল আমার টিফিনের মধ্যে চামচ দিতেই ভুলে গিয়েছে। পরিবার মানে এটা বৌদির কথা হচ্ছে, হ্যাঁ, বুঝে নিতে হবে আর কি সব। ভালোভাবে টিফিনটা করা হলো না, জানি না বৌদি শুনছেন কি না। কী আর করবো, কিছুই বলা হয় না, বলা যায় না, সংসারে সব কাজ তো একাই করতে হয়, অতএব ভুল হতেই পারে। তানিয়া দি আপনি ভুলে যান, দোকান খুলেছি একেবারে, এবারে গান শুনবো, আশা করি ভালোই ভালো ভালোই গান শুনবো। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার কবে স্টুডিওতে আসবেন জানাবেন। ইতি নিশাকর ধর, আমতা, জগদ্ধাত্রীতলা, হাওড়া। সঙ্গে লিখেছেন, কষ্ট করে পড়ে নেবেন, অনেকটা লেখা হয়ে গেছে। বেশ, হ্যাঁ, মানে আপনাদের মেসেজগুলো পড়তে তো আমি চাই, যখন সময় থাকে না তখন আমাকেও সময়ের হাতে বাঁধা পড়ে সংক্ষিপ্ত করতে হয় মেসেজ। যাই হোক, হ্যাঁ, ভুল তো আমারও হয়, আমিও তো মানুষ, আমার ভুল হবে না, আমারও ভুল হয়, তবে সে ভুলটা একটু সামনে নেওয়ার চেষ্টা করি। আবার কবে আসবো, অনেকগুলো অনেকজন বললেন, অনেকজন জিজ্ঞাসা করলেন, আবার আসবো আমি 23 তারিখ, হ্যাঁ, মানে আগামী পরশু দিন। বেশ, আমরা যাই একটা গানে, গীতা দত্তের কণ্ঠে ইন্দ্রাণী ছবি থেকে এই গান রইল আপনাদের জন্য।

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold.
1: পার্সোনাল লোন অফার স্যার,
2: আবার এক্ষুনি ব্লক করছি।
1: দুবাইয়ে ফ্রি ট্রিপ,
2: এটা তো

0: ব্লক করছি, আর কতগুলো নাম্বার ব্লক করব?
1: শুধুমাত্র ফোনে ব্লক করলে স্প্যাম কল আটকানো যাবে না, কারণ প্রতিবার সেটা আসে একটা নতুন ফোন নাম্বার থেকে।
0: তাহলে
1: কলটা আনসার করে ট্রাই DND অ্যাপে রিপোর্ট করুন। ব্যাংকিং, ট্রাভেল, ইন্স্যুরেন্স থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে সাবমিট করুন, আর এই পুরো কাজটা করতে মাত্র কয়েক সেকেন্ড লাগবে।
0: এর ফলে কি সবার জন্য স্প্যাম কল কমে যাবে?
1: হ্যাঁ, রিপোর্ট পাওয়া মাত্রই অ্যাকশন নেওয়া হবে। শুধু ব্লক না, রিপোর্ট করুন। ট্রাই DND অ্যাপ আজকেই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন এবং রিপোর্ট করতে শুরু করুন।
2: মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে। মনের মেলোডি, মনের মেলোডি।
3: আর আজ মনের মেলোডিতে কথা হচ্ছে যে আপনি কোন জিনিসটা প্রায়শই ভুলে যান, সেই নিয়ে বন্ধুরা অনেক মেসেজ করেছেন, পড়ছি এবং পড়ব। কিন্তু আপনি যদি এখনও পর্যন্ত মেসেজ না করে থাকেন তাহলে 9903059992 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা টেক্সট মেসেজ করতে পারেন। চলুন চলে যাই তো শ্রীরামপুর। শ্রীরামপুর হুগলি থেকে মৈনাক ব্যানার্জি লিখেছেন, সুপ্রভাত তানিয়া। সুপ্রভাত। গ্যাস বন্ধ করেছে কিনা, কল বন্ধ করেছে কিনা, পাখা বন্ধ করেছে কিনা, মেন গেটে চাবিটা ঠিকঠাক দিয়েছে কিনা, ভুলে যাওয়ার তালিকা তো বেশ দীর্ঘ। তাই এখন নির্ধারিত একটা ভুলের উল্লেখ করাটা বেশ মুশকিল, বুঝলাম। মানে এগুলো তারা ভুলে যান প্রায়শই। সঙ্গে মেসেজ করেছেন আগরপাড়া থেকে চন্দন কুণ্ডু, শুভ সকাল। আপনাকেও জানাই শুভ সকাল। অ্যালজাইমার একটি বয়সজনিত রোগ, তাই সাধারণ ভুল সবারই হয় কম বেশি। যেমন আমার প্রায় হয় ফোন ভুলে কাজে বেরিয়ে যায়, আর যেটা ভোলা যাবে না সেটা হলো FM গোল্ডের মনের মেলোডি। বেশ, রজত অনেকক্ষণ পর, রজত সবার প্রথম দিকে মেসেজ করেন। যাই হোক, গুড মর্নিং দিদি, ভেরি গুড মর্নিং। আমি বেরোনোর সময় বারবার ছাতা নিতে ভুলে যাই, পরে যখন অসুবিধায় পড়ি তখন মনে পড়ে। এমনিতেই আমি দেখেছি মানে পুরুষ বা ছেলে যারা, তাদের ছাতার প্রতি একটা অ্যালার্জি আছে, তারা নিতে প্রায়শই ভুলে যায়, কিছুটা ইচ্ছাকৃত কিছুটা অনিচ্ছাকৃত। তবে রজতের মনে হচ্ছে অনিচ্ছাকৃতই ভুল হয়। যাই হোক, তপন রায়চৌধুরী বাগুইয়াটির জোড়া মন্দির থেকে জানিয়েছেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ভুল ভুলিয়া রোগটা কিন্তু ভাই বেড়েই যায়। যেমন আমার প্রসঙ্গে বলি, যখন তাড়াহুড়ো করে বেরোনোর সময় কিছু না কিছু ভুলব, যেমন মানি ব্যাগ অথবা মোবাইল, একটা না একটা যেন আমি ঠিক ভুলে যাব। বেশ, আর প্রদীপদার মেসেজ পড়ব, তারপরে চলে যাব গানে। প্রদীপদা মানে প্রদীপ মুখোপাধ্যায় জগাচা হাওড়া থেকে জানিয়েছেন, সুপ্রভাত মনের মেলোডি। সুপ্রভাত দাদা আপনাকেও। অফিসে বেরোনোর আগে যে যে জিনিসগুলো নেওয়ার সব শাড়ি দিয়ে সাজিয়ে রেখে আমি তারপর স্নানে যাই, কারণ স্নানের পর কোনো রকমে নাকে মুখে গুজেই তো বেরিয়ে পড়তে হয়। সেদিনও সেইভাবেই বেরিয়েছিলাম, যথারীতি হাওড়ার বাসে উঠে আরাম করে সিটে বসলাম। এই সময় সিটে সিট পাওয়াটা ভাগ্যের ব্যাপার। সিটে বসে আরাম করে মোবাইল দেখতে দেখতে চলেছি, বাস কন্ডাক্টর এলেন ভাড়ার জন্য। পকেটে হাত দিয়ে দেখি মানি ব্যাগ নেই। আমি তো হতভম্ব, মানি ব্যাগ তার মানে কি তাড়াতাড়িতে আমি নিতেই ভুলে গেছি? নেহাতি চেনা কন্ডাক্টর তাই বললেন, বুঝতে পেরেছি মানি ব্যাগ নিতে আপনি ভুলে গেছেন, ঠিক আছে স্যার আপনি আগামীকাল দিয়ে দেবেন, যদি কিছু মনে না করেন এই টাকাটা এখন রাখুন, কাল দিয়ে দেবেন, অফিসে যাবেন তো? অত্যন্ত লজ্জিত হলেও ভগবানকে ধন্যবাদ জানালাম, সবাইকে প্রভাতী শুভেচ্ছায়। সত্যি এমনটা হয়, বহু মানুষ বহুজন এইভাবেই, আসলে সবই ঈশ্বরের ইচ্ছে জানেন তো। সেই দিন আপনার ইষ্ট আপনার জন্য সেই কন্ডাক্টর রূপে সেই মানুষটাকে পাঠিয়ে দিয়েছিলেন যিনি আপনাকে এইভাবে সাহায্য করেছেন। আমরা গানে তো যাবই, সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে একটি গান শুনবো।

আপনাদের ডাকেই তো বারবার ফিরে আসা। আর তাই আজকে যে জিনিস আপনি বারবার বলে যান, সে জিনিসও আপনাকে হাতছানি দিয়ে ডাকছে, আমাকে মনে রাখো, আমাকে মনে রাখো। আর সেটাই মনে করানোর জন্য আজকের বিষয় রেখেছি, কোন জিনিসটা আপনি প্রায়শই ভুলে যান। এবার আমার এক্সপ্রেস ছোটাতেই হবে, কারণ প্রচুর মেসেজ জমা হয়ে গেছে। চলুন পরপর পড়া যাক। নন্দা রায় পোড়েল পাঠিয়েছেন বেলগাছিয়া এল রোড থেকে, হাওড়া বেলগাছিয়া এল রোড থেকে একটা দীর্ঘ কবিতা। আমরা ছন্দে ছন্দে একটু থাকি। ওরে বাবা, টেক্সট মেসেজ প্রচুর এসে গেছে। ঠিক আছে, চলুন নন্দাদের মেসেজটা পড়া যাক। খুড়ুর জাতাকল নয়রে ভাই, সংসারের জাতাকলে চাপা পড়ে যাচ্ছি আমি অহর নিশি ভুলে। ব্যঞ্জনেতে দুবার ভুলে নুন দিয়ে দেখিয়ে এক তরকারি নুনে পোড়া, খাবোটা এখন কি? খুন্তি হাতে খুঁজে বেড়ায় খুন্তি দেখি হাতে, চাল কিনতে ডাল কিনি দেব কি ছাই পাতে। চশমা খুঁজতে হন্যে হয়ে ছুটছি যখন ঘরময়, ছেলে বলে হাতটা একবার দাও গো মা তোমার মাথায়। কতবার তো হয়েছে এমন ভুল স্টেশনে নেমে টিটির ভয়ে বুক ধুকপুক যাচ্ছি আমি ঘেমে। নিমন্ত্রণ খেতে সেজে গুজে যেই না পৌঁছেছি ব্যাঙ্কোয়েটে, গিয়ে দেখি ভোবো ছিল আগের রবিবার বটে। স্নান করতে হঠাৎ দেখি মুখ যাচ্ছে জ্বলে, ভুলের গেরোয় পড়ে আমি শ্যাম্পু দিয়েছি ঢেলে। বোঝো শ্যাম্পু মশাইও ভালোবেসে বদন খানি ধরে, কত আদর করলো সেদিন চুমায় চুমায় ভরে। একদিন দেখি আঁশগুলো থালায় যত্নে রেখে, জানলা দিয়ে কাঁচা মাছ দিয়েছি আমি ফেলে। হতচ্ছাড়া মিনি মুখো দেখো খাচ্ছে পরম সুখে, এদিকে আমি পাথর হয়ে গেছি চরম শোকে। একটা বল হয় না কো করেছি গবেষণা, মনের মেলাডিতে থাকলে তানিয়ার উপস্থাপনা। অদেখা এই মিষ্টি মেয়েটা করেছে কেমন বশ, আসলে তার আন্তরিকতা ভরা গলায় সুধারস। প্রভাত বিনা শুনে মন ভরে গেছে, শুভ জন্মদিন সৌরভ, জানিয়েছেন নন্দাদি। বেশ, নন্দাদির খুব সুন্দর হচ্ছে, খুব মজার একটা ছন্দে ছন্দে আমরা পড়লাম। সত্যি এই ভুলগুলো সবারই হয়। দেখবেন যখন শাক বাছিয়ে আমরা, মোচা বাছিয়ে আমরা, সে সময় যেটা যেখানে রাখা সে জায়গায় না রেখে অন্য জায়গায় রেখে দিই, তাই না? উল্টো পাল্টে যায়। যাই হোক, মেসেজ করেছেন উৎপল মুখার্জি পুনে থেকে। মনের মেলোডিতে কানপিতে সুন্দর সুন্দর গান শুনে মন ভালো করছি, বিষয়ে যাই। আমিও অনেক সময় অনেক দরকারি কাজ কথা বা নাম ভুলে যাই, বাড়িতে আমাকে বিগ বি বলা হয়। আমি চশমা বা মোবাইল ফোন মাঝে মাঝেই ভুলে যাই।

অনেক অসুবিধা হয়। তানিয়া তুমি কি কি ভুলে যাও, ভালো থেকো। আমি তো অনেক কিছু ভুলে যাই, আমি তা প্রথম থেকে অনেক অনেকের মেসেজের সঙ্গে সঙ্গেই বলেছি, এখন আবার নতুন করে বলতে গেলে উৎপল দা বাকিদের মেসেজ পড়তে পারবো না, তাই অন্য কোনো দিন, কেমন? আচ্ছা, অমিত বন্ধু ঘোষ মানিকতলা থেকে পাঠিয়েছেন, শুভ সকাল, নমস্কার। আমি অনেক সময় এফএম গোল্ড এবং রেনবোর অনুষ্ঠানের বিষয় লিখি, কিন্তু সেন্ট হচ্ছে না। এটা যখন দেখি কেন হচ্ছে না, তখন দেখি নেটওয়ার্কই অন করিনি। রোদের সময় বাড়ির বাইরে যখন বেরোই তখন সানগ্লাস নিতে ভুলে যাই। দিদি আপনি খুব খুব খুব খুব খুব ও পাঁচটা খুব, হ্যাঁ খুব খুব খুব খুব খুব ভালো থাকবেন, আবার আসিব, ফিরে কবে তারিখটা বলতে ভুলে যাবেন না। নমস্কার, ধন্যবাদ আপনাকে, আবার আসবো 23 তারিখ, না এবার থেকে আমি একদম 9:50 বলবো। আমি জানি এরকম অনেকই মেসেজ আসে, আমার ভালো লাগে, সত্যি ভীষণ ভালো লাগে যে আপনারা প্রত্যেকে জানতে চান আমি আবার কবে আসবো। থ্যাংক ইউ। আচ্ছা, বালিগঞ্জ থেকে আর চন্দ্রাবলী সেন মেসেজ করেছেন, তানিয়া সে কবে থেকে জন্মদিন ও সমস্ত বিশেষ দিনগুলো মনে রেখে শুভেচ্ছা ও ভালোবাসা জানানোর চেষ্টা করি, আজকাল প্রায়ই ভুল হয়ে যাচ্ছে, পরে হঠাৎ করে মনে পড়লে খুব অনুশোচনা হয়, আর প্রিয়জনদের অনুযোগ অভিযোগও শুনতে হয়, তাই আজকাল একটা ডায়েরিতে প্রতি মাসের বিশেষ দিনগুলোর তারিখগুলো লিখে রাখছি। আমার এফএম গোল্ড বন্ধু সৌভিক সরকারের জন্মদিনে জানাই অনেক শুভেচ্ছা ও ভালোবাসে, আর রবীন্দ্রনাথ ঠাকুরের গানে গানে বলি, এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার। খুব ভালো করে লিখেছেন, খুব ভালো জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। সঙ্গমিত্রা ঘোষ কাকিনাড়া ভাটপাড়া থেকে জানিয়েছেন, হাই তানিয়া, গুড মর্নিং, ভেরি গুড মর্নিং। আমি অপছন্দের খাবার খেতে অলওয়েজ ভুলে যাই, দুষ্টু, ভীষণ দুষ্টু। তুমি খুব আন্তরিক বলে তোমাকে সকল শ্রোতা খুব ভালোবাসে, মিস করে, ভালো থেকো। কিন্তু সঙ্গমিত্রা, তুমি কি আমাকে মিস করো? কি জানি, বেশ, যারা নানান দুষ্টুমি করেন, নানান কিছু ভুলে যান, তারপর যখন সরি বলতে চান, তারা মুকেশের এই গানটা শুনে মুখস্থ করে রাখতে পারেন, এভাবেও সরি বলা যায়।

ভুল আপনাদের হয় সে ভুলটা করা উচিত নয়। আপনারা, আমার বিশ্বাস, আমি এই আশা রাখি যে এই ভুলগুলো নিশ্চয়ই নিশ্চয়ই একটু সচেতন হবেন, শুধরে নেওয়ার চেষ্টা করবেন। অতনু পাঠক কাশুন্দিয়া হাওড়া থেকে জানিয়েছেন, শুভ সকাল তানিয়া, আজকের বিষয় সম্পর্কে বলি। আমার প্রায়শই ভুল হয় যেটা, সেটা হলো বাইরে বেরোনোর সময় মোবাইল ফোনটা না নিয়ে বেরোনোর অভ্যাস। আর জানো, এর জন্য বাড়ির লোকের বকুনি খেতে হয়। অভ্যাসটা বদলানোর চেষ্টা করে যাচ্ছি। অল দ্য বেস্ট, আপনি পারবেন, আমি জানি ঠিক পারবেন এই অভ্যাসটা কাটিয়ে উঠতে। তানিয়া অপূর্ব কর নিউটাউন কলকাতা থেকে পাঠিয়েছেন, তানিয়া তোমার কণ্ঠস্বর আর অনুষ্ঠান পরিচালনা খুব ভালো লাগে, থ্যাংক ইউ। ভুলের কথা বললে প্রথমেই মনে পড়ে সেই ছোটবেলায় পড়া সুখলতা রাওয়ের ভোলানাথের গল্প। তিনি রাতে বাড়ি ফিরে ভুলে গিয়ে তাঁর লাঠিটাকে বিছানায় শুয়ে নিজে লাঠির জায়গায় দরজার পিছনে সারা রাত দাঁড়িয়েছিলেন। এখন এই বয়সে আমিও যে কত কি ভুলে যাই, মোবাইল, গাড়ির চাবি, বাজারের ব্যাগ, চশমা, পাসওয়ার্ড, আরও কত কি। সবাইকে শুভেচ্ছা, থ্যাংক ইউ মেসেজ করার জন্য। শ্যাম সুন্দর দাস নারকেলবাগান লস্করপুর গড়িয়া থেকে লিখেছেন, সুপ্রভাত দিদিভাই, ছেলেবেলায় ছড়াগুলি যেতাম আমি ভুলে, মা বলতেন মিষ্টি ছন্দে আদরে কোলে তুলে। দিলীপবাবু গণিতের শিক্ষক বড্ড রাসভারী, অঙ্ক করতে ভুল হলে হাতের তালুতে খুঁচির বাড়ি। বয়সের ভারে নানা কাজে হচ্ছে এখন ভুল, গিন্নি বললে ধূপকাঠি আনছি গাঁদা ফুল। ভুল হচ্ছে শত শত অন্তরে রান মনে, জানি না কবে শোধরাবে কোন ভেষজের সেবনে। করজোড়ে করি বন্দনা ঈশ্বরের চরণে, মোর ভুলের কবলে পড়ে জীবন চলে না যেন কারোর লোকসানে। বেশ ছন্দে ছন্দে শ্যামসুন্দর দাও পাঠিয়েছেন তাঁর মনের কথা। কার্তিক মণ্ডল পাঠিয়েছেন সন্দেশ খালি দাউদপুর উত্তর চব্বিশ পরগনা থেকে, আগেও ভুল হতো না, এখনও হয় না। আসলে আমি একাই থাকি, সেজন্য সব সময় সতর্ক থাকি, আগে থেকে সময় নিয়ে কাজ করি। ভেরি গুড, একদম আমাদের শ্রোতাবন্ধু কার্তিক একেবারে গুড বয়, সব কিছু মনে রাখেন। দেখুন আপনারা, দেখে শিখুন, এইভাবে নিজেকে মনে রাখতে হয়। না, আমিও শিখছি কার্তিক, আমিও চেষ্টা করব তোমার মতো করে মনে রাখার। আচ্ছা, আমরা পড়ব আমাদের আরেক বন্ধুর মেসেজ। সুখেন্দু ঘোষ গুরুপল্লী থেকে শান্তিনিকেতন থেকে পাঠিয়েছেন, শুভ সকাল তানিয়া, আলোর পিছিয়ে আধার বা আধার শেষে আলো, মন্দ আসলেও জানবে আসবে এবার ভালো। মনে রাখা খুব জরুরি, তবুও ভুল হয়, তাই তো আমি ভুলকে করি না আদৌ ভয়। ভুল করি ওষুধ খেতে, পাম্প চালিয়ে কভু গেল মন্দ হজম করে, আচ্ছা গেল মন্দ হজম করে ভুলের পক্ষেই তবু। কে বলেছে মন্দ কবে, কি বলেছে রাগে, সব ভুলে বলি কথা চলি হেসে আগে। বেশ, আর যে সুখেন্দুদা 10 মিনিট আগে পাঠিয়েছেন তার জন্য আপনাকে ধন্যবাদ। মেসেজ করেছেন, একটা মেসেজ আমি স্কিপ করে গেলাম। হ্যাঁ, নীলাঞ্জন দাশগুপ্ত বিরাটি থেকে, মোবাইল আর ছাতার কথা তো বলাই বাহুল্য, নিজের কাছেই রেখে দিই, অথচ সারা বাড়ি বা চারপাশে ঘুরে বেড়াই, শেষে দেখি জিনিসটা তো আমার কাছেই রয়েছে। বেশ, আপাতত হোয়াটসঅ্যাপ মেসেজ শেষ করেছি, ফিরে এসে কিন্তু টেক্সট মেসেজ পড়ব, অনেক টেক্সট মেসেজ জমেছেন। চলুন গানে গানে আশা ভুঁজলে। অনুরাগের ছোঁয়া, আপনার মন যদি হারিয়ে যায় তাহলে ফিরিয়ে আনতে হবে মনের মেলাডিতে।

যেখানেই মন হারিয়ে যাক না কেন, 23 তারিখ সকাল 6:10 আবারও ফিরে আসতে হবে 100.1 এফএম গোল্ডে, কারণ আমি আসবো সকাল সকাল আপনাদের সঙ্গে কথা বলতে। যাই হোক, যে মেসেজ বাকি আছে সেটা পড়ার পালা। হ্যালো মিষ্টি তানিয়া দিদিয়া, ওয়াও দিদিয়া নামটা অনেকদিন পর শুনলাম, দিদিয়া ডাকটা। যাই হোক, আমি চশমা আর চুলের গার্ডার কোথায় রাখি ভুলে যাই, আমার মা সারাশি আলমারির চাবি কোথায় রাখি ভুলে যায়, আলমারি খুলে প্রয়োজন জিনিস তাড়াতাড়ি খুঁজে না পেলে তখন আমি কাঁদতে থাকি আর মায়ের উপর চিৎকার করি। জয়শ্রী দত্ত, জয়শ্রী তুমিও দেখবে কোনো না কোনো দিন কিছু ভুলে যাবে, তখন যদি মা তোমার উপর চিৎকার করে তখন কেমন লাগবে? মায়ের উপর চিৎকার না করে মাকে সহযোগিতা করো যে কীভাবে তাড়াতাড়ি সেই চাবিটা খুঁজে পাওয়া যায়। মেসেজ করেছেন পূর্ণিমা দত্ত, কোথায়, শ্রীধাম থেকে, আমি বোধহয় কোনোভাবে টাইপিং মিস্টেক হয়েছে, ঠিক আছে আমি মূল বিষয়টা পড়িনি। আমি সবই নিয়ে যাই, আমি কোথাও যাওয়ার হলে সেই জায়গায় 20 মিনিট আগে, কখনো বা 1 ঘন্টা আগে চলে যাই, তবে আমি কোথাও গেলে জলের বোতলটা নিয়ে যেতে খুব ভুলে যাই। বাকি আপনি যে বিষয়ে জানতে চেয়েছেন তার জন্য আপনাকে এফএম গোল্ডের অনুষ্ঠানগুলো শুনতে হবে, এই বিষয়ে সঠিক আপডেট এই মুহূর্তে আমার কাছে নেই। কেমন, গুড মর্নিং তানিয়া, পাঠিয়েছেন বুলু সাহা মধ্যমগ্রাম থেকে, আমার যাতে মনে পড়ে যেটা, আচ্ছা আমার যেটা মনে পড়ে সেটা আমি হাতের কবজিতে একটা গার্ডার লাগিয়ে রাখি, যখন কাজটা করে ফেলি তখন রাবারের গার্ডারটা খুলে ফেলি। আমি তো হলে তো ভুলেই যাবো গার্ডারটা কেন লাগিয়েছিলাম, সেটাই আমি ভুলে যাব, মানে আমি এরকমই। যাই হোক, আরেকজন বন্ধু সুদুপা বসু দমদম পার্ক থেকে জানতে চেয়েছেন ব্রাহ্মী শাক খেলে কি ভুলে যাওয়া কমে। এই রে, ব্রাহ্মী শাক খেলে ভুলে যাওয়া কমে কিনা জানি না, তবে আপনি যদি নিজে সচেতন হন তাহলে কিন্তু অনেক কিছু ভুলে যাওয়া থেকে বাঁচতে পারেন। শিপ্রাকার মালিক পারালিন বেতর হাওড়া থেকে মেসেজ করেছেন, ও বাবা এর মধ্যে আরও দুটো মেসেজ ঢুকে গেছে, যাই হোক চট করে শিপ্রাদের মেসেজ পড়ি। বৃষ্টি আর রোদ্দুরের খেলায় আকাশে শরতের মেঘের আসা যাওয়ার মতো তোমার আওয়াজ আজ পেলাম, আজকের বিষয় ভুলে যাওয়া আমার মতো, আচ্ছা আমি যদি ভুলে যেতে পারতাম তাহলে আমার চেয়ে বেশি সুখী আর কিছু হতো না, তবে একটা কথা মনে রাখার মতো ভুলে যাওয়া, সেটা হচ্ছে বিএ এক্সামের ফিলোসফির সেকেন্ড পেপারের পরীক্ষা, আমি সেই দিন 1 ঘন্টার জন্য পুরো ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছিলাম।

কিচ্ছু লিখতে পারিনি, তাই সেই দিনটা আমি আজও ভুলিনি। কোনো কিছু কেনার হলে আমি এখন সমস্ত কিছু লিখে রাখি, নোট করে রাখি, যাতে কিছু না ভুলি। প্রসঙ্গত বলি, আমার হাজব্যান্ড ভীষণ ভুলে যেত পাখা বন্ধ করতে, লাইট বন্ধ করতে, মেন গেট লক করতে। দুঃখ করবে না শিপ্রাদি, এটা আপনার ভুলে না, আমাদের সবার হাজব্যান্ডরাই ভুলে যায়, আমরাও কখনো কখনো ভুলে যাই, মানে আমিও ভুলে যাই। যাই হোক, বাকি মেসেজটুকু আজ থাক, কারণ অন্য অনেক মেসেজ জড়ো হয়ে গেছে, আশা করি আপনি কিছু মাইন্ড করবেন না। বন্ধুদের মেসেজ না পড়ে যেতে পারলে আবার আমার ভাত হজম হবে না। তাই শুভলক্ষ্মী সিংহরায় সাইদাপুর মুর্শিদাবাদ থেকে জানিয়েছেন, ভুল তো অনেক রকমের হয়, তার মধ্যে একটা বলি, শীতকালে যখন মটরশুঁটি ছাড়াই তখন মাঝে মাঝে যেদিকে খোসাগুলো ফেলি সেদিকে এই মটরের দানা ফেলি। হ্যাঁ, এইটা আমারও হয়। এই বিষয়ে আমি যে বললাম না, যেটা যেখানে রাখা সেটা না রেখে অন্য কিছু রাখি। আচ্ছা, সোমেন যাদবপুর থেকে লিখেছেন, সুপ্রভাত তানিয়া, আজ একটু বাড়ির কাজে ব্যস্ত ছিলাম তাই দেরি করে মেসেজ পাঠাচ্ছি। আমি মাঝে মাঝে রুমাল নিতে ভুলে যাই, বাইরে বেরিয়ে দেখি পকেটে রুমাল নেই। ভালো থেকো, ভালোবাসা নিও। শুভ সকাল তানিয়া দি, আপনার অনুষ্ঠান শুনতে খুব ভালো লাগে। সবচেয়ে বেশি ভুলে যাই মুদিখানার মাল কিনতে গেলে, ওর জন্য নোট করে নিয়ে যাই, আর ভুলে যাই ফোনেতে রেডিও শোনার জন্য হেডফোন নিতে। এই জন্য আমার ব্যাগ নিয়ে একটা ব্যাগ নিয়ে ঘুরি, যাতে সবসময় তিনটি ফোন খাতা সব থাকে। আচ্ছা, বিলারা হাওড়া থেকে হাওয়াখানা থেকে, বিলারা হাওয়াখানা কি, হ্যাঁ হাওয়াখানা হুগলি থেকে বিশ্বনাথ গায়েন, তিনি বলছেন একটি ব্যাগে অংশ রেডিওতে অংশগ্রহণ করার সময় তিনটি পর্যন্ত ফোন খাতা সব থাকে, ভালো থাকবেন। কিছু একটা টাইপিং মিস্টেক হয়েছে, আমি সেটা বুঝতে পারছি না, আসলে আমারও তারা রয়েছে, যেহেতু সময় বলছে তানিয়া এবার নিতে হবে বিদায়, কিন্তু আপনারা আমার সম্পর্ক, আপনাদের ভালোবাসা, আমাদের বন্ধুত্ব, আমাদের পরিবার সব নিয়ে আমরা নিশ্চয়ই আরও কাছাকাছি আসবো আগামী দিনে। রেখে যাচ্ছি আশা ভোঁসলে এবং কিশোর কুমারের কণ্ঠে খুব প্রিয় একটি গান ত্রয়ী ছবি থেকে, তবে যে কথা সবসময় বলি সেটা দিয়ে শেষ করি, কারোর পরিস্থিতি যদি বদলাতে না পারি তার মনস্থিতি বদলানোর আমরা চেষ্টা করব। ভালোবেসে ভালো রাখবেন, ভালোবাসায় ভালো থাকবেন। আজ আসি গানে গানে, বলেই গেলাম আশা ভোঁসলে এবং কিশোর কুমার, কথা হবে 23 তারিখ সকাল 6:10।

আকাশবাণী কলকাতা, খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল বলেছেন, বিগত বছরগুলিতে ফার্মাকোভিজিলেন্স বা ওষুধের সুরক্ষা ও পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে গবেষণার ক্ষেত্রে ভারত আত্মনির্ভরশীলতার এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 3 দিনের সফরে আজ গুজরাট যাচ্ছেন। কেভাড়িয়ায় আগামীকাল 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি সভাপতিত্ব করবেন। নিউ ইয়র্কে আয়োজিত রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনে ভারতীয় প্রতিনিধিদের নেতৃত্ব দেবেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। আগামী শনিবার তাঁর ভাষণ দেওয়ার কথা রয়েছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তেহরানকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যুদ্ধের বিষয়ে শীঘ্রই তিনি বড় রকমের কোনো সিদ্ধান্ত নিতে চলেছেন। আমেরিকা তেহরানের দাবিগুলি না মানা পর্যন্ত হরমুজ প্রণালী খোলা বা তাদের সঙ্গে আলোচনায় বসার সম্ভাবনা ইরান বাতিল করে দিয়েছে। বাংলা চলচ্চিত্রের বিশিষ্ট অভিনেত্রী মিঠু মুখার্জি প্রয়াত। এশিয়ান গেমসে পুরুষদের 10 মিটার এয়ার রাইফেল ইভেন্টে রৌপ্য ও ব্রোঞ্জ পদক পেয়েছে ভারত। দলগত বিভাগেও রৌপ্য পদক পেয়েছেন ভারতীয় শুটাররা। অভিনন্দন রাষ্ট্রপতির। আসছি বিস্তারিত খবরে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল বলেছেন, বিগত বছরগুলিতে ফার্মাকো

0: ভিজিলেন্স বা ওষুধের সুরক্ষা ও পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে গবেষণার ক্ষেত্রে ভারত আত্মনির্ভরশীলতার এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে। নতুন দিল্লিতে আজ ন্যাশনাল ফর্মুলারি অফ ইন্ডিয়ার সপ্তম সংস্করণ প্রকাশকালে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, বর্তমানে দেশে 1,100 বেশি ওষুধের বিরূপ প্রতিক্রিয়া পর্যবেক্ষণ কেন্দ্র চালু রয়েছে এবং সরকার এই সংখ্যাটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পর্যায় পর্যন্ত সম্প্রসারিত করার লক্ষ্য নিয়েছে। তিনি উল্লেখ করেন যে ভারত এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুর রোগীর নিরাপত্তা সংক্রান্ত ডেটাবেসে ফার্মাকোভিজিলেন্স সংক্রান্ত তথ্য সরবরাহ করছে। মন্ত্রী আরও জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে তথ্য প্রদানের ক্ষেত্রে ভারত 2014 সালের 123তম স্থান থেকে উঠে এসে বর্তমানে অষ্টম স্থানে পৌঁছেছে। তিনিও বলেন যে বিশ্বের 25 দেশ ইন্ডিয়ান ফার্মাকোপিয়া বা ভারতীয় ঔষধ প্রস্তুত প্রণালী নির্দেশিকাকে স্বীকৃতি দিয়েছে। এই অনুষ্ঠানে মন্ত্রী নাগরিকদের উদ্দেশ্যে বলেন, তারা যেন নিজের ইচ্ছামতো ওষুধ সেবন থেকে বিরত থাকেন, চিকিৎসকের পরামর্শ বা প্রেসক্রিপশন মেনে চলেন এবং কোনো ওষুধের হঠাৎ বা অপ্রত্যাশিত পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে তা কখনোই উপেক্ষা না করেন।
1: We have over the years developed a very strong pharmacovigilance ecosystem which is capable of collecting, processing, analyzing as well as generating the medicines safety data from across the country. And today we have around 1150 ADR monitoring centers which are operational across the country and we also intend to expand these facilities up to the primary health facility level.
0: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 3 দিনের সফরে আজ গুজরাট যাচ্ছেন। কেভাড়িয়ার একতা নগরে আগামীকাল তিনি 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। ভদোদরায় আগামী বুধবার রাষ্ট্রপতি মহারাজা সায়াজিরাও বিশ্ববিদ্যালয়ের 75তম বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। পশ্চিমবঙ্গে মাছ সহ প্রাণী সম্পদের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কী পদক্ষেপ নেওয়া যায় তা নিয়ে কেন্দ্র সরকার আজ রাজ্য সরকারের সঙ্গে পর্যালোচনা বৈঠকে বসছে। দুপুরে নিউ টাউনের তাজতাল কুটিরে প্রস্তাবিত এই বৈঠকে কেন্দ্রীয় মৎস্য ও প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী রাজীব রঞ্জন সিং উপস্থিত থাকবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, মৎস্য ও প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী ও আধিকারিকরা উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। জনসেবা থেকে দেশ সেবা এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখে 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। এই বিশেষ পর্বে জনসেবা, সুশাসন এবং নাগরিক অংশগ্রহণের মাধ্যমে কিভাবে উন্নয়নের লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেই চিত্রই তুলে ধরা হবে। আজকের বিষয়ে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা একটি প্রতিবেদন।
2: দেশের ক্ষুদ্র ব্যবসায়ী ও ছোট উদ্যোগগুলিকে আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা বা PMMY। 2015 সালে চালু হওয়া এই প্রকল্পের মূল লক্ষ্য ছিল যারা এতদিন আনুষ্ঠানিক ঋণ ব্যবস্থার বাইরে ছিলেন তাদের ব্যবসা শুরু, পরিচালনা ও সম্প্রসারণের জন্য সহজে ঋণের সুযোগ করে দেওয়া। সরকারি তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী মুদ্রা যোজনায় 57 কোটিরও বেশি ঋণ দেওয়া হয়েছে। বণিকসভা ভারত চেম্বার অফ কমার্সের ফিনান্সিয়াল কমিটির চেয়ারম্যান অভিক রায়ের মতে, এই যোজনার ফলে মহাজনী ব্যবস্থার শোষণ থেকে ছোট ব্যবসায়ীদের মুক্ত করা সম্ভব হয়েছে।
3: যা কিছু স্বপ্ন যারা একবার নতুন করে খুঁজতে চাইছে কিভাবে কাজ করা যায়, সেটা একটা মোবাইল ব্যবসায়ী হতে পারে, সেটা একজন গাড়ি ড্রাইভার হতে পারে, যে সে কিছু পার্স আলাদা করে চিন্তা করছে, যে যেমন ভাবে পারছে একটা কোথাও একটা সুযোগ করে দিয়েছে যেখানে গভর্নমেন্ট, একটা চিন্তা যে হ্যাঁ আমার কাছে একটা পুঁজি আছে, আমি কিছু করতে পারবো। স্বপ্নকে সাকার করার দিকে মুদ্রা যোজনার সাফল্যকে আমরা কিছুতেই আমরা ইগনোর করতে পারি না, এর সফলতা সবসময় বর্তমান।
2: অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: নেশামুক্ত ভারত গঠনে যুব সমাজকে আরও এগিয়ে আসতে উৎসাহিত করার লক্ষ্যে বিশেষ উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয় NSS ইউনিট। দেশব্যাপী 100 সপ্তাহের এই সংকল্প অভিযানের অঙ্গ হিসেবে 300টি নির্বাচিত স্থানের মধ্যে নদিয়ার মোহনপুরে আজ মাদকমুক্ত উন্নত ভারত গঠনে যুব সমাজ শীর্ষক বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 27 সেপ্টেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 138তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন AIR মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। আজকের প্রসঙ্গে আগামীকাল শুনবেন কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধি 2026, বিশিষ্ট বন্যপ্রাণ বিশেষজ্ঞ চিকিৎসক পরিবেশবিদ শিবাজী ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ প্রযোজিত অনুষ্ঠানটির প্রথম পর্ব শুনবেন মঙ্গলবার রাত 8টায়। গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল

0: মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আয়োজিত রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। আগামী শনিবার 26শে সেপ্টেম্বর রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের উচ্চ পর্যায়ের এই বৈঠকে তার ভাষণ দেওয়ার কথা রয়েছে। সফরকালে ডক্টর জয়শঙ্কর বহুপাক্ষিক ও দ্বিপাক্ষিক বিভিন্ন বৈঠকেও অংশ নেবেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরান যুদ্ধের বিষয়ে তিনি সিদ্ধান্ত নিচ্ছেন এবং খুব শীঘ্রই বড় কিছু ঘটতে চলেছে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন। হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়ে আলোচনার জন্য মধ্যস্থতাকারীদের মাধ্যমে তেহরান আমেরিকার কাছে কয়েকটি শর্ত জানানোর পরই মার্কিন প্রেসিডেন্ট এই মন্তব্য করেছেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক যাওয়ার প্রাক্কালে ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ। তার সঙ্গে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলেরও থাকার সম্ভাবনা। আমেরিকা তেহরানের দাবিগুলি না মানা পর্যন্ত হরমুজ প্রণালী খোলা বা তাদের সঙ্গে আগের মতো আলোচনায় বসার সম্ভাবনা বাতিল করে দিয়েছে ইরান। দুই দেশের মধ্যে তীব্র উত্তেজনার মাঝে ইরানের সংসদের অধ্যক্ষ মোহাম্মদ বাঘের ঘালিবাফ এই বার্তা দিয়েছেন। তিনি জানান মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরান তাদের শর্ত মার্কিন যুক্তরাষ্ট্রকে জানিয়ে দিয়েছে এবং সেই দাবি না মেটা পর্যন্ত তারা নিজেদের অবস্থান বদলাবে না। আমেরিকা ও ইরানের এই সংঘাতের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী এখন উত্তেজনার বড় কেন্দ্রে পরিণত হয়েছে। প্রয়াত হয়েছেন বর্ষিয়ান অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়। রবিবার রাতে মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। বয়স হয়েছিল 71। কর্কট রোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। 1955 সালের 19শে জুন কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। 1971 সালে চিত্ত বসুর পরিচালনায় শেষ পর্ব চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে অভিনয় জীবনের শুরু। এরপরে 1973 সালে দীনেন গুপ্তর ছবি মর্জিনা আবদুল্লাতে মর্জিনার ভূমিকায় তার অভিনয় তাকে খ্যাতির শিখরে নিয়ে যায়। স্বয়ংসিদ্ধা মৌচাক এইসব সিনেমায় তার উপস্থিতি এখনও সমান প্রাণবন্ত। তার শেষ ছবি আস্ট্রিতা এই ছবির প্রযোজকও ছিলেন অভিনেত্রী। ধীরে ধীরে সিনেমা জগৎ থেকে নিজেকে গুটিয়ে নেন মিঠু। জাপানের নাগোয়ায় এশিয়ান গেমসে পুরুষদের 10 মিটার এয়ার রাইফেল ইভেন্টে হিমাংশু ধিলো রৌপ্য পদক পেয়েছেন। একই ইভেন্টে ভারতের রুদ্রাক্ষ পাটিল পেয়েছেন ব্রোঞ্জ পদক। এর আগে 10 মিটার এয়ার রাইফেলসে দলগত বিভাগে রৌপ্য পদক পান ভারতীয় শুটার বালা সাহেব পাটিল, পার্থ রাকেশ মানে এবং হিমাংশু ধিলো। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এশিয়ান গেমসে 10 মিটার এয়ার রাইফেলসে দলগত বিভাগে রৌপ্য পদক জয়ী ভারতীয় শুটার বালা সাহেব পাটিল, পার্থ রাকেশ মানে এবং হিমাংশু ধিলোকে অভিনন্দন জানিয়েছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রীমতী মুর্মু বলেন তাদের নির্ভুল লক্ষ্য এবং অসাধারণ দক্ষতা দেশকে গর্বিত করেছে। রাষ্ট্রপতি তাঁদের আরও সাফল্য কামনা করেও বার্তা দিয়েছেন। মিক্সড মার্শাল আর্টে সুচিকা দাদিয়াল মহিলাদের 60 কিলোগ্রাম বিভাগে সিঙ্গাপুরের হুই হুন টোর কাছে পরাজিত হয়ে ব্রোঞ্জ পদক পেয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল বলেছেন বিগত বছরগুলিতে ফার্মাকোভিজিলেন্স বা ওষুধের সুরক্ষা ও পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে গবেষণার ক্ষেত্রে ভারত আত্মনির্ভরশীলতার এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 3 দিনের সফরে আজ গুজরাট যাচ্ছেন। বাংলা চলচ্চিত্রের বিশিষ্ট অভিনেত্রী মিঠু মুখার্জি প্রয়াত। এশিয়ান গেমসে পুরুষদের 10 মিটার এয়ার রাইফেল ইভেন্টে রৌপ্য ও ব্রোঞ্জ পদক পেয়েছে ভারত। খবর শেষ হল এর পরের খবর দেড়টায়।
1: नमस्कार, आकाशवाणी समाचार के साथ मैं कनकलता। स्वास्थ्य और परिवार कल्याण राज्य मंत्री अनुप्रिया पटेल ने कहा है कि बाजार में आने वाली या इस्तेमाल होने वाली दवाओं के दुष्प्रभावों और प्रतिकूल प्रतिक्रियाओं की निगरानी, मूल्यांकन और रोकथाम में भारत की यात्रा आत्मनिर्भरता का एक उल्लेखनीय उदाहरण है। नई दिल्ली में नेशनल फॉर्मुलरी ऑफ इंडिया के 7वें संस्करण को जारी करते हुए उन्होंने ये बात कही। सुश्री पटेल ने बताया कि देश में दवाओं के दुष्प्रभावों और प्रतिकूल प्रतिक्रियाओं की निगरानी के लिए फिलहाल 1100 से अधिक केंद्र कार्यरत हैं और सरकार का उद्देश्य इनकी संख्या प्राथमिक स्वास्थ्य इकाइयों के स्तर तक ले जाने का है। सुश्री पटेल ने कहा कि विश्व स्वास्थ्य संगठन को ये जानकारी देने की सूची में भारत 8वें स्थान पर पहुंच गया है।
2: इंडिया टुडे हैज रिजन फ्रॉम द
3: भारत आज WHO के डेटाबेस में दवा सुरक्षा संबंधी जानकारी साझा करने में दुनिया में 8वें स्थान पर है, जबकि 2009 से 2014 के बीच वे 123वें स्थान पर था। दुनिया के करीब 25 देश भारतीय फार्माकोपिया को मान्यता देते हैं और स्वीकार करते हैं।
2: विच रिकग्नाइज एंड एक्सेप्ट द इंडियन फार्माकोपिया।
1: भारतीय जनता पार्टी के राष्ट्रीय अध्यक्ष नितिन नबीन उत्तर प्रदेश के 2 दिन के दौरे पर आज मेरठ पहुंचे। श्री नबीन आगामी

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: পার্সোনাল লোন অফার স্যার,
2: আবার এখনি ব্লক করছি।
1: দুবাইয়ে ফ্রি ট্রিপ,
2: এটাকেও ব্লক করছি। আর কতগুলো নাম্বার ব্লক করব?
3: শুধুমাত্র ফোনে ব্লক করলে স্প্যাম কল আটকানো যাবে না, কারণ প্রতিবার সেটা আসে একটা নতুন ফোন নাম্বার থেকে।
2: তাহলে
3: কলটা আনসার করে ট্রাই DND অ্যাপে রিপোর্ট করুন। ব্যাংকিং, ট্রাভেল, ইন্স্যুরেন্স থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে সাবমিট করুন। আর এই পুরো কাজটা করতে মাত্র কয়েক সেকেন্ড লাগবে।
2: এর ফলে কি সবার জন্য স্প্যাম কল কমে যাবে?
3: হ্যাঁ, রিপোর্ট পাওয়া মাত্রই অ্যাকশন নেওয়া হবে। শুধু ব্লক না, রিপোর্ট করুন। ট্রাই DND অ্যাপ আজকেই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন এবং রিপোর্ট করতে শুরু করুন।
4: আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো।

0: 100.1 FM গোল্ড শুরু করে দিলাম তোমায় গান শোনাবো। আজ তোমায় গান শোনাবো শুরু করলাম স্বয়ং সিদ্ধা ছবির এই গান শুনিয়ে। শোনালাম তার একটা বিশেষ কারণ, হয়তো আপনারা এতক্ষণে অনেকেই জেনে গিয়েছেন যে অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায় আমাদের ছেড়ে চলে গেলেন আজ, তাকে স্মরণ করেই এই গান শোনালাম আপনাদের।
1: একদমই তাই, তার কারণ স্বয়ং সিদ্ধা মানে মিঠু মুখার্জি বললে প্রথমে যে কটি ছবির কথা মনে পড়ে তার মধ্যে অবশ্যই এই ছবিটি স্বয়ং সিদ্ধা। এবং অদ্ভুতভাবে এই গানটি আমার নিজের খুব পছন্দের গান, আর আজকে গানটা শুনছি, যখন শুনতে শুনতে কোথাও মনে হচ্ছে কীরকম মানুষের জীবনের সঙ্গে এই গানগুলো বা গানের সিকোয়েন্সগুলো কীরকম অদ্ভুতভাবে কখনো কখনো মিলে যায়।
0: ঠিক তাই। আর যে ছবিগুলির কথা আমাদের মনে পড়ে, মৌচাক, আশ্রিতা, মর্জিনা আবদুল্লাহ,
1: একদম
0: তাই না?
1: একদম।
0: এবং তার যে একটা যে চনমনে একটা প্রাণবন্ত বিষয় ছিল, পর্দায় তাকে দেখলেই সেটা মনে হতো, সেই স্মৃতিটাই আমাদের চোখের মধ্যে মনের মধ্যে জল জল করুক, এটাই আমরা চাই। আর আমরা এ প্রান্ত থেকে শুধু এইটুকুই তো করতে পারি, তাঁদের যে ছবিগুলি তারা তৈরি করেছেন, যে গানগুলি আমাদের মনের মণিকোঠায় আজও বেজে চলেছে, সেইগুলি দিয়েই আমরা তাকে তাদের শ্রদ্ধা জানাতে পারি।
1: একেবারে আমাদের তরফ থেকে তার প্রতি রইল শ্রদ্ধা প্রণাম।
0: শুরু করে দিই তাহলে আজকের তোমায় গান শোনাবো। একদম শুরুর অনুরোধ যেটি রয়েছে, সেটি যাদের অনুরোধ, তারা হলেন বিশ্বনাথ গায়েন, কবিতা গায়েন, বিলারা হাওয়াখানা হুগলি থেকে। শুনতে চেয়েছেন তরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে গান, এবং এই গানের কথা লিখেছেন শ্যামল গুপ্ত, সুর দিয়েছেন শৈলেশ দত্তগুপ্ত। শুনি আমরা সেই গান।

তরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে গান শুনছিলাম, এরপরে শুনবো আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে গান। ছুটির ফাঁদে এই ছবি থেকে গান শুনতে চেয়েছেন, কে শুনতে চেয়েছেন সেটা একটু বলে দিই। অসীম কুমার মণ্ডল বেতানল মঙ্গলপুর বাঁকুড়া থেকে শুনতে চেয়েছেন আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানখানি। পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় নচিকেতা ঘোষের সুরে আমরা শুনছি এই গান।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: পিতাপুত্র ছবির গান আমরা শুনছিলাম প্রণব রায়ের কথায় পবিত্র চট্টোপাধ্যায়ের সুরে। হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গান শোনার জন্য অনুরোধ জানিয়েছেন পানিহাটি থেকে প্রীতিনন্দন।
1: এবারে সন্ধ্যা মুখোপাধ্যায়ের গানে চলে যাব। সন্ধ্যা মুখোপাধ্যায় গান শোনার জন্য অনুরোধ করেছেন লালন ঘরামি, উর্মিলা ঘরামি, গোবিন্দপুর হাওড়া থেকে। আমরা প্রণব রায়ের কথায় রবীন চট্টোপাধ্যায়ের সুরে শুনব সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গান।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

জগন্ময় মিত্রের কণ্ঠে আমরা গান শুনছিলাম। এই গানের জন্য অনুরোধ করেছিলেন রাখালচন্দ্র মুখোপাধ্যায়, কাজল মুখোপাধ্যায় ও অশোক ঘোষ, শম্পা ঘোষ, গ্রিন পার্ক, সিঙ্গুর, হুগলি থেকে। প্রণব রায়ের কথায় সুবল দাশগুপ্ত সুরে আমরা শুনছিলাম এই গান। আর এবারে আমরা

শুনবো উৎপলা সেনের কণ্ঠে গান। মান্না দে অথবা উৎপলা সেন, দুটো দুজনের মধ্যে থেকে বেছে নিতে বলেছেন সীমাদি ক্যান্টনমেন্ট, দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস। তার অনুরোধে আপাতত রইল উৎপলা সেনের কণ্ঠে এই গান। এই গানের গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার, সুরকার সতীনাথ মুখোপাধ্যায়।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: তরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে আমরা শুনছিলাম এই গানখানি। এই গানের সুর অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের, এবং এই গানের অনুরোধ করেছিলেন
1: সুভাষ চক্রবর্তী। উত্তর বাউলি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে এই গানের জন্য অনুরোধ করেছিলেন। আর এবারে আমরা আরতি মুখোপাধ্যায়ের গানে চলে যাই।
0: হ্যাঁ, আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে গান শোনার অনুরোধ জানিয়েছেন অনুষ্কা মিশ্র, অঞ্জলি মিশ্র ও বিপ্লব মিশ্র, মিলনপল্লী বাঁকুড়া থেকে। আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানের কথা লিখেছেন গৌরীপ্রসন্ন মজুমদার এবং সুর নচিকেতা ঘোষ।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: আমরা শুনছিলাম মান্নাদের কণ্ঠে এই গান। মান্নাদের কণ্ঠে এই গান শোনার অনুরোধ জানিয়েছেন সুমিত সিংহ চুঁচুড়া হুগলি থেকে।
1: এবারে আমরা একটু ছবির গানে যাই। মন নিয়ে ছায়াছবি থেকে একটি গানের অনুরোধ রয়েছে। হাওড়ার পারগুস্তিয়া শিবতলা থেকে কিশলয় কোলে অনুরোধ করেছে হেমন্ত মুখোপাধ্যায় এবং আশা ভোঁসলের দ্বৈত কণ্ঠে এই গান শোনানোর জন্য। অবশ্যই এই গানের সুরকার হেমন্ত মুখোপাধ্যায়, গীতিকার মুকুল দত্ত।

0: আমাদের ঘড়ি বলছে 1:55 হয়ে 48 সেকেন্ড, অর্থাৎ আমাদের একেবারে আজকের এই তোমায় গান শোনাবো অনুষ্ঠানের শেষ গানে চলে যেতে হবে, শেষ অনুরোধের গানে।
1: একদম।
0: অর্জুন সিং হাওড়া আমতা রামচন্দ্রপুর থেকে অনুরোধ করেছেন, শরৎকাল এসে গেছে, আজকে যদিও বাইরে দেখলাম সোনা রোদ, তবে ওই ভাদ্র মাসের আকাশ তো, কখন রোদ্দুর কখন বৃষ্টি এটা বড্ড গুলিয়ে যাচ্ছে আমাদের। সোনা রোদ দেখে বেশ হাসি মুখে আমরা এসেছি, তারপরে জানি না এখন কি হচ্ছে। তো সেই পুজো পুজো গন্ধ, এই রোদটার মধ্যে কেমন একটা পুজো পুজো গন্ধ, তো সেই পুজো পুজো গন্ধর কথা মাথায় রেখেই বোধ হয় এই গানের অনুরোধ। অন্তরা চৌধুরীর কণ্ঠে সেই গান, সলিল চৌধুরীর কথায় সুরে সেই গান শুনবো এবার। আয়রে ছুটে আয়, পুজোর গন্ধ এসেছে।
1: এই গান শুনতে শুনতে আমরা চলে যাব খবরের বিরতিতে, এবং তারপরে 2:30 ফিরে আসব, ফিরে এসে সুরেলা সফর নিয়ে সরিতার প্রযুক্তি আপনাদের সঙ্গে থাকছে 100.1 FM গোল্ডেন।

0: আকাশবাণী এফএম গোল্ড, খাঁটি সোনা।
1: পার্সোনাল লোন অফার স্যার,
2: আবার এখনি ব্লক করছি।
1: দুবাইয়ে ফ্রি ট্রিপ,
2: এটাকেও ব্লক করছি। আর কতগুলো নাম্বার ব্লক করব?
3: শুধুমাত্র ফোনে ব্লক করলে স্প্যাম কল আটকানো যাবে না, কারণ প্রতিবার সেটা আসে একটা নতুন ফোন নাম্বার থেকে।
2: তাহলে
3: কলটা আনসার করে ট্রাই ডিএনডি অ্যাপে রিপোর্ট করুন। ব্যাংকিং, ট্রাভেল, ইন্স্যুরেন্স থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে সাবমিট করুন। আর এই পুরো কাজটা করতে মাত্র কয়েক সেকেন্ড লাগবে।
2: এর ফলে কি সবার জন্য স্প্যাম কল কমে যাবে?
3: হ্যাঁ, রিপোর্ট পাওয়া মাত্রই অ্যাকশন নেওয়া হবে। শুধু ব্লক না, রিপোর্ট করুন। ট্রাই ডিএনডি অ্যাপ আজকেই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন এবং রিপোর্ট করতে শুরু করুন।
4: গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড, FM গোল্ড। শুনছেন ফিল্মি গানের সফর, সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফর 100.1 FM গোল্ডে। সুরিলা সফরে আজ সিলভার স্ক্রিন, আজ সিলভার স্ক্রিন।

0: সুরেলা সফরে আজ প্রযুক্তি আসরিতা 100.1 FM গোল্ডে আপনাদের কাছে চলে এলো এবং আজ সোমবার মানেই সিলভার স্ক্রিন। আমরা এমন একটি ছবি নিয়ে কথা বলবো যে ছবিটি এই বছর 30 বছর পার করল এবং যে ছবিটি এমন একজন নির্মাতার হাতে তৈরি যাকে প্যারালাল ফিল্মের পায়োনিয়ার বলা হয়, যে ছবিটি এমন একজন চরিত্রকে পোর্ট্রে করেছে যে চরিত্রে অভিনয়ের জন্য অভিনেত্রী পেয়েছিলেন ন্যাশনাল অ্যাওয়ার্ড। কোন ছবি?
1: সরদারি বেগম, 1996 ছবি, শ্যাম বেনেগালের ছবি সরদারি বেগম,
0: এবং নাম ভূমিকায় অভিনয় করেছেন কিরণ খের, যে চরিত্র অভিনয়ের জন্য তিনি পেয়েছিলেন জাতীয় পুরস্কার। আমরা সেই ছবির কথা বলবো আজকে এবং এই ছবির হয়তো ছবিটা অনেকেই

0: দেখেছেন বা অনেকে দেখেননি, অনেকে দেখেননি তার কারণ শ্যাম বেনেগাল বলতেই যে সমস্ত ছবির কথা একেবারে প্রথম থেকে অন্তত দশটা ছবি পরপর মনে পড়ে, তার সেই তালিকায় সর্দারি বেগম সাধারণত থাকে না। তার কারণ সেই অর্থে সর্দারি বেগম হয়তো অতটা পপুলার হয়নি, কিন্তু সর্দারি বেগম এমন একটা ছবি যে ছবিটা আমাদের অনেক প্রশ্নের সামনে দাঁড় করায়, তাই না?
1: একদমই তাই,
0: অ্যাজ ইফ শ্যাম বেনেগালের অন্যান্য ছবির মতোই।
1: ঠিক তাই, অনেকগুলো প্রশ্নের সামনে দাঁড় করায়, শুধু নয় শ্যাম বেনেগালের অন্যান্য ছবির থেকে এই ছবিটা আলাদা। শ্যাম বেনেগালের ছবিতে আমরা গান অবশ্যই পাই, কিন্তু এই রকম ভোরে ভোরে এত গান বোধ হয় আমরা আর কোনো ছবিতে পাইনি। এই ছবিটাকে বলা যায় তার ফিল্মোগ্রাফিতে একেবারে মিউজিক্যাল একটা ছবি, কারণ এই ছবির মুখ্য বিষয় কিন্তু মিউজিক।
0: ঠিক তাই, সর্দারি বেগম এমন একটি চরিত্র যে চরিত্রের আমরা একদম শুরুতে যদি চলে যাই, ছবিটাতে দেখা যাবে যে একদম প্রথম দৃশ্য একটি কমিউনাল রায়ট হচ্ছে, একটি গণ্ডগোল হচ্ছে, সেখানে একটি পাথর এসে পড়ে সর্দারি বেগমের মাথায়। কারণ এই রায়ট কেন হচ্ছে, কি গণ্ডগোল হচ্ছে সেটা দেখতে তিনি বারান্দায় এসে দাঁড়িয়েছিলেন,
1: মানে সেই সময় ভোটের সময়, ভোটের আবহে হচ্ছে, এবং তিনি গান গাইতে গাইতে হঠাৎ করে ওই চিৎকার চেঁচামেচি শুনে তিনি দেখতে যান যে ঠিক কি হয়েছে,
0: এবং খুব আনফর্চুনেট একটা ডেথ আর কি, মাথায় পাথর এসে পড়ে এবং সেই আঘাতে তিনি তৎক্ষণাৎ, তার খানিকক্ষণ পরেই তার মৃত্যু হয় তার কন্যার কোলে। তো এই যে মৃত্যু হলো এবং এই মৃত্যুর পরে এই খবর কোনো একটি সংবাদপত্রের বিভাগে গিয়ে পৌঁছয় এবং সেখানে এক নিউজ এডিটর একজনকে পাঠান, একটি মেয়ে তেহজিব তার নাম, তাকে পাঠানো হয় এই পুরো ঘটনাটার একটা তদন্ত করার জন্য, বা এই ঘটনাটার থেকে কোনো একটা মশলা বের করে সেটাকে সংবাদপত্রে যেন ছাপান যায়, এই রকম একটা বিষয়। এবং সেটি জানতে গিয়ে দেখা যায় এই তেজিম মেয়েটি জানতে পারে যে যিনি মারা গেছেন সর্দারি বেগম, তিনি তার পিসি, বাবার দিদি।
1: এবং সেখানে যখন সে মেয়েটি পৌঁছয়, অদ্ভুতভাবে দেখা যায় যে ওই যে বললাম একটা ভোটের আবহ ছিল এবং কমিউনাল রাইট, সেখানে বিভিন্ন পার্টির থেকে তাকে এগিয়ে এসে বলা হয় ঠিক কী কারণে সর্দারি মারা গেছেন, এবং মানে তাদের মতো করে গল্পটাকে সাজানোর একটা প্রচেষ্টা। তেহজিবকে প্রত্যেকেই এসে এসে বলতে থাকেন এবং প্রত্যেকেই ভীষণ সহমর্মিতা প্রকাশ করতে থাকেন এই মানুষটি যে অকারণে মারা গেলেন, এরকম একটা ভাব দেখিয়ে।
0: হ্যাঁ, তার কারণ সর্দারি বেগম একজন প্রতিষ্ঠিত গায়িকা, এটাও একটা বিষয়। এবং এইটা জানতে পেরে যখন তেহজিব যখন জানতে পারে যে তার বাবার সঙ্গে সম্পর্ক ছিল, তার নিজের পিসি, হ্যাঁ, তো এই সম্পর্কের বিষয়টা জানতে পারার পরে তেহজিবের মনে হয় যে এই মানুষটি সম্পর্কে আরও বেশি জানা দরকার, কারণ ততদিনে সর্দারি বেগম খানিকটা অন্তরালে চলে গেছেন। একটা সময় যিনি অত্যন্ত নাম করা গায়িকা ছিলেন, তিনি এক সময় পর্দার আড়ালে, তো এই পর্দার আড়ালে কেন গেলেন বা তার জীবনের কী কী ঘটনা, এটা জানাটা খুব দরকার। তেহজিব মানে ঠিক তদন্ত বলা যায় না, মানে একটা অন্বেষণ শুরু করেন এবং এই খোঁজতে গিয়ে বিভিন্ন মানুষের সঙ্গে তার আলাপ হয়, সর্দারি যাদের যাদের সঙ্গে পরিচিত ছিলেন, এবং সেখান থেকে অদ্ভুতভাবে এক একজনের কাছ থেকে এক এক রকম গল্প উঠে আসে সর্দারি সম্পর্কে। এটাই খুব একটা অদ্ভুত বিষয়, এবং এইটাকে এই এই বলা যায় একটা সেই যে উলটা পেঁচিয়ে গেলে সেই উলটাকে ছাড়ানোর মতো একটা একটা করে সেই জট যেন ছাড়তে থাকে, এবং সর্দারির একটের একের পর এক পরত উঠতে থাকে, তার জীবনের এক একটা গল্প এসে আমাদের সামনে ধরা দেয়, কিভাবে তার জীবন শুরু হলো, কিভাবে তার বাবা চাইতেন না যে গান বাজনা করুক, তো এই রকম ভাবে ধীরে ধীরে গল্পটা এগোতে থাকে।
1: একেবারেই, আমরা গল্পে আবারও আসবো, গল্পের কাছে ফিরে আসবো, তবে তার আগে একটা গান শুনবো।

0: শ্যাম বেনেগালের ছবি। এবং শ্যাম বেনেগালের ছবি মানেই একটা অদ্ভুত বিন্যাস থাকে ছবির মধ্যে। এই যে বলছিলাম যে এক একজন এক এক রকমভাবে সরদারিকে দেখছেন, মানে একটা বলা যেতে পারে মেনি ডাইমেনশনাল একটা প্রেক্ষাপট রয়েছে এটার মধ্যে। এবং তার ফলে কি হচ্ছে, একজন নারীর প্রতিকৃতিই ফুটে উঠছে আসলে, কিন্তু সেটা নানাভাবে। কেউ হয়তো তার যে সঙ্গীত সেই দিকটাকে তুলে ধরছেন, কেউ আবার তুলে ধরছেন মানুষ সরদারি কীরকম ছিলেন সেই জায়গাগুলো।
1: একেবারেই তাই। আমরা ছবির মানে শুরুতে যেটা দেখি যে ফ্ল্যাশব্যাকে চলে যাওয়া যাচ্ছে, এবং সেখানে সরদারি তখন অবিবাহিত একটি মেয়ে, এবং সে গান বাজনার প্রতি এতটাই আকৃষ্ট যে বাবার বারণ সত্ত্বেও, একটি রক্ষণশীল পরিবারের মেয়ে হওয়া সত্ত্বেও, সে চলে যাচ্ছে গান শিখতে উল্টো দিকের বাড়িতে একজন মহিলা, তিনি গান শেখান,
0: ইদানবাই
1: করেন, হ্যাঁ ইদানবাই, তার কাছে চলে যাচ্ছেন, গিয়ে বলছেন যে আমি গান, আমাকে একটু গান শেখাবেন, আমি গান শিখবো। তিনি তখন বলছেন যে তুমি কোথায় থাকো, কার মেয়ে, তুমি বাড়ির লোকের অনুমতি নিয়েছো? তখন সে বলছেন না, বাড়ির লোক অনুমতি দেবে না, আপনাকে অনুমতি করিয়ে নিতে হবে, কিন্তু আমি আপনার কাছে গান শিখবো। এইরকমভাবেই সে গান শিখতে আসে, কিন্তু যেটা হয় যে বাড়িতে ভীষণভাবেই তাকে মানে প্রকাশ্যে গান গাওয়াটাকে খুব আপত্তিজনক মনে করা হয়, হ্যাঁ, সেই কারণে তাকে প্রকাশ্যে গান গাওয়ার জন্য জোর করে ঘরের মধ্যে বন্ধ করে রেখে দেওয়া হয়। কিন্তু সে সেখানেও যেরকম হয় সে বিদ্রোহ করে ওঠে, এবং এতটাই সে গানের জন্য জীবন দিতে প্রস্তুত, সে কিন্তু বাড়ি থেকে বেরিয়ে আসে, কারণ সে বুঝতে পারে যে ওই বাড়িতে থাকলে আমার গানটা নষ্ট হয়ে যাবে, গান গাওয়া, সুতরাং গানকে তো ছাড়া যাবে না, গানের জন্য সে সব কিছু ছাড়তে পারে। সে বাড়ি ছাড়লো, এবং এখানে যার কাছে গান শিখতেন ইদানবাই, তার কাছেও তিনি গেলেন, সেখানে তার কাছে চাইলেন যে আশ্রয় চাইলেন, তিনি কিন্তু আশ্রয় দিতে রাজি হলেন না। যখন রাজি হলেন না, তখন

0: সে একটা ভয়ঙ্কর ঝুঁকি নিল।
1: আসলে দেখো, যে সময়ের গল্প বলা হচ্ছে বা যে অঞ্চলের গল্প বলা হচ্ছে, এটা একেবারেই লখনৌ শহরের গল্প, এবং সেখানে এই ধরনের ঠুমরি দাদরা যে যারা গাইতেন তারা মূলত বাইজি। তো এই ধরনের মানুষের কাছে গান শেখাটাও সেই সময় রক্ষণশীল পরিবারের কাছে অত্যন্ত একটা হীনকর কাজ ছিল। তো কিন্তু এই ধরনের এই যে কমিউনিটি, এরা বেঁচে থাকতেন কিসের জন্য? কিছু কিছু জমিদার বা কিছু কিছু যারা সমজদার বলা যেতে পারে তাদের আনুকূল্যে। তো এইরকমই একজন মানুষ ছিলেন হেমরাজ, যে চরিত্রে অভিনয় করেছেন অমরীশ পুরী। হেমরাজ কিন্তু এইরকম, প্রথম কথা, তিনি সঙ্গীতের একজন ভক্ত মানুষ ছিলেন এবং সেই সঙ্গে সঙ্গে অবশ্যই সৌন্দর্যেরও পূজারি ছিলেন, বাকিটা আপনাদের নিশ্চয়ই বলে দিতে হবে না। তো এই যে মানে বলা যেতে পারে যে বারবনিতা বা গণিকা ইদ্দানবাইয়ের কাছ থেকে যখন আশ্রয় পেল না সর্দারি, তখন কিন্তু ওই যে বড় ডিসিশনের কথা যেটা সরিতা বলল আপনাদের, সেই একটা ভয়ঙ্কর ডিসিশন নিয়ে সে কিন্তু চলে গেল হেমরাজের কাছে। কারণ তার মনে হয়েছিল হেমরাজ কোথাও তার গানকে মানে মূল্য দেবে, কদর করবে। কিন্তু যেটা হলো, হেমরাজও কিন্তু তাকে বন্দি করে রাখলো অ্যাপারেন্টলি, যেন সেই ঘেরাটোপের মধ্যে তার গান থাকে, হেমরাজ ছাড়া আর কেউ যেন তার গান শুনতে না পায়, বা তার গান যেন এতটাই পপুলার না হয়ে যায় যে হেমরাজকে পেরিয়ে যেতে হয়। এইরকম একটা অবস্থার মধ্যে যখন সর্দারি ঘোরাফেরা করছে, সেই সময় তার সে গর্ভবতী হয়ে পড়ে। কিন্তু তার মনে হয় যে গানকে বাঁচিয়ে রাখতে হবে তার জীবনে, সব কিছুর জন্য সে গানকে মানে গানকে ছাড়তে পারে আর কি, মানে সরি, সব কিছুর কে ছাড়তে পারে গানের,
2: গানের
1: বিনিময়ে, গানের, হ্যাঁ। এবং তার মনে হয়েছে যে ঈশ্বরের একটা দান সে পেয়েছে, একটা পরম আশীর্বাদ সে পেয়েছে, ফলে সেই আশীর্বাদকে সে কিছুতেই ছাড়তে পারে না। এইরকম সময় তার জীবনে আসে
2: সাদিক,
1: সাদিক রাজিত কাপুর যে চরিত্রে অভিনয় করেছেন।
2: একদমই, সাদিক কিন্তু প্রথমে তার গান শুনে এবং তাকে দেখে মুগ্ধ হয়ে যায়, এবং তারপরে তাকে গিয়ে বলে যে আমাকে বিয়ে করবে। সে সময় কিন্তু হেমরাজের কাছে বন্দি, সেই অবস্থায় সাদিককে তখন সে জানায় যে সে কিন্তু অলরেডি প্রেগনেন্ট হয়ে পড়েছে। সব কিছু জানা সত্ত্বেও সাদিক তাকে বলে যে ঠিক আছে, এ সন্তান আমারই সন্তান, এবং সাদিক তাকে নিয়ে যায়, তাকে নিকা করে। সাদিক এও জানতো যে তার বাড়িতে কখনোই মানে এ বিয়ে মেনে নেবে না, সব কিছু জানা সত্ত্বেও সে কিন্তু বিয়ে করে, এবং তারপরে প্রবলভাবে চেষ্টা করে যাতে তার গান ছড়িয়ে পড়ে চারিদিকে, মানে সর্দারির গান যাতে সবাই শুনতে পায়, চারিদিকে ছড়িয়ে পড়ে, তার জন্য কিন্তু সাদিক যথেষ্ট চেষ্টা করে।
1: এইভাবে এই চেষ্টাটা পরবর্তীকালে একটু অন্যরকম রূপ নেয়, অন্যরকম রং ধরে আর কি। সেই রং নিয়ে আমরা আসব, সেই গল্পে অবশ্যই আমরা ফিরব আবারও সিলভার স্ক্রিনে, কিন্তু আপাতত আমরা আবার একটি গান শুনব। যদিও এই ছবিতে সর্দারি বেগমের কণ্ঠে যে গানগুলি সেগুলি বেশিরভাগই আরতি অঙ্কলিকার গেয়েছেন, কিন্তু দুটি গান, যে দুটি গান আশা ভোসলেজি গেয়েছেন, তার একটি গান আপনাদের শোনাই, এবং সেই সঙ্গে গানের কথায় অবশ্যই আসতে হবে।
2: একদমই তাই,
1: বনরাজ ভাটিয়া মিউজিক ডিরেক্টর, এবং কী কী ঘটলো সেই সমস্ত কথায় নিয়েই আসবো আমরা, আপাতত এই গানটা শুনি।

0: আমরা আজকে কথা বলছি সরদারি বেগম এই ছবিটি নিয়ে, শ্যাম বেনেগালের একটি অনবদ্য ক্রিয়েশন। এবং এই ছবিতে আমরা যখন দেখছি যে সরদারি গানের জন্য সমস্ত কিছু ছাড়তে রাজি সঙ্গীতের জন্য, এবং সেই সঙ্গীতকে সে এতটাই ভালোবাসে যে সেই দিকেই তার মন। কারণ যখন সাদিক তাকে নিয়ে বিভিন্ন মিউজিক ডিরেক্টরদের কাছে যাচ্ছে, সেখানে তার রেকর্ড বেরোচ্ছে এবং বিভিন্ন অনুষ্ঠানে তা আমন্ত্রণ পাচ্ছে, সরদারি কিন্তু কত টাকা রোজগার করছে, কি পাচ্ছে, সেই দিকে কিন্তু তার মন নেই। সে কিন্তু গান গেয়ে চলেছে, একের পর এক গান গেয়ে চলেছে, গানের আনন্দে গান গেয়ে চলেছে। এবং একটা সময় দেখা গেল যে সাদিক তাকে তার টাকা পয়সা তো নিজের করে রেখেইছে, সেই টাকা পয়সা
1: সাদিকের নামে,
0: সাদিকের নামে করে দিয়েছে, সে নিজের নামে জমি কিনেছে, বাড়ি কিনেছে, শেয়ার কিনেছে, কোথাও সরদারিকে তার কোনো মানে তার ভাগ দেয়নি। এবং একটা সময় এরকম হয়েছে যে খুব কি বলবো, খুব সেই অর্থে উঁচু দরের লিরিক্স নয়, এই রকম কিছু গানও সরদারিকে দিয়ে সে গাওয়াতে চাইছে, কারণ সেখান থেকে পয়সা আসবে। এবং সরদারি এতটাই গানের প্রতি ডিভোটি যে সে কিন্তু চাইছে না এই ধরনের গান গাইতে, সে একটা সময় বিদ্রোহ ঘোষণা করেছে। এই বিদ্রোহ থেকেই কিন্তু দুজনের সম্পর্কে একটা চিড় ধরে।
1: একেবারেই তাই, হঠাৎ করে যেটা হয় যে বাড়ি থেকে বাবার অসুস্থতার খবর আসে, সেখানে সরদারি কিন্তু তার মানে সে তো যেতে পারছে না, কারণ বাড়িতে তার কোনো অ্যাকসেপ্টেন্স নেই, বাড়ির লোকের কাছে সে মৃত প্রায়। তবু খবর যেহেতু পেয়েছে, সে চায় যে কিছু টাকা পয়সা দিয়ে অন্তত সাহায্য করতে। সেই টাকার অঙ্কটা যখন সে বলে, তখন সেখানে সাদিক কিন্তু বাধা দেয়। সেটাতেই এই প্রসঙ্গগুলো উঠে আসে এবং তাদের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়। সেটা থেকে পরিষ্কার হয় এটা যে গানের জন্য সে সর্বস্ব ছাড়তে পারে ঠিকই, কিন্তু সে যে ধরনের গান, ধ্রুপদী সঙ্গীত সে পছন্দ করে, সেখান থেকে তাকে যে চটুল গান গাইতে বাধ্য করা হচ্ছে, যে গানের কথাগুলো তার মোটেই পছন্দ হচ্ছে না, তার গাইতে ইচ্ছে করছে না, কিন্তু শুধু ফরমাইশ করা হচ্ছে বলে অর্থ রোজগারের জন্য যা খুশি করতে হবে, এই আপোষটা কিন্তু সে করতে রাজি হয় না। এবং সেই সময় সাদিককে সে প্রায় বের করে দেয় বাড়ি থেকে। সাদিক সে তাদের ছেড়ে চলে যায় এবং সাকিনাকে নিয়ে একার লড়াই চলতে থাকে সরদারি।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা
1: 100.1 এফএম গোল্ড একটি বিশেষ ঘোষণা শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা এই উপলক্ষে আকাশবাণী সংগ্রহশালা থেকে শুনবেন বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায় 9 সেপ্টেম্বর 2026 থেকে এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত শুনতে ভুলবেন না প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান ঘোষণাটি শেষ হল
2: আরও একটি ঘোষণা মুখ্য পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিত্বে 138তম ডাক আদালত ও পেনশন আদালত আগামী 28/10/2026 তারিখে মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস পশ্চিমবঙ্গ সার্কেল যোগাযোগ ভবন P36 সিআর এভিনিউ কলকাতা 700012 বেলা 12:30 গুগল মিটের ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে এই আদালতে পশ্চিমবঙ্গ সিকিম ও আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জসমূহের ডাক পরিষেবা ও ডাকঘরের পেনশন উপভোক্তার পেনশন সংক্রান্ত সমস্যার বা অভিযোগের সুরাহা করা হবে যারা এখানে সুরাহার জন্য আবেদন করবেন তারা স্পষ্ট করে যেমন তাদের অভিযোগটি লিখবেন তেমনি তার সঙ্গে যুক্ত থাকা নথি ও ডাক বিভাগের তরফে পাওয়া কোনো চিঠির রেফারেন্স নম্বর ও অন্যান্য বিষয় উল্লেখ করবেন অভিযোগকারীদের অবশ্যই তাদের মোবাইল নম্বর উল্লেখ করতে হবে অভিযোগপত্রটি যোগাযোগ ভবনের ঠিকানায় 30/9/2026 তারিখের মধ্যে পাঠাতে হবে শ্রী এস সি দাস এডিপিএস ব্র্যাকেটে সিএস মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস পশ্চিমবঙ্গ সার্কেল P36 সিআর এভিনিউ কলকাতা 700012 ঠিকানায় ইমেলের মাধ্যমেও

যোগ জমা দেওয়া যাবে, সেক্ষেত্রে ইমেল করতে হবে cpmg_wb@indiapost.gov.in, adpgcowb@gmail.com অথবা pg.wb@indiapost.gov.in আইডিতে। অভিযোগকারীকে উপরোক্ত নির্ধারিত তারিখ ও সময়ে গুগল মিট ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক

0: 02210250 অথবা 03322120612 অথবা 03322120500 তে যোগাযোগ করা যেতে পারে। ডাক আদালত পেনশন আদালতের জন্য প্রতিটি অভিযোগ অথবা ইমেলে ডাক আদালত পেনশন আদালত কথাটি উল্লেখ করতে হবে। দ্রষ্টব্য আইনি বিষয়ে জড়িত মামলা যেমন উত্তরাধিকার ইত্যাদি এবং নীতিগত বিষয়গুলি উপরোক্ত ডাক আদালত ও পেনশন আদালতে নেওয়া হবে না। ঘোষণাটি শেষ হল।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. সুরিলা সফরে আজ সিলভার স্ক্রিন, আজ

0: এসে গেছি আবারও সরদারি বেগমের গল্প বলবো বলে সিলভার স্ক্রিনে আজকে সুরেলা সফর নিয়ে সরিতা আর প্রযুক্তি 100.1 FM গোল্ডে। আজকে আমরা যে ছবিটি নিয়ে কথা বলছি শ্যাম বেনেগালের, সেই ছবিটি এবছর 30 বছর পূর্তি। সেই ছবিটি 1996 ছবি এবং এই ছবিটি সেই অর্থে শ্যাম বেনেগালের ততটা পপুলার ছবির তালিকার মধ্যে পড়ে না, কিন্তু আপনারা যারা দেখেছেন তারা বুঝতে পারবেন যে এটা টিপিক্যাল শ্যাম বেনেগালের ছবি এবং
1: ট্রিটমেন্ট অন্তত তাই বলে,
0: একদমই তাই বলে। এবং কোথাও এই ছবিতে যে চরিত্রগুলি, মানে শ্যাম বেনেগালের ছবিতে আমরা যেরকম দেখেছি, ধরো ভূমিকা বলো বা মন্থন বলো বা অন্যান্য ছবিতে, সেখানে একটা অদ্ভুত সম্পর্কের টানাপোড়েনটাও দেখানো হয় এবং সেটা না খুব এতটাই ফ্যামিলিয়ার, এতটা আমাদের পরিচিত যে সেখানে না খুব, ধরো আমাদের পরিচিত সম্পর্কের মধ্যে, আমাদের নিজেদের নিজস্ব সম্পর্কের মধ্যে সেখানে না খুব যে একটা কি বলবো লার্জার দ্যান লাইফ কিছু তো ঘটে না। ফলে এখানেও দেখো, আমি একটা ছোট্ট ট্রিটমেন্টের কথা বলি, যখনই আমরা মেন স্ট্রিম ফিল্মে যখন দেখবো যে একটা কোনো বিশেষ ঘটনা ঘটছে বা একটা কোনো বিশেষ ইনসিডেন্ট দর্শককে বোঝাতে হচ্ছে, সেখানে একটা বিরাট গং পড়বে। হ্যাঁ, তো এই যে গং ব্যাপারটা কিন্তু এখানে একেবারেই নেই, এত এত চমক রয়েছে ছবিটার মধ্যে কিন্তু কোথাও গং এর ব্যবহার নেই,
1: নিঃশব্দ যেন,
0: একদম নিঃশব্দ। বিশেষ করে যখন দেখো প্রথম যখন তেহজিব
1: আসছে
0: এবং তেজিব যখন গেল সরদারি বেগমকে দেখতে, মানে তখন তাকে শোয়ানো রয়েছে আর কি, এবং সকলে অপেক্ষা করছেন যে সরদারি বেগমের ভাই আসবেন দিল্লি থেকে, তিনি আসার পরে সরদারি বেগমকে নিয়ে যাওয়া হবে কবরস্থানের দিকে। এবং যখন দেখা যায় ভাই এলো জব্বার, তিনি যখন এলেন তখন তেহজিব একটু চমকে তাকালো। এটা যদি মেন স্ট্রিম সিনেমা হতো তুমি বলো সেখানে বিরাট একটা গং পড়তো বা স্নেয়ার পড়তো, কিছু না কিছু একটা মিউজিক পড়তো
1: সত্যি কথা,
0: কিন্তু খুব অদ্ভুত ভাবে এত সফটলি বোঝানো হলো বিষয়টা, শুধুমাত্র মুখের রেখা বদলে গিয়ে বোঝানো হলো যে এই মানুষটিকে তেহজিব আগে থেকে চেনে।
1: হ্যাঁ, এবং তারপরে যখন আমরা দেখলাম যে তেহজিব যখন বাড়িতে ঢুকছে তখন ঘরের মধ্যে জব্বার বসে আছে, তখন আমাদের দুয়ে দুয়ে চার করে নিতে কোনো অসুবিধে হলো না।
0: হ্যাঁ, এবং আমাদের জীবনে কিন্তু এই রকমই ঘটনা ঘটে, আমাদের জীবনে যখনই কেউ চলে যান তখন কিন্তু আমাদের জীবনে বিরাট কোনো একটা মিউজিক্যাল ট্রিটমেন্ট ঘটে না, আমাদের বুকের ভিতরে ঘটে। হয়
1: অদ্ভুতভাবে ওই জায়গাটা, বিশেষ করে তুমি এটা বললে বলে আমার এখন মনে হচ্ছে যে যেখানে আর কি ওই ওরা একে একে আসছে, মৃতদেহটা শোয়ানো রয়েছে, শুধুমাত্র সাকিনার একটু মাঝে মাঝে ডুকড়ে কেঁদে ওঠা ছাড়া আর কোনো, মানে একেবারে সাইলেন্স বলা বলা ভালো ওই সময়টা ওই জায়গাটায়।
0: ঠিক তাই, তো এই রকম ভাবে ট্রিটমেন্ট, মানে একেবারে মনে হচ্ছে যেন আমাদের পাশের বাড়িতে ঘটা একটা ঘটনা সেটা আমরা চোখের সামনে দেখছি। তো এইভাবে যখন ছবিটা তৈরি হয় এবং ধীরে ধীরে, আমরা বলেছিলাম খবরের বিরতির আগে যে সাকিনার সঙ্গে সরদারি অর্থাৎ মামের সম্পর্ক, এখানে কিন্তু একটা অন্য সরদারি বেগমকে আমরা পাই, যেখানে সরদারি কখনো তার মেয়েকে আম্মি ডাকের সুযোগ দেয় না, এবং কেন দেয় না, আপাবি বলতে হয়, মানে দিদি বলে ডাকতে হয় তার নিজের মাকে। সেটার একটা কারণ কি, কোথাও সরদারি বেগমের মনের ভিতরে কোনো একটা দ্বন্দ্ব, নাকি অন্য কিছু, জানা যায় না। এবং সেখানে মেয়েকে চায় যে তার ব্যাটনটা যেন বয়ে নিয়ে যায়।
1: হ্যাঁ, মানে তার এই যে গান বাজনা, তার গান বাজনার প্রতি ভালোবাসা, সেটা যেন নষ্ট না হয়, সরদারি বেগম যে একটা নাম, তার যে একটা আলাদা ঘরানা, সেইটাকে যেন বয়ে নিয়ে যায় সাকিনা। এটাই সরদারির জীবনের একমাত্র উদ্দেশ্য, যে কারণে সে কিন্তু তার মেয়েকে চাইলে সে একটা ভালো জায়গায় হয়তো কনভেন্ট স্কুলে পড়াতে পারতো, কিন্তু সে পড়ায়নি। তার কারণ, তার মনে হয়েছে যে পড়াশোনা করে কী করবে।

0: মন দিয়ে গানটা শিখুক,
1: সেটাই। এবং মেয়ের ভিতরে কোথাও একটা সেই যন্ত্রণা, এবং একটা সময় দেখা গেল যে পাড়ার একটি ছেলে যে সর্দারিকে ভীষণ পছন্দ করে, তার গান ভালোবাসে, তাকে বিভিন্ন মানে কনসার্টে নিয়ে যেতে চায়, সেই মেয়ের সেই ছেলেটি যখন তার মেয়ের সঙ্গে একটা সম্পর্কের তৈরি করতে চায়, বা মেয়েটির
0: আভাস পাওয়া যায় যে কোথাও ভালো লাগা তৈরি হচ্ছে,
1: এবং মেয়েটিও যখন একটু একটু করে সেই দিকে ঝোঁকে, সেটা সর্দারি বুঝতে পেরে ছেলেটির আশা বন্ধ করে দেয়। তবে এখন দেখো, তুমি একটি জায়গায় বলছিলে যে সর্দারি কোথাও আপোষ করতে চায় না সঙ্গীতের ক্ষেত্রে, এই ছেলেটি যখন তাকে গানের জন্য অনুরোধ করে যে কনসার্টে নিয়ে যাওয়ার কথা বলে, তখনও কিন্তু সর্দারি আপত্তি জানায়, এবং সেখানে বলে যে এখন তোমরা গানের কেউ গান কেউ বোঝো না, গান শুনতে চাও না, গানের সমঝদার নও, কারণ গান শুনতে শুনতে তোমরা উঠে যাও, গান শুনতে শুনতে চপর চপর করে চিপস খাও। হ্যাঁ, এই তার মানে দেখো কোথাও তার ভিতরে রয়েছে যে সঙ্গীতকে সেই মর্যাদায় আমি যেমন গাইছি শ্রোতা সেই মর্যাদা দিয়েই শুনবে, সেইখানেই সঙ্গীতের আসল কি বলবো আসল সম্মান।
0: একদম। এবং আমরা যখন দেখি যে সেই সঙ্গীত সম্মেলনে যখন রাজি হয় শেষ পর্যন্ত গাইতে সর্দারি, সে তার কন্যা সাকিনাকে গিয়ে নিয়ে একসঙ্গে স্টেজে উঠে গান গাইছে, এবং খানিকক্ষণ গাইতে গাইতে তারপরে সাকিনার সঙ্গে গাইছিল, তারপরে সেই মাইক্রোফোনটা সাকিনার দিকে এগিয়ে দেয় যে সাকিনাই গাক, কোথাও ব্যাটনটা যেন তার হাতে তুলে দেওয়া। সেখানে পাবলিক কিন্তু চিৎকার করতে থাকে যে উই ওয়ান্ট সর্দারি। সেইখানে তিনি কিন্তু প্রচণ্ড রেগে যান এবং পাবলিককে সেখানে বলেন, সমবেত জনতার উদ্দেশ্যে বলেন যে নতুন একজন গায়িকা, তাকে তোমরা শোনো আগে, শুনে তারপরে ভালো কি মন্দ সেটা বিচার করো, না শুনলে কি করে, সুযোগ না পেলে সে কি করে তার কলা প্রদর্শন করবে, এই এই সঙ্গীতকে ভালোবাসো তোমরা, এই শুনতে তোমরা এসেছো, আমি এরকম জায়গায় গান গাই না। সঙ্গে সঙ্গে সে কিন্তু সেখান থেকে উঠে যাচ্ছে।
1: দেখো এটাও কিন্তু খুব অদ্ভুত, মানে এখানেও কিন্তু সেই সঙ্গীতের প্রতি তার যে অনুরাগ সেটাই প্রকাশ পাচ্ছে,
0: একদম
1: যে একদম একজন নতুন যিনি গাইতে আসছেন তাকে যেন গ্রহণ করে মানুষ, তাই না?
0: ঠিক।
1: এটাও কিন্তু একটা একটা কোথাও বার্তা, মানে মানুষের কাছে এটাও কিন্তু একটা বার্তা। আমরা তেমন একটা সঙ্গীত শুনি, এবং এই সঙ্গীত শোনার পরে আমরা এই ছবির মিউজিক নিয়ে একটু কথা বলবো, বলতেই হবে
0: অবশ্যই।

0: আহা আহা আহা, মানে আমরা এ প্রান্ত থেকে যে কতবার আহা আহা করছি। আসলে হয় না, এমন এমন সমস্ত গান, যে গানগুলো সাধারণত একটা সময় ছিল, যে সময়টা ধ্রুপদী সঙ্গীত ছবিতে ব্যবহার করা হতো, কিন্তু অনেক বছর সেই গান শোনা হয় না আমাদের, ছবিতে বিশেষ করে। আর যখন এই রকম একটি চরিত্র নিয়ে যখন ছবি হচ্ছে, তখন তো এর মূল মানে মেরুদণ্ডটা সঙ্গীতই থাকবে, তাই না?
1: একদম। এবং এখানে বলতে হয় আলাদা করে, এই তুমি যেমন বলছিলে না আমরা আহা আহা করছি, আমার একেবারে দৃঢ় ধারণা যে উল্টো দিকে যারা আজকে বসে শুনছেন তারাও মোটামুটি সেই রকমই
0: একদম একদম
1: আপ্লুত হয়ে যাচ্ছেন। হ্যাঁ, এখানে যেটা বলতে হয় সেটা হচ্ছে বনরাজ ভাটিয়ার মিউজিক। মানে আমরা জানি শ্যাম বেনেগালের সঙ্গে বনরাজ ভাটিয়ার একটা অসম্ভব সুন্দর কেমিস্ট্রি, তার বহু ছবিতে বনরাজ ভাটিয়াকে আমরা পেয়েছি সঙ্গীতকার হিসেবে। আর এখানে আরো একটা কথা বলতে হয়, গানের যে শুধুমাত্র সুরের কথা বললে তো হবে না, গানের লিরিকটাও কিন্তু বাকি অন্যান্য যে আমরা গান শুনি ছবির গান তার থেকে কোথাও একটু আলাদা। গানের মেজাজ, মানে গানের সুরের মেজাজ অনুযায়ী গানের লিরিকটাও সেই রকম হয়েছে। এখানে লিরিসিস্ট আমরা পাচ্ছি জাভেদ আখতারকে, তাকে আমরা অন্য ছবিতে যেভাবে পাই তার থেকে কোথাও একেবারে আলাদা একটা রং, তাই না?
0: একদম একদমই তাই। আর বনরাজ ভাটিয়া না এমন একজন মানুষ যার হাত ধরেই বলা যায় যে, আমরা যেরকম বলি যে প্যারালাল সিনেমার জনক যেরকম শ্যাম বেনেগাল, তেমন নিউ ওয়েভ সিনেমার যে যে ধরনের মিউজিক হতে পারে সেটা কোনো কোথাও একটা মানে বনরাজ ভাটিয়া দেখিয়েছেন। কারণ দেখো, এই ছবিটা একেবারেই যেহেতু একজন ধ্রুপদী গায়িকা নিয়ে, ধ্রুপদী সঙ্গীত গায়িকাকে নিয়ে ছবি, ফলে এখানে তিনি ধ্রুপদী সঙ্গীত ঠুমরি, মূলত ঠুমরি বিষয়টাকেই ব্যবহার করেছেন। কিন্তু অন্যান্য ছবিতে আমরা দেখেছি সেখানে তিনি, যেহেতু তিনি নিজে একজন সাংঘাতিকভাবে ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিকের একজন মানে কি বলবো, অত্যন্ত জানকার মানুষ ছিলেন, ফলে অন্যান্য ছবিতেও আমরা দেখেছি যে ওয়েস্টার্ন মিউজিককে কিভাবে ব্যবহার করা যায় সেটা বনরাজ ভাটিয়া দেখিয়েছেন। আর তার সুরারোপিত মন্থনের সেই গানটা মারো গাও কাছা বাহি যায়, এইটা তো মানে একেবারে অত্যন্ত পপুলার
1: গানগুলোর কথা মনে পড়ছে। তুমি বলছো না ওয়েস্টার্ন ক্লাসিক্যালের তিনি প্রচন্ড দক্ষ থাকলেও কোথাও না তার এই যে যে ছবির যে গল্প সেই অনুযায়ী সুর, এবং সেখানে কোথাও আমার বাজারের কথা মনে পড়ছে, সেখানে কিন্তু আবার একেবারে মানে ভারতীয় সঙ্গীতের ছোঁয়া পাচ্ছি আমরা।
0: একদম একদম, এই রকমই মানে গানগুলি, এবং প্রত্যেকটা গান অপূর্ব, গানগুলি কারা গেয়েছে সেটাও আমাদের বলে দেওয়া
1: একেবারেই। আশা ভোসলের গলা তো চিনতে পেরেছেন, সেটাকে আলাদা করে আর চিনিয়ে দেওয়ার প্রয়োজন পড়ে না, ওই কণ্ঠ কানে এলেই বোঝা যায় যে কার কণ্ঠ। এছাড়া আমরা মূল গায়িকা হিসেবে পেয়েছি আরতি আঙ্কলেকারকে।
0: হ্যাঁ, আরতি আঙ্কলেকারকে পাচ্ছি, এবং এখানে ইত্তন বাইয়ের যে কণ্ঠ আমরা পাই সেখানে, সুরেখা সিক্রি যে ছবি যে চরিত্রে অভিনয় করেছেন সেখানে আমরা শুভা যোশীকে পাচ্ছি।

0: এবং আবার অন্যদিকে আমরা পূর্বা যোশীকেও পাচ্ছি সেখানে, যখন সাকিনা গান গাইছে তখন
1: সাকিনার
0: কণ্ঠে আমরা কিন্তু পূর্বা যোশীকে পাচ্ছি। ফলে একেবারে ধ্রুপদী সঙ্গীতের জগৎ থেকে তিনি তুলে আনলেন রত্ন এবং তাদের দিয়ে গাওয়ালেন। আমরা আরতি আঙ্কলিকার টিকেকারকে আমরা খুব কম ছবিতে গান গাইতে দেখেছি, তার মধ্যে
1: ধ্রুপদী সঙ্গীতের জগতে কিন্তু ভীষণ একটা পরিচিত নাম, কিন্তু ছায়াছবির মানে মেন স্ট্রিম বা যাই বলো না কেন ছায়াছবির জগতে আমরা তাকে খুব বেশি পাইনি, প্রয়োগ সেভাবে হয়নি।
0: কিন্তু সবচেয়ে যেটি মানে উনি অন্তত চার পাঁচটি ছবিতে গান গেয়েছেন, কিন্তু সবচেয়ে উল্লেখযোগ্য যে ছবি সেটা অবশ্যই সরদারি বেগম।
1: একদম, আমরা কোথাও না সুরের মূর্ছনায় একেবারে কিরকম একটা বুঁদ হয়ে আছি।
0: হ্যাঁ, এবং এই ছবিতে অনেকগুলি কথাও বলার রয়েছে, যেমন ধরো এই ছবির যে চরিত্রগুলি, প্রত্যেকটি চরিত্র যে আলাদা আলাদা করে, বিশেষ করে অমরীশ পুরী, অমরীশ পুরীর সম্পর্কে না রাজিত কাপুর একটা জায়গায় বলছেন যে এই ছবিতে তো একসঙ্গে তারা কাজ করলেন, এবং রাজিত কাপুর বলছেন যে আমি না ভীষণ অনেক কিছু শিখেছি তার কাছ থেকে। যেমন অমরীশ পুরী রাজিত কাপুরকে বলেছিলেন যে অভিনেতা আর স্টান্টম্যান এক নয়, তুমি যখন অভিনয় করবে তখন তোমার মুখ অনেক বেশি এক্সপ্রেসিভ হওয়ার কথা, তোমার শরীরের দিকে তুমি যত্ন রাখবে অবশ্যই, কারণ অভিনেতার খুব জরুরি একটা জিনিস তার শরীরের যত্ন নেওয়া, দেহ পট সরে নট সকলি হারায়। তো কিন্তু তার সঙ্গে সঙ্গে তোমার মুখের এক্সপ্রেশন, এবং আমরা সেইটা কিন্তু এখানে ভীষণভাবে দেখতে পাই যেটা রাজিত কাপুরের চরিত্রে। আমরা সে প্রসঙ্গে আরও কথা বলবো, আপাতত আরও একটি গান শুনি, তারপরে আসছি ঘুরে।

0: এই যে ছবির আমরা চরিত্রগুলির কথা বলছিলাম, তার মধ্যে রজিত কাপুরের চরিত্র, রজিত কাপুর নিজে বলছেন যে তাকে না তিনটে পর্বে চেঞ্জ করতে হয়েছে। একদম প্রথম দিকে দেখানো হচ্ছে যে সে গান শুনতে এসেছে, তার ভালো লাগছে সর্দারিকে, সেখানে একটা বয়স। তারপরে যখন সর্দারিকে সে নিয়ে চলে যাচ্ছে এবং সেখানে মানে সাদিকের চরিত্র দেখানো হচ্ছে যে সাদিক যখন নিয়ে চলে যাচ্ছে সেই একটা মধ্য বয়স, আর আবার একেবারে শেষে যখন তেহজিব তার কাছে যাচ্ছে সর্দারের মৃত্যুর পরে তার সঙ্গে কথা বলতে যাচ্ছে, তখন দেখা যাচ্ছে আরেক রকমের সাদিক, মানে তার বয়স বেড়ে গেছে। এই যে তিনটে বয়স এখানে দেখানো হয়েছে। আমরা সর্দারি বেগমে দেখি যে যখন কম বয়সী সর্দারি, সেই চরিত্রে স্মৃতি মিশ্রা অভিনয় করেছেন, আর যেখানে বেশি বয়সের সর্দারি সেখানে কিরণ খের অভিনয় করেছেন। কিন্তু রজিত কাপুরকে তো একইভাবে থাকতে হয়েছে, তাকে তিনটে জায়গায় এই যে তিন ধরনের চরিত্রে তাকে অভিনয় মানে মেকআপ নিতে হয়েছে, এইটা তার কাছে খুব একটা চ্যালেঞ্জিং মনে হয়েছে। এবং আরও একটা চ্যালেঞ্জ তার কাছে এসেছিল, সেটা হচ্ছে যে ঠিক এই ছবির আগে মানে শ্যামবাবু, তাকে সবাই বলতেন আর কি শ্যাম বেনেগালকে, শ্যামবাবু তাকে মেকিং অফ মহাত্মা ছবিতে গান্ধীর চরিত্রে অভিনয়ের জন্য ডেকেছিলেন। এবং এই চরিত্রটিতে গান্ধীর চরিত্র মানে বুঝতেই পারছো যে কীরকম একটা চরিত্র। এবং ঠিক তার পরের ছবিতেই দেখাচ্ছে যে একেবারে লম্পট দালালের একটি মানে বিকৃত মনস্ক একটি দালালের চরিত্রে তাকে অভিনয় করতে হচ্ছে। এবং এই যে চেঞ্জটা একজন অভিনেতার কাছে, তো এইরকম একটা মানে চরিত্র, এরকম নানা শেডের চরিত্র পাওয়া তো তার কাছে একটা চ্যালেঞ্জিং এবং আনন্দেরও বটে। এবং তিনি বলছেন এ কথা যে আমার কাছে এটা ছিল একটা স্বপ্নের মতো, একটা ড্রিম কাম ট্রু বলা যেতে পারে, যে মহাত্মা গান্ধীর চরিত্রে অভিনয় করলাম, ঠিক তারপরেই আমি অভিনয় করছি।
1: একেবারে এই চ্যালেঞ্জটা না থাকলে তো অভিনেতার কোথাও খিদেটা মেটে না।
0: ঠিক তাই, ঠিক তাই।
1: আমরা এখানে আরেকটা কথা ভীষণ বলা জরুরি, সেটা হচ্ছে দেখো শুধুমাত্র মিউজিক তো অবশ্যই এই ছবির ব্যাকবোন বটে, তবে কোথাও না আমার এই সর্দারি বেগম দেখতে দেখতে বারবার ভূমিকার কথা মনে পড়ছিল। সেখানেও ওই তুমি সাদিকের কথা যেরকম বললে, সেখানেও আমরা কেশবকে পেয়েছিলাম যে চরিত্রে অমল পালেকার অভিনয় করেছিলেন, এবং উষার চরিত্রে পেয়েছিলাম স্মিতা পাতিলকে। সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে একটি মেয়ে সে গান গাইতে বড় ভালোবাসে, এতটাই সে গান গাইতে ভালোবাসে এবং গান শুনতে ভালোবাসে যে পাশের ঘরে কোথাও গান হচ্ছে সেটা সেখানে একজন পুরুষ একা আছেন কি কে আছেন তার ভাবনা চিন্তাও সে তিনি করছেন না, তিনি পৌঁছে যাচ্ছেন সেই গান শুনতে, এতটাই ভালোবাসেন তিনি গান শুনতে এবং গান করতে। তো সেই মেয়েটিকে বিয়ে করেন এবং তারপর তাকে ফিল্মে অভিনয় করার সুযোগ করিয়ে দেন, এবং তার পিছনে তার উদ্দেশ্য একটাই যে সে রোজগার করবে এবং তার টাকা পয়সা নিয়ে সে আর কি আয়েশ করবে। তো ঠিক একই রকমভাবে সাদিককে কোথাও আমরা এখানে দেখছি, এবং তুমি ভেবে দেখো এখানে মানে ব্যাপারটা কোথাও, সর্দারি বেগম একেবারে নিজের শর্তে বাঁচা মানুষ একজন, হ্যাঁ একেবারে শুরুতেই আমরা দেখছি যেখানে বাবা বাধা দিচ্ছেন বলে সে বাড়ি থেকে বেরিয়ে চলে আসছে, এবং হেমরাজের মতো একজন মানুষের কাছে গিয়ে শেষ পর্যন্ত সে মানে তবু সে বাড়িতে ফিরে যাবে না, কারণ গানটাকে সে যে কোনো মূল্যে সে গানটাকে ছাড়বে না, বিসর্জন দেবে না। এরপর হেমরাজের কাছে গিয়েও কিন্তু সে বুঝতে পারলো এখানেও তার হাতের পুতুলের মতো সে তাকে নিয়ন্ত্রণ করছে, তার নিজস্ব স্বাধীনতা কিন্তু নেই এখানে। সাদিকের কাছে যখন গেল, প্রথম দিকে তার ভালোই সময় কাটছিল, খুব সুন্দরভাবে যাচ্ছিল বিভিন্ন জায়গায় গান করছে, পরবর্তী সময় যখন দেখলো যে তার নামে কিছু নেই, সবটা সাদিক নিজে নিয়ন্ত্রণ করছে এবং তাকেও

0: সাদিক নিয়ন্ত্রণ করছে, কোন গান সে গাইবে কি গাইবে না সেটা তার নিজের ইচ্ছায় হচ্ছে না, সাদিকের ইচ্ছায় হচ্ছে। সেখানে কিন্তু সেখানেও সে বাদ সাধল। এবং তার পরবর্তী সময়ে মিস্টার সেন, রেকর্ডিং কোম্পানির যিনি মালিক ছিলেন, তিনি যখন তাকে সাদিক চলে যাওয়ার পর তিনি প্রস্তাব দিয়েছিলেন যে তার সঙ্গে গিয়ে থাকার জন্য, সেখানেও কিন্তু সর্দারি বলেন যে আমার মেয়েকে কিন্তু আমি ছাড়তে পারবো না,
1: মেয়েকে গ্রহণ করতে না পারলে সেন চাইলেন না, ফলে সর্দারি কিন্তু সেই সঙ্গটিও পরিত্যাগ করলো।
0: একদম,
1: আসলে একজন কি বলবো, একজন বৈপরীত্যময় নারী বলা যেতে পারে। মানে দেখো, ডুয়াল ক্যারেক্টার তো রয়েছে, একদিকে সে নিজের গানের জন্য সব কিছু ছাড়তে পারে, পিতৃতান্ত্রিক যে মনোভাব তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছে, নিজের শর্তে জীবনযাপন করছে, আবার অন্যদিকে তার মেয়েকে কিন্তু সে আবার আগলে রাখছে, এই এইভাবে এই ভেবে যে তার মেয়ে তার এই যে লিগাসিটা সেটা নিয়ে যাবে।
0: একদমই তাই। এবং অদ্ভুতভাবে সাকিনার কথা তুমি যেমন বলছিলে, সাকিনাও কিন্তু ভীষণ রকমভাবে মানে মাকে সে মা বলতে পারছে না। এবং ভেবে দেখো যে সর্দারি নিজের শর্তে বাঁচে, সে নিজে কোনো রকমভাবে আপোষ করতে চাইছে না, অথচ সে কিন্তু ভাবছে না যে তার মেয়ে ঠিক কী চায়। সে চাইছে তার মেয়ে তার লিগাসিটা বয়ে নিয়ে যাক, সে কিন্তু তার প্রেমিককে আসতে বারণ করে দিচ্ছে। হ্যাঁ, কিন্তু কোথাও সাকিরা কি চায় সেটা কিন্তু সেও ভেবে দিচ্ছে না। সাকিরা পরবর্তী সময় একটা সময় তাকে যখন বসিয়ে সে কথা বলে, তখন সাকিনার মুখ থেকে কিন্তু বেরিয়ে আসে তার ভিতরের যন্ত্রণাটা, সেটাও আমরা দেখতে পাই। রাজেশ্বরী সচদেব অভিনয় করেছিলেন সাকিনার চরিত্রে, ভারী সুন্দর অভিনয়।
1: আমরা একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাব, তারপরে একটা গান শুনতে শুনতে ফিরে আসছি আবারও আমাদের আড্ডায়।
2: Recognition for your hard work, for those making outstanding contributions to the animal husbandry and dairy sector and embracing innovative practices. The Department of Animal Husbandry and Dairy, Government of India, invites nominations for the prestigious National Gopal Ratna Awards 2026. The awards recognize excellence in three categories: Best Dairy Farmer, Best Dairy Cooperative Society, Best Artificial Insemination Technician. And there is more. Special provisions have been made for the Northeastern region and Himalayan states. Nomination period 10th August to September 30th, 2026. So what are you waiting for? Apply today at www.awards.gov.in or visit your nearest CSC center to submit your nomination. National Gopal Ratna Awards 2026, issued in public interest by the Department of Animal Husbandry and Dairy, Government of India.
3: Gaane Kothay Golden Shomoy. Aapni shunchen 100.1 FM Gold. 100.1 FM Gold. FM Gold. সুরিলা সফরে আজ সিলভার স্ক্রিন।

0: এই ছবিটা দেখতে দেখতে অনেকটা আকিরা কুরোসোভার রসমন মনে পড়ে। রসমনে যখন যেরকম দেখানো হচ্ছে যে এক একটি চরিত্র একটি রসমনকে এক এক রকমভাবে ডিসক্রাইব করছে, এক একজনের কাছে এক এক রকমভাবে ঘটনাটা মানে তৈরি হয়েছে এবং মঞ্চে যারা আসছেন তারা এক এক রকমভাবে গল্পটাকে নিয়ে যাচ্ছেন। তো এখানেও দেখা যাচ্ছে যে সর্দারই একজন মানুষ, কিন্তু তাকে ঘিরে যে সমস্ত মানুষেরা তারা যখন স্মৃতিচারণ করছেন তারা এক এক রকমভাবে এক একটা দিক থেকে সর্দারিকে দেখা হচ্ছে। তো এই যে একটা বহুকৌণিক ব্যাপার এবং মানে অনেকটা সেই ক্যালাইডোস্কোপের মতো এক একটা দিক থেকে এক এক রকমভাবে আলো পড়ছে, এক এক রকমভাবে ফুটে বেরোচ্ছে তার চরিত্রটা, এটা খুব অদ্ভুত আর কি, অদ্ভুত একটা মানে কি বলবো মেকিং।
1: হ্যাঁ, ভাবনাটা খুব অদ্ভুত ও মানে অভিনব বলা ভালো। আরেকটা কথা বলার, যেখানে এই আমরা ইয়ের কথা বলছিলাম, সর্দারির কথা বলছিলাম, সর্দারিকে তার পরিবার অস্বীকার করেছে কারণ সে তাদের মর্যাদার কথা না ভেবে সে চলে এসেছে এরকম একটা জীবন বেছে নিয়েছে। হ্যাঁ, কিন্তু আমরা মাঝে মধ্যেই ছবি যখন এগোয় তখন দেখতে পাই যে তার যে ছোট ভাই জব্বার, যে কিন্তু ছোটবেলায় তার সঙ্গী ছিল, দিদি যেখানে যাচ্ছে সঙ্গে করে এই ভাইটিকে নিয়ে যাচ্ছে, এবং সে যখন বেরিয়ে আসে বাড়ি থেকে তখনও কিন্তু এই ভাইয়ের সহায়তায়, ভাই তাকে সাহায্য করতে যদিও চায়নি।
0: হ্যাঁ, এবং একটা খুব অদ্ভুত জায়গা, যখন প্রথম ইতন ভাইয়ের কাছে যায় এবং গান গাইতে যায় তখন দেখো ভাই কিন্তু প্রথম সুরটা দিচ্ছে, ভাই কিন্তু সুরটা ধরে রাখছে, আর সেই সুরে মানে যেরকম একটা তানপুরা আমাদের কাজ করে যে সুরটা ধরে রাখে এবং সেই স্কেলে শিল্পী গান গায়, ঠিক এখানে ভাই কিন্তু সেই কাজটা করছে। দেখ, এটাও খুব অদ্ভুত যে ভাইয়ের সঙ্গে বোনের এইটা খুব অদ্ভুত একটা সুরের সম্পর্ক ছিল কিন্তু।
1: একদম, তারপরে কোথাও যেহেতু বাড়ির সকলের অমত, ভাইয়ের অ্যাকচুয়ালি ভাইয়ের চরিত্রটা যেখানে দেখানো হয়েছে যে তার অতটা সাহস ছিল না যে তাদের বিরুদ্ধে গিয়ে কথা বলা, সে কিন্তু দিদিকে ভালোবাসতো না এমনটা নয়। এবং পরবর্তীকালে দেখেছি যে সবাই অস্বীকার করেছে কিন্তু সর্দারই খুব অদ্ভুতভাবে তাদেরকে ছেড়ে থেকেছে, তাদের কাছে সে কখনো যায়নি কারণ তার মারাত্মক আত্মমর্যাদাবোধ। অথচ তারা যখন তাদের বিপদের কথা শুনেছে সে কিন্তু তার সাধ্যমতো তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে। হ্যাঁ, বাবার অসুস্থতার সময় সে টাকা দিতে চাইছে, ভাই যখন এসেছে যে ভাইজির ভালো স্কুলে ভাইজিকে কলেজে ভর্তি করবে তার জন্য টাকার দরকার, তিনি 10,000 চাইছেন উনি কিন্তু 20,000 টাকা দিয়ে দিচ্ছেন এবং বলছেন যে এটা আমার উপহার, সুতরাং এটা টাকা ফেরত দিতে হবে না। কিন্তু ভাই যখন আবার সে টাকা ফেরত দিতে আসছে তখনও তিনি রেগে যাচ্ছেন, রেগে গিয়ে বলছেন কেন, আমি কি এটা কিভাবে রোজগার করেছি, আমি তো গান গেয়ে রোজগার করেছি, আমার কলা দিয়ে রোজগার করেছি এটা, আমি তো অন্যায় কোনো কাজ করিনি। সেখানেও তার আত্মমর্যাদায় কোথাও আঘাত লাগছে, তিনি সেই টাকা ছুঁড়ে ফেলে দিচ্ছেন, নিতে চাইছেন না।
0: এই ছবি আপনাদের শুরুতেই বলেছিলাম যে অনেকগুলো প্রশ্নের মুখে দাঁড় করায়, তার মধ্যে একটা অবশ্যই সঙ্গীত চর্চা করা, সেটা কি অন্যায়? তার মধ্যে আরও একটা প্রশ্ন যে বাড়ির যিনি মানে মহিলা বা নারী বা মেয়ে সে কি গান গাইতে বা তার কি নিজস্ব কোনো জগৎ বা জীবন বা তার কি ইচ্ছা অনিচ্ছা থাকতে নেই, এই রকম নানা রকম প্রশ্নের আমাদের মুখে সামনে দাঁড় করা এবং কোথাও সমাজের যে একটা চোখ রাঙানি সেখানে আসলে তখনকার দিনে ঠুমরি গানটা যে পর্যায়ে

0: এর মানুষেরা গাইতেন, তাদের ঠিক একেবারে সমাজের অন্তর্ভুক্ত করা সেই অর্থে মানে হীন চোখে দেখা হতো। এই সমস্তটা কোথাও আমাদের একটা বিরাট প্রশ্নের মুখে দাঁড় করায়, কোথাও আমাদের নিজেদের যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, বা কোথাও ধরো এই যে আমার সন্তান যে আমারই ব্যাটার নিয়ে যাবে, তার নিজস্ব জীবন, তার নিজস্ব ভাবনা, নিজস্ব স্বপ্ন, আশা আকাঙ্ক্ষা সেগুলো বাদ দিয়ে সে পিতার বা মাতার ব্যাটনটাই বহন করে নেবে বলে একটা কাঁধে চাপিয়ে দেওয়া বিষয়, সেটাও কি খুব জরুরি? এই দেখো কতগুলো প্রশ্নগুলো আমাদের কিন্তু দাঁড় করায় প্রশ্নের সম্মুখে।
1: তুমি দেখো একটা কথা ভেবে দেখো, সময়টা তিনি যখন তৈরি করছেন ছবিটা 96,
0: হ্যাঁ,
1: অথচ এই ছবির প্রেক্ষাপট তারা অনেক আগের কথা বলে,
0: ঠিক,
1: তবুও সেই সময় দাঁড়িয়ে কতটা সমসাময়িক এই বিষয়টা সেটা কোথাও তিনি দেখিয়েছেন। আবার একদম শেষে আমরা যখন দেখি যে মায়ের কোলে, মানে মেয়ের কোলে মাথা রেখে সর্দারি যখন চলে যাচ্ছেন, তখন সর্দারি জিজ্ঞেস করছেন মেয়েকে যে মানে আমি কি মা হতে পেরেছি, আমি কি ভালো মা হতে পেরেছি। হ্যাঁ, তখন তেহজিবকে যখন সাকিনা সেটা বলছে, তখন তেহজিবও তাকে জিজ্ঞেস করে যে তুমি কি সত্যি কথা বলেছিলে। স্বাভাবিকভাবে সে সময় সে বলে যে হ্যাঁ তুমি খুব ভালো মা। তখন তেহজিব বলে তুমি কি মনের মন থেকে সত্যি কথা বলেছিলে। তখন কিন্তু সাকিনা বলে যে হ্যাঁ আমি সত্যিই বলেছি। এবং তারপর দেখা যায় যে সর্দারির কাজ যখন শেষ হয়ে যাচ্ছে, সবাই চলে যাচ্ছে, পরদিন সকালে সাকিনা কিন্তু তানপুরা নিয়ে বসে সেই গান যেটা সর্দারি মন প্রাণ দিয়ে চেয়েছিল সেটাই কোথাও বয়ে নিয়ে যাচ্ছে।
0: একদম সর্দারির সেই পোশাক পরে এবং যে গান সে মাকে শুনিয়েছিল মা চলে যাওয়ার সময়, সেই গান গাইতে গাইতে এই ছবি শেষ হয়। এবং কোথাও মনে হয় যে হ্যাঁ, এক সর্দারি চলে গেলেন, আরেক সর্দারির যেন জন্ম হলো। সেই গান শুনতে শুনতে আজকে আমরাও কিন্তু বিদায় নেব আমাদের এই পর্ব থেকে। সিলভার স্ক্রিনে আজ আমরা কথা বললাম সর্দারি বেগম ছবিটি নিয়ে।

0: Well, dear listeners, one love is indeed enough to feel absolutely all right. Well, after this song, there will be a short commercial. I'll be right back just after that.
1: Personal loan offer, sir.
2: Abar, ekhoni block korchi.
1: Dubai e free trip.
2: Itakeo block korchi. আর কতগুলো নাম্বার ব্লক করব?
3: শুধুমাত্র ফোনে ব্লক করলে স্প্যাম কল আটকানো যাবে না, কারণ প্রতিবার সেটা আসে একটা নতুন ফোন নাম্বার থেকে।
2: তাহলে
3: কলটা আনসার করে ট্রাই DND অ্যাপে রিপোর্ট করুন। ব্যাংকিং, ট্রাভেল, ইন্স্যুরেন্স থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে সাবমিট করুন। আর এই পুরো কাজটা করতে মাত্র কয়েক সেকেন্ড লাগবে।
2: এর ফলে কি সবার জন্য স্প্যাম কল কমে যাবে?
3: হ্যাঁ, রিপোর্ট পাওয়া মাত্রই অ্যাকশন নেওয়া হবে। শুধু ব্লক না, রিপোর্ট করুন। ট্রাই DND অ্যাপ আজকেই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন।

পাঁচটি আঞ্চলিক দপ্তরের শীর্ষ পদে WBCS আধিকারিকদের দায়িত্ব দেওয়া হয়েছে। গত জুন মাসে স্কুল সার্ভিস কমিশনের উত্তর, পশ্চিম, পূর্ব, দক্ষিণ ও দক্ষিণ পূর্ব জোনের অস্থায়ী দায়িত্ব দেওয়া হয়েছিল সংশ্লিষ্ট জেলার স্কুল পরিদর্শকদের। পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় এবং কলেজ প্রশাসন নিয়ন্ত্রণ সংশোধনী বিলের বিরোধিতা করে 14 জন প্রবীণ শিক্ষাবিদ রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবিকে চিঠি দিয়েছেন। গতকাল পাঠানো ওই চিঠিতে তাঁরা উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, এই বিল কার্যকর হলে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়গুলি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি FTA আগামী 20 অক্টোবর কার্যকর হবে। নতুন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল জানান, এই চুক্তির ফলে নিউজিল্যান্ডে ভারতের রপ্তানি করা পণ্যের 100% শুল্কমুক্ত প্রবেশাধিকার নিশ্চিত হবে। এশিয়ান গেমসে পুরুষদের ব্যাডমিন্টনে ভারত বাংলাদেশকে 3-0 হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে। কোয়ার্টার ফাইনালে আগামীকাল ভারত জাপানের মুখোমুখি হবে। খবর শেষ হলো।

0: আমি পড়নি কি বহুত অচ্ছি বাত হ্যায় ইয়ে তো
1: আমি নিজে নিজে আমি যাত্রা করি, আমাদের একটি অ্যাডভেঞ্চার দল আছে, তো আমি বই আমার যদি ভালো লাগে তাহলে আমি সেটা আমার মাস্টারকে দিই, সেই মাস্টার পড়ে সেটা সিলেক্ট করেন যে আমার পড়াটা যে আমি ভালো বলেছি ঠিক কিনা, বা আমার এই যে সমাজে চলবে কিনা, এই ঠাকুরের বইটা বা সামাজিক বইটা চলবে কিনা, খারাপ কি ভালো সেইটা আমার উপরে উনি ডিপেন্ড অনেকটাই করেন।
0: হ্যাঁ,
1: যেহেতু ওনার পড়ার সময় থাকে না, আমি দোকানে বসে কাস্টমার যখন থাকে না সেই অবসর সময় রেডিওটা খুব আস্তে আস্তে আমার কানে গানগুলো বাজে আর আমি ওই যাত্রার বইটাই পড়তে থাকি।
0: চলি বহুত অচ্ছি বাত হ্যায় ইয়ে তো, হোপফুলি কি আপসে লোক ইন্সপায়ার্ড হোঙ্গে, প্রেরিত হোঙ্গে কি
1: দিদি এই শিল্পটা লুপ্ত হতে চলেছে।
0: বিলকুল,
1: যে আমাদের যে রামকৃষ্ণদেব বলেছিলেন না, এইটার ওনার একটা আমরা ভক্ত, ওনাকে সত্যি আমরা প্রত্যেকেই ওনাকে খুব সম্মান করি, এবং উনি যে এরকম একটা যাত্রা জগতের একটা নটি বিনোদিনী আমরা এ করেছিলাম দেখেছিলাম, সেই অনুযায়ী এই শিল্পটাকে যেন মনে হয় যেন আরো আমরা চারি জায়গায় ছড়িয়ে দিই।
0: জি জি ঠিক হ্যায়, থ্যাংক ইউ সো মাচ নিশাকে জি, থ্যাংক ইউ সো মাচ। তো কোন সা গানা সুনা পছন্দ করেঙ্গে বতাইয়ে।
1: ছায়াছবির নাম গঙ্গা যমুনা সরস্বতী, সাজন নেস পার হে লতাজির কণ্ঠে।
0: ওকে চলিয়ে শুনতে হ্যায় আপকা পছন্দ কি আওয়াজ।
1: ভালো থাকবেন,
0: থ্যাংক ইউ সো মাচ, বিলকুল ওয়াপস মুলাকাত,
1: নমস্কার,
0: বাই। तो चलिए गंगा जमुना सरस्वती से सुन लेते हैं, सजन मेरा उस पार है।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর, রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া ব্যক্তিদের আবেদনের দ্রুত নিষ্পত্তির জন্য নির্বাচন কমিশন বিচার বিভাগীয় ট্রাইব্যুনালের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ানোর পরিকল্পনা নিয়েছে। কেন্দ্রীয় সরকার মৎস্য ক্ষেত্রের উন্নয়নে রাজ্যকে 9 কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে। দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙ্গুর কলেজে বিজেপি নেতা সায়ন্তন বসুর উপস্থিতিকে কেন্দ্র করে কলেজে আজ উত্তেজনা ছড়ায়। স্বাস্থ্যমন্ত্রী শরদত্ত মুখোপাধ্যায় রাজ্যে ভুয়ো চিকিৎসকের সংখ্যা বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেছেন। বিশিষ্ট অভিনেত্রী মিঠু মুখার্জি প্রয়াত। আন্দামান সাগরের ওপর সৃষ্ট নিম্নচাপ ক্ষেত্রটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ায়

0: আগামীকাল থেকে রাজ্যে বৃষ্টির পরিমাণ বাড়বে। আসছে বিস্তারিত খবরে। রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া ব্যক্তিদের আবেদনের দ্রুত নিষ্পত্তির জন্য নির্বাচন কমিশন বিচার বিভাগীয় ট্রাইব্যুনালের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ানোর পরিকল্পনা নিয়েছে। বর্তমানে রাজ্যে যে 19টি ট্রাইব্যুনাল কাজ করছে তা বাড়িয়ে অন্তত 42 করার প্রস্তাব নিয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করা হবে বলে কমিশন সূত্রে জানা গেছে। রাজ্যের 42টি লোকসভা কেন্দ্রেই একটি করে ট্রাইব্যুনাল গড়ে তোলা কমিশনের লক্ষ্য। উল্লেখ্য, আগামীকাল সুপ্রিম কোর্টে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি, এসআইআর সংক্রান্ত 13টি মামলার একযোগে শুনানি হওয়ার কথা। সেই শুনানিতে ট্রাইব্যুনালের সংখ্যা বৃদ্ধির প্রয়োজনীয়তা সম্পর্কে কমিশন আদালতকে অবহিত করবে বলে মনে করা হচ্ছে। এদিকে সিপিআইএম বলেছে, ভোটার তালিকা তৈরির দায়িত্ব নির্বাচন কমিশনের, ট্রাইব্যুনালের এই কাজ হতে পারে না। কমিশনই এসআইআর এর তালিকা চূড়ান্ত করার দায়িত্ব নিক বলে দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী দাবি জানিয়েছেন।
1: গুটিকতক মানুষের নামে এখনো সম্মতি দেওয়া যায়নি বলে বাকি সমস্ত মানুষকে বিড়ম্বনায় ফেলা হবে। লক্ষ লক্ষ মানুষ, তাদের ভোটের অধিকার কেড়ে নেওয়া হবে, কার্যত তাদের নাগরিক অধিকার কেড়ে নেওয়ার প্রচেষ্টা হবে, কখনো হয়? ভোটার তালিকার দায়িত্ব বরাবর নির্বাচন কমিশনের, এবং ট্রাইব্যুনালে গিয়ে এ কাজ হতে পারে না, এটা এখন নির্বাচন কমিশন স্পষ্ট বুঝতে পারছে। যেভাবে নির্বাচন কমিশন ভোটার তালিকায় নাম যুক্ত বিযুক্ত করে, সেই পদ্ধতি প্রকরণ মেনে এসআইআর লিস্টটাকে ফাইনাল করুন।
0: কেন্দ্রীয় সরকার মৎস্য ক্ষেত্রের উন্নয়নে রাজ্যকে 9 কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে। পাশাপাশি মিশন অমৃত সরোবর প্রকল্পের আওতায় পুরুলিয়া ও বাঁকুড়ার মতো রুক্ষ এলাকায় 6টি অমৃত সরোবর তৈরিরও অনুমোদন দেওয়া হয়েছে। নিউ টাউনের তাজতাল কুটেরে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এক পর্যালোচনা বৈঠকের পর যৌথ সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় মৎস্যমন্ত্রী রাজীব রঞ্জন সিং বলেন, রাজ্যে গত 5 বছরে মৎস্যক্ষেত্রে যে কাজ হয়নি, মাত্র 4 মাসেই তা সম্পন্ন হয়েছে।
2: दो रोड नहीं बनवा रहे, उनका मानना था कि रोड अगर बन जाएगा तो लोग जागरूक हो जाए, और जब जागरूक हो जाएंगे तो हमको कौन वोट देगा, इसलिए उसको जागरूक मत होते। तो हमको लगता है बंगाल की सरकार को भी था कि ये सशक्त हो जाएंगे, सुदृढ़ हो जाएंगे, तो फिर उनको कौन वोट देगा। लेकिन आज मुझे खुशी है कि माननीय शुभेंदु अधिकारी जी के नेतृत्व में बंगाल में काम हो रहा है। हम लोगों ने आज समीक्षा किया, पिछले 5 साल में जो काम नहीं हुआ वो पिछले 4 महीने।
0: মন্ত্রী আরও বলেন, বিপুল সম্ভাবনা সত্ত্বেও সারা দেশে মৎস্য উৎপাদনে পশ্চিমবঙ্গ রয়েছে দ্বিতীয় স্থানে, তবে কেন্দ্র পশ্চিমবঙ্গকে প্রথম সারিতে নিয়ে যেতে বদ্ধপরিকর বলেও উল্লেখ করেন তিনি। পশ্চিমবঙ্গ, গুজরাট এবং অসম এই 3 রাজ্য থেকে মোট 500 টন ইলিশ মাছ প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে রপ্তানি করা হয়েছে বলেও রাজীব রঞ্জন সিং জানিয়েছেন। এদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, পূর্বতন সরকারের সংকীর্ণ রাজনীতির কারণেই কেন্দ্রের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প থেকে রাজ্যের মানুষ বঞ্চিত থেকেছেন।
3: বিগত সরকার, ভারত সরকারের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে সমস্ত স্কিমগুলি চালু করেছেন তাতে অংশগ্রহণ করেনি, অথবা অংশগ্রহণ করে থাকলেও পারফরমেন্স খুব পুয়ার পারফরমেন্স ছিল। মাননীয় মন্ত্রী এই রাজ্যে এসেছেন ফিশারম্যান ফিশারিজ ডেভেলপমেন্ট করার জন্য, এই রাজ্যের সার্বিক উন্নতির জন্য।
0: তিনি জানান, মৎস্য দপ্তরের পোর্টালে ইতিমধ্যেই 2,80,000 আবেদন জমা পড়েছে, 1,20,000 মৎস্যজীবীর নাম নথিভুক্তিকরণের কাজ সম্পন্ন হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙুর কলেজে বিজেপি নেতা সায়ন্তন বসুর উপস্থিতিকে কেন্দ্র করে পরিস্থিতি আজ উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। এসএফআই ও আইএসএফ সমর্থিত ছাত্রছাত্রীরা কলেজের গেট আটকে বিক্ষোভ দেখান, পাল্টা স্লোগান দিতে শুরু করেন এবিভিপির সদস্যরা। বিক্ষোভের জেরে কলেজের গেট বন্ধ হয়ে যায়, রাস্তায় অপেক্ষা করতে হয় সায়ন্তন বসুকে। ভাঙুর থানার পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি আরোই উত্তপ্ত হয়ে ওঠে। এসএফআই ও আইএসএফ সমর্থিত ছাত্রছাত্রীদের অভিযোগ, পুলিশ কলেজের পাঁচিল টপকে ভেতরে ঢুকে তাদের উপর লাঠিচার্জ করে। আইএসএফ সমর্থিত বেশ কয়েকজন ছাত্রকে পুলিশ আটক করেছে বলেও তাদের অভিযোগ। তাদের সরিয়ে দেওয়ার পর কলেজের গেট খুলে পুলিশি নিরাপত্তায় সায়ন্তন বসুকে কলেজে ঢোকানো হয়, তবে এ ব্যাপারে পুলিশের বক্তব্য এখনও জানানো যায়নি। এদিকে ক্যাম্পাসের ভেতরে ঢুকে পুলিশি লাঠি চালানোর অভিযোগ, এসএফআই আগামীকাল জেলা জুড়ে কলেজ ক্যাম্পাসে ছাত্র বিক্ষোভের ডাক দিয়েছে। সংগঠনের দক্ষিণ চব্বিশ পরগনার জেলা সম্পাদক অনিরুদ্ধ চক্রবর্তী ও সভাপতি ঋজু রেখ দাশগুপ্ত আজ এক বিবৃতিতে একথা জানান।

0: সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীও লাঠি চালনার নিন্দা করেছেন। এদিকে ভাঙড় এক নম্বর ব্লকে মাধবপুর থানার সামনে বিজেপি ও আইএসএফ কর্মীদের মধ্যে সংঘর্ষের পরিস্থিতি আজ উত্তপ্ত হয়ে ওঠে। সংঘর্ষ থামাতে গিয়ে এক পুলিশ আধিকারিক সহ চার পুলিশ কর্মী আহত হন বলে অভিযোগ। তাদের নলমুড়ি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি পথ চলতি সাধারণ মানুষকেও মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। বিজেপির অভিযোগ, ঝিঝিরাইটে তাদের কর্মী নাজমুল মোল্লার ওপর আইএসএফ কর্মীরা হামলা চালায়। আইএসএফ অবশ্য বিজেপির অভিযোগ খারিজ করে দিয়েছে। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে আসন্ন উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী 19 বছরের পুরনো মামলায় ধৃত মিলন প্রধান রক্ষা কবচে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। তার আইনজীবী আদালতে জানিয়েছেন, 2007 সালে নন্দীগ্রাম আন্দোলন সম্পর্কিত 5টি মামলায় 18ই সেপ্টেম্বর মিলন প্রধানকে গ্রেপ্তার করে পুলিশ। মামলাকারীর দাবি, এখনও আরও 5টি মামলা রয়েছে তার বিরুদ্ধে। সব ক্ষেত্রেই বড় কোনো আইনি পদক্ষেপ এড়াতে রক্ষা কবচের আবেদন জানিয়েছেন তারা। বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে আগামীকাল মামলার শুনানির সম্ভাবনা। এদিকে খাম প্রতীক হাতছাড়া হওয়ায় আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। 2021 সাল থেকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট খাম প্রতীকের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। রাজ্যের 2টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে অন্তর্বর্তী নির্দেশে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসকে নির্বাচন কমিশন খাম প্রতীক বরাদ্দ করে। মুর্শিদাবাদের শক্তিপুর থানার সামনে আমজনতা উন্নয়ন পার্টি এজিইউপি প্রধান নওদার বিধায়ক হুমায়ুন কবিরের ধর্না চলাকালীন অভব্য আচরণের অভিযোগে দলের কর্মী হায়দার শেখকে পুলিশ গ্রেপ্তার করেছে। এর আগে গত শনিবার আগ্নেয়াস্ত্র, জাল নোট সমেত হরিহর থানার পুলিশ গ্রেপ্তার করে দলের রাজ্য সম্পাদক আশিক ইসবাল সহ দুজনকে। আজকের প্রসঙ্গের এবারের বিষয়, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধি 2026। বিশিষ্ট বন্যপ্রাণ বিশেষজ্ঞ, চিকিৎসক ও পরিবেশবিদ শিবাজী ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির প্রথম পর্ব শুনবেন আগামীকাল রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায় রাজ্যে ভুয়ো চিকিৎসকের সংখ্যা বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। আজ দুর্গাপুরে একটি বেসরকারি মেডিকেল কলেজের উদ্বোধনের সময় তিনি বলেন, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় এবং বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসালও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এদিকে রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম আজ দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসা পরিষেবা সরেজমিনে খতিয়ে দেখতে ওই হাসপাতাল পরিদর্শন করেন। চিকিৎসক, নার্স ও রোগীদের সঙ্গে সরাসরি কথা বলেন তিনি। পরে হাসপাতালের পরিকাঠামো ও চিকিৎসা ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্বাস্থ্য সচিব। এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরে অবসরপ্রাপ্ত এক সরকারি চিকিৎসককে ব্ল্যাকমেল করে 5 লক্ষ টাকা আদায়ের অভিযোগ উঠেছে। গিরীন্দ্রনাথ মণ্ডল নামে ওই চিকিৎসক 4 যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। ডেঙ্গু ম্যালেরিয়া নিয়ে সচেতনতার বার্তা দিতে আজ কলকাতায় পথে নামেন পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। উত্তর কলকাতার 6 নম্বর ওয়ার্ড এলাকার অন্তর্গত লক গেট রোড সহ কয়েকটি রাস্তায় পদযাত্রা করেন তিনি। বিশিষ্ট অভিনেত্রী মিঠু মুখার্জি প্রয়াত। মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে গতরাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 71 বছর। গত প্রায় 1 বছর ক্যান্সারে ভুগছিলেন অভিনেত্রী। উল্লেখ্য, 1971 সালে চিত্ত বসু পরিচালিত শেষ পর্ব চলচ্চিত্রে তার অভিনয় জীবনের সূচনা। এরপর 1973 সালে দীনেন গুপ্তর মর্জিনা আবদাল্লা ছবিতে মর্জিনা চরিত্রে তার স্বচ্ছন্দ অভিনয় দর্শকদের নজর কাড়ে। স্বয়ং সিদ্ধা ও মৌচাকের মতো সিনেমা তাঁকে খ্যাতির শীর্ষে পৌঁছে দেয়। বিশিষ্ট অভিনেতা রঞ্জিত মল্লিক মিঠু মুখার্জিকে অসামান্য অভিনেত্রী হিসেবে বর্ণনা করেছেন।
1: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মাই মুকেশ কুমার। भारत न्यूजीलैंड मुक्त व्यापार समझौता इस वर्ष 20 अक्टूबर को विजयादशमी पर लागू होगा। नई दिल्ली में आज वाणिज्य और उद्योग मंत्री पीयूष गोयल ने कहा कि इस समझौते के अंतर्गत न्यूजीलैंड के लिए भारतीय निर्यात 100% शुल्क मुक्त होगा। उन्होंने कहा कि ये रणनीतिक साझेदारी दोनों देशों की साझा महत्वाकांक्षा दर्शाती है।
2: This strategic partnership,
3: ये रणनीतिक साझेदारी और वर्ष 2030 तक की कार्य योजना दोनों देशों के बीच सहयोग को और मजबूत करने की साझा प्रतिबद्धता को दर्शाती है। इसका लक्ष्य अगले 4-5 वर्षों में वस्तुओं और सेवाओं का द्विपक्षीय व्यापार दोगुना कर करीब 35,000 करोड़ रुपए तक पहुंचाना है। भारत न्यूजीलैंड

0: Fun Facts with Farmers. Fun Facts with Farmers. Fun Facts with Farmers.
1: কৃষিকাজ বিষয়ে পরামর্শ পেতে হলে কৃষি বিশেষজ্ঞদের সঙ্গে এই অনুষ্ঠানে যোগাযোগের মাধ্যমগুলো জানিয়ে দিই। টেলিফোন নাম্বার 2248-8085 এবং আমাদের হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করতে হলে আপনি করবেন 9903052992 এই নম্বরে। আর আকাশবাণী কলকাতার ইউটিউব চ্যানেলে এই অনুষ্ঠানে যে লাইভ স্ট্রিমিং হচ্ছে সেখানেও আপনি কমেন্ট সেকশনে এসে আপনার প্রশ্ন রাখতে পারেন। সেই সঙ্গে 100.1 FM গোল্ডের ফেসবুক পেজে এই অনুষ্ঠানের পোস্টারের নিচেও কমেন্ট সেকশনে আপনার প্রশ্ন আপনি রাখতেই পারেন।
2: একেবারেই তাই। আর এবারে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব আজকে হ্যালো ফার্মারের যিনি অতিথি আছেন তার সঙ্গে। স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর শীতেশ চট্টোপাধ্যায়, কীট তত্ত্ববিদ, ধান্য গবেষণা কেন্দ্র চুচুড়া হুগলি থেকে। আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত। আমরা প্রশ্নে অবশ্যই যাব, কারণ আজ এই বিষয় নিয়ে আপনাদের নানান রকম প্রশ্ন মনের কোণে জমা আছে। আপনারা অবশ্যই যে মাধ্যমগুলো জানানো হলো সেই মাধ্যমে চলে আসবেন।
0: কৃষির দুনিয়া অন এয়ার 100.1 FM গোল্ডে শুনছেন হ্যালো ফার্মার। হ্যালো ফার্মার।
2: আজকে হ্যালো ফার্মারের বিষয় সুসংহত উপায়ে আমন ধানের কীট শত্রু নিয়ন্ত্রণ। আরও একবার, সুসংহত উপায়ে আমন ধানের কীট শত্রু নিয়ন্ত্রণ। প্রথমেই ডক্টর চ্যাটার্জির কাছে আমরা প্রশ্ন নিয়ে যাব যে আমাদের দর্শক বন্ধুদের আপনি জানাবেন যে আমন ধানে কী কী পোকার আক্রমণ হয় এবং প্রধান পোকা কোনগুলি।
3: হ্যাঁ, ভালো কথা বলেছেন। এখন আমন ধান চাষি ভাইরা অলরেডি চাষ শুরু করে দিয়েছেন, রোয়া পোতা কমপ্লিট হয়ে গেছে। এখন গাছের বয়স মোটামুটি 30-40 দিনের মধ্যে, এই অবস্থায় গাছ আস্তে আস্তে বাড়ছে। প্রথমে বলি যে প্রাথমিকভাবে যে পোকাগুলো লাগে তার প্রথম দিকে লাগে পাতার মাছি বা ওল্ড ম্যাগট, এবং পরবর্তীকালে যে পোকাটা আসে সেটা হচ্ছে ভেঁপু পোকা। আপনারা দেখেছেন ভেঁপু পোকা পেঁয়াজকলির মতো হয়ে যায় এবং গাছটা পুরো আস্তে আস্তে মরে যাচ্ছে, এটা আপনারা দেখেছেন ভেঁপু পোকার আক্রমণ। এর পরবর্তীকালে যেটা আসে সেটা হচ্ছে পামড়ি পোকা। পামড়ি পোকা দেখবেন যে কালো কালো রঙের পোকা, পিঠে কাঁটাযুক্ত এবং পাতার ভেতরের অংশটায় ওরা ঢুকে পড়ে এবং সেই সবুজ ক্লোরোফিলযুক্ত অংশটা ওরা খেতে থাকে, পাতাটা আস্তে আস্তে সাদা হয়ে যায়। তার পরবর্তীকালে আসে মাজরা পোকা, অত্যন্ত গুরুত্বপূর্ণ পোকা। আপনি যে কথাটা বললেন যে অত্যন্ত গুরুত্বপূর্ণ পোকা এই মাজরা পোকা, মাজরা পোকার সম্পর্কে চাষি ভাইরা খুব ভালোভাবেই জানেন। এবং পাতা মোড়া পোকা, পাতা মোড়া পোকা মানে হচ্ছে নামের মধ্যেই এর মধ্যে গল্প রয়েছে। পাতাটার দুই কিনারা এরা মুড়ে দেয়, মুড়ে দিয়ে ভেতরের যে অংশ সবুজ অংশ থাকে সেই সবুজ অংশটা আস্তে আস্তে ওরা খেতে থাকে। এবং এদের আক্রমণ যদি প্রচুর পরিমাণে হয়, দূর থেকে যখন চাষি ভাইরা দেখেন মাঠটাকে পুরো সাদা দেখতে পান। তার পরবর্তীকালে আসে বিভিন্ন রকমের শোষক পোকারা। শোষক পোকার মধ্যে বাদামি শোষক পোকা অত্যন্ত গুরুত্বপূর্ণ পোকা। এই বাদামি শোষক পোকা ছাড়াও সাদা পিঠযুক্ত শোষক পোকা থাকে, সাদা শোষক পোকা থাকে, সবুজ শ্যামা পোকা থাকে। হ্যাঁ, একটা মজার ব্যাপারের ঘটনা বলি, যে যে সবুজ শ্যামা পোকা, শ্যামা পোকা নামটা এসছে এদের, এদের কিন্তু দেখতে একটু সবুজ বর্ণের এবং পিঠে দেখবেন কালো দাগ থাকে, দুটো কালো স্পট থাকে। আর এই শ্যামা পোকারা এসছে শ্যামা পুজোর সময়, এদের আক্রমণটা অত্যধিক বেশি হয় সেই জন্যে এদের শ্যামা পোকা বলা হয়। এবং আরেকটা খুব মজার ব্যাপার বলি, সেটা হচ্ছে আমাদের শ্যামা পুজোর সময় ভূত চতুর্দশীর কথা আমরা সবাই জানি। ভূত চতুর্দশীর সময় আমাদের পূর্বপুরুষরা কী করেন, যে ছোট ছোট প্রদীপ জ্বালাতেন এবং এই শ্যামা পোকারা কিন্তু এই প্রদীপের আলোয় আকৃষ্ট হয়ে চলে আসেন এবং মারা যান। ওই যে একটা কথা আছে না, যে দেখবেন যে আলোর প্রতি আকৃষ্ট হয়ে বিভিন্ন রকমের পোকারা চলে আসে, পিপিলিকার ডানা গজায় মরিবার তরে, তাই এই পোকারা কিন্তু এই প্রদীপের আলোর মধ্যে এসে ঝাঁপ দেয়, মারা যায়, তার জন্য আমাদের ফসল রক্ষা পায়। আচ্ছা, এটা তো গেল সাদা পিঠযুক্ত শোষক পোকা বা আমাদের বাদামি শোষক পোকা, শোষক পোকাদের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ পোকা। এরপরে বিভিন্ন রকমের চুঙ্গি পোকার আক্রমণ কিন্তু এবারে চাষি ভাইদের আমি বলবো বেশি পরিমাণে দেখতে পাবেন, কেননা প্রাথমিক অবস্থাতে দেখবেন বৃষ্টিপাতের পরিমাণ বেশি হওয়ার জন্যে কোনো কোনো জায়গাতে কিন্তু হঠাৎ করে বন্যা বা জলস্ফীতি দেখা গেছে মাঠের মধ্যে। সেই অবস্থাতে আপনারা দেখবেন যে এই চুঙ্গি পোকার আক্রমণ প্রচুর পরিমাণে হয়, মানে যে

জায়গাগুলো জলা জমি, বিশেষ করে চাষি ভাইয়েরা চাষ করেন সেই জায়গাগুলোতে। আর গন্ধি পোকার আক্রমণ তো চাষি ভাইয়েরা জানেনই, যে গন্ধি পোকার আক্রমণ ধানে যখন ফুল আসে তখন গন্ধি পোকার আক্রমণ হয়, ঝাঁক বাঁধা লাদা পোকার আক্রমণ হয়, শীষ কাটা লাদা পোকার আক্রমণ হয়। তবে একটা কথা আমি বলবো, এখন বর্তমানে একটা পোকার আক্রমণ কিন্তু আস্তে আস্তে ক্রমশ বেড়ে চলেছে, সেটা হচ্ছে মিলিবাগ, যেটা চাষি ভাইয়েরা কিন্তু বলেন দোয়ে পোকা বলে। এই

0: আদৌ কিন্তু সেটা ছত্রাক নয়, সেটা একটা পোকা। এবং এইটা চাষি ভাইরা বলেন দোয়ে পোকা। এই দোয়ে পোকার আক্রমণটা কিন্তু খুব বেশি পরিমাণে আস্তে আস্তে বাড়তে চলেছে। তাই এই পোকারা কি করে, নর্ম্যালি চাষি ভাইরা কিন্তু মাঠে দেখে বুঝতে পারেন না। কোনো কোনো জায়গায় মাঠের মধ্যে দেখবেন কোনো একটা এলাকার মধ্যে গাছ আস্তে আস্তে বসে যাচ্ছে এবং সেই জায়গাতে গিয়ে কোনো রোগের লক্ষণ নেই, পোকাটাও দেখা যাচ্ছে না, তখন কিন্তু তারা বলেন যে কী ব্যাপার স্যার, এইরকমভাবে আমরা কিছু বুঝতে পারছি না। আমরা তাদেরকে এইভাবেই সাজেশান দিই যে আপনারা লিপসিত অর্থাৎ কাণ্ডবেষ্টনী যে পত্রকটা রয়েছে সে পত্রকটাকে আস্তে আস্তে ছাড়ান, ছাড়ালে তার ভেতরে যে অংশটা সেখানে কিন্তু হালকা মানে চুনের মতো থাকবে, হালকা গোলাপি বর্ণের ওই দোয়ে পোকা একদম চাক বেঁধে বেঁধে বসে রয়েছে, আপনারা দেখতে পাবেন। এই দোয়ে পোকার আক্রমণও কিন্তু খুব বেশি পরিমাণে হচ্ছে এইভাবে, মানে পোকাগুলো, যদিও ধানে 100টি প্রজাতির মতো পোকা লাগে কিন্তু যে সমস্ত গুরুত্বপূর্ণ পোকা আমাদের পশ্চিমবঙ্গে চাষি ভাইদের জন্য দেখা যাচ্ছে বা পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে সেই পোকাগুলোর বর্ণনাই আমি মোটামুটিভাবে এখানে করলাম।
1: আচ্ছা ডক্টর চ্যাটার্জি, এই যে মাঝরা পোকার কথা বললেন বা বাদামি শোষক পোকার কথা আপনি দুবার তুললেন, মানে এদের আক্রমণটা কি সারা বছর ধরেই ধানের উপর চলতে থাকে?
0: না, এইটার সারা বছর ধরে আক্রমণ হয় না। বাদামি শোষক পোকার আক্রমণটা হয় নর্ম্যালি এই আমন মরশুমে, ধানে ফুল আসার পরে আক্রমণটা অত্যধিক পরিমাণে হয় এবং প্রচুর পরিমাণে হয়। কিন্তু মাজরা পোকার ক্ষেত্রে দেখা যায় দুটোভাবে আক্রমণ হয়। যখন ধানে পাশকাটি ছাড়া অবস্থায় আসে, মানে ধান যখন রোয়া পোতা করেছেন চাষি ভাইরা, সেই রোয়া পোতা করার পরে গাছটা যখন আস্তে আস্তে বাড়তে থেকেছে, তখন ওদের মানে কাণ্ডের মধ্যে এই মাজরা পোকার ডিম ফুটে যে লার্ভাগুলো বেরোয় কাণ্ডের মধ্যে চলে যায়, কাণ্ডের নরম শ্বাস খেয়ে ফেলে, তার ফলে দেখা যায় যে ডেড হার্ট অবস্থা হচ্ছে এবং সেটা টানলে খুব সহজেই উঠে আসে, মরা মাথা বা ডেড হার্ট। এবং এই মাজরা পোকার আক্রমণটা আরেকটা অবস্থাতে হয় যখন ধানে ফুল আসে, তার আগে কাঁচথোর অবস্থা যখন হয়, তখন থেকে যখন ধানের ফুলটা বেরোয় সেই অবস্থাতে যদি আক্রমণ হয় তখন দেখা যায় যে মাজরা পোকার যে শীষটা সেটা একদম মানে শুকিয়ে যাচ্ছে এই রকম অবস্থাতে হচ্ছে এবং সেটাকে মরা মানে মরা মাথা বলে আর কি, মানে মরা শীষ বলে বা সাদা শীষ বলে চাষি ভাইরা, হোয়াইট ইয়ার হেড সাদা শীষ বলে। এই সাদা শীষের থেকে কোনো ধান কিন্তু চাষি ভাইরা পান না। এইভাবে মাজরা পোকা ক্ষতি করে। মাজরা পোকা কিন্তু লাগলে মোটামুটি 20-30% পর্যন্ত ক্ষতি করে। আর যদি ব্যাপক হারে লাগে, এই আমন ধানে কিন্তু কম পরিমাণে মাজরা পোকার আক্রমণ হয়। কিন্তু আরেকটা মরশুম আছে আমাদের, বোরো মরশুম, চাষি ভাইরা খুব ভালো করেই জানেন এই বোরো মরশুম মোটামুটি ওনারা নভেম্বরের শেষ থেকে ডিসেম্বরের মধ্যে বীজতলায় বীজ ফেলেন। তা এই মরশুমে কিন্তু মাজরা পোকা ইরিগেটেড ওয়াটারে চাষ হয়, মানে জলসেচের মাধ্যমে চাষ হয়। এই বোরো মরশুমে কিন্তু প্রচুর পরিমাণে মাজরা পোকার আক্রমণ হয়, তখন কিন্তু 70% পর্যন্ত ক্ষতি হতে পারে। আর আরেকটা কথা, আমি যে মানে মূল যে পোকা, আপনি ঠিকই বলেছেন সঞ্জয়বাবু, যেটা হচ্ছে যে বাদামি শোষক পোকা, এই বাদামি শোষক পোকা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পোকা। এই পোকার আক্রমণ কিন্তু হলে চাষি ভাইদের মাথায় হাত পড়ে যায়। এই পোকার আক্রমণ হলে 70% পর্যন্ত ধান কিন্তু একদম নষ্ট হয়ে যায়। বাদামি শোষক পোকা দেখতে একদম বাদামি রঙের হালকা ছোট্ট ছোট্ট পোকাগুলো হয় এবং এরা দলবদ্ধভাবে গাছের গোড়াতে, ঠিক জলের যে লেভেল, মানে গাছটা যখন হচ্ছে জলের লেভেলের ওপরের লেভেলে, একদম গাছের গোড়ার মধ্যে দলবদ্ধভাবে রস চুষে খায় এবং রস চুষে খাওয়ার ফলে দেখবেন যে গাছটা আস্তে আস্তে আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। এত পরিমাণে তাদের শরীর থেকে রস চুষে, মানে গাছের শরীর থেকে রস চুষে খায়, আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। আর মজার ব্যাপার হচ্ছে যে যখন এরকমভাবে রস চুষে খাচ্ছে তখন তারা মধুবত নির্যাস, হানিডিউ আমরা বলি, এক ধরনের পদার্থ ত্যাগ করে এবং সেই হানিডিউ ত্যাগ করার ফলে সেখানে আবার বিভিন্ন রকমের ছত্রাক, ক্যাপডোনিয়াম ছত্রাক, ব্যাকটেরিয়া, এদের আক্রমণ হয়। এদের আক্রমণ হওয়ার ফলে দেখা যাবে গাছের গোড়াটা একদম কালো হয়ে যাচ্ছে, কালো হয়ে যাচ্ছে, গাছ ভঙ্গুর হয়ে যাচ্ছে এবং এই অবস্থাতে চাক বেঁধে বেঁধে একদম বসে যায় গাছ। চাষি ভাইরা খুব ভালো করে দেখেছেন, চাক বেঁধে বেঁধে, মাথায় হাত দেওয়া ছাড়া কিচ্ছু থাকে না, ধানে ফুলটা এসছে, ভাবুন সেই সময় গাছে একদম পুরো 12টা বাজিয়ে দিয়েছে, কোনো সেই ধানের শীষ থেকে কোনো রকম ধান পাবেন না চাষি ভাইরা। চাক বেঁধে বেঁধে গাছ বসে যাচ্ছে, গাছের গোড়াটা ভঙ্গুর হয়ে যাচ্ছে, তামাটে বর্ণ হয়ে যাচ্ছে গাছের ওপরের পোর্শনটা আর নিচের দিকটা একদম কালো হয়ে যাচ্ছে এবং চাক বেঁধে বেঁধে বসে যাচ্ছে এই অবস্থাতে। আর এরা একটা মাইক্রোক্লাইমেট তৈরি করে, মাইক্রোক্লাইমেট মানে হচ্ছে অণু আবহাওয়া। সেটা কীরকম, যে বাদামি শোষক পোকা যেখানে তাদের সংখ্যাটা বৃদ্ধি করছে গাছের গোড়ার দিকে, সেই গোড়ার দিকে একটা অণু আবহাওয়া তৈরি করে, উষ্ণ আবহাওয়া এবং হিউমিড আবহাওয়া, মানে সেই জায়গাটাতে হিউমিডিটি মানে জলীয় বাষ্পের পরিমাণও বেশি থাকে। এই দেখবেন বর্ষাকালে যখন বৃষ্টি হয় মেঘলা করে থাকলে আমাদের কেমন একটা গা হাত পা প্যাচ প্যাচে একটা গরম

0: যেরকম অভিনয় করে, মানে একটা অনুভব করি আমরা ঠিক সেই রকম। গাছের গোড়াতে যদি হাত দেন তাহলে দেখতে পাবেন ঠিক সেই রকম আবহাওয়া তৈরি করে। সেই আবহাওয়াটা হচ্ছে এই বাদামি শোষক পোকার, মানে তাদের সংখ্যা বৃদ্ধির জন্য আদর্শ আবহাওয়া। সেই সময় তারা এই আবহাওয়াটা তৈরি করে এবং তাদের অত্যধিক দ্রুত আরে সংখ্যা বৃদ্ধি করে এবং সেই সময় গাছ একদম নষ্ট হয়ে যায়। এই পিরিয়ডটা হচ্ছে মোটামুটি এই সেপ্টেম্বরের, এই এখন চলছে সেপ্টেম্বর, সেপ্টেম্বরের শেষ দিক থেকে মোটামুটি অক্টোবর নভেম্বর পর্যন্ত চলবে।
1: বেশ, 100.1 FM গোল্ডে আপনারা শুনছেন হ্যালো ফার্মার। ফিরে আসছি ছোট্ট একটু বিরতির ওপারে।
2: প্রধানমন্ত্রী কিষাণ মান।

0: এবং প্রথম দিকে যখন পাশ কাটি ছাড়ার সময় আপনারা প্রথম দিকে কোনাকুনিভাবে আপনারা হাঁটুন সপ্তাহে একবার, এবং পরবর্তীকালে যখন পোকার আবির্ভাবটা অনেক বেশি পরিমাণে হয় তখন সপ্তাহে অন্তত দুবার আপনারা হাঁটুন 20টা যে কোনো গাছ, র্যান্ডামলি যে কোনো গাছ আপনারা র্যান্ডামলি দেখুন এবং সেইখানে কী পরিমাণে পোকা রয়েছে এবং কী পরিমাণে উপকারী পোকা রয়েছে এবং কী পরিমাণে ক্ষতিকর পোকা রয়েছে সেটাকে দেখুন, এবং ওখানে যে গাছের পোকার দ্বারা যে ক্ষতি লক্ষণ সেই লক্ষণটাকেও আপনারা দেখুন এবং নোট ডাউন করুন, একদম কাগজ কলমে আপনারা সেটাকে নথিবদ্ধ করুন, করে আপনারা দেখুন সেখানে কী কী পোকা আবির্ভাব কি পরিমাণে আপনারা দেখতে পাচ্ছেন। এইটা দেখার পরে অর্থনৈতিক ক্ষতিকর সীমা ব্যাপারটা হচ্ছে যে লেভেলে ক্ষতির লক্ষণ কোনো পোকার ক্ষেত্রে দেখা যাচ্ছে বা পোকার উপস্থিতি যে লেভেলে দেখা যাচ্ছে সেই লেভেলে গিয়ে আমরা কীটনাশক প্রয়োগ করার কথাটা বলবো, কারণ সেই সময়ে যদি কীটনাশক প্রয়োগ না করেন তাহলে কিন্তু আপনাদের অর্থনৈতিকভাবে ক্ষতি হবে, সেই জন্যে সেই সংখ্যাটা বা সেই ক্ষতির লক্ষণটা দেখা অত্যন্ত জরুরি। যেমন আমি কয়েকটা পোকার ক্ষেত্রে একটু উদাহরণ দিচ্ছি, মূলত মাজরা পোকার ক্ষেত্রে, মাজরা পোকার ক্ষেত্রে আপনারা এক বর্গমিটার এরিয়া দেখুন, সেইখানে যদি একটি পূর্ণাঙ্গ মাজরা পোকার মথ দেখতে পান অথবা একটি ডিম দেখতে পান, মাজরা পোকার ডিম দেখতে পান এক বর্গমিটার এরিয়াতে, অথবা পাঁচটি মরা পাশকাটি, অথবা মানে 100টি গাছের মধ্যে 5টি মরা পাশকাটি, 100টি গাছের মধ্যে 5টি সাদা শীষ, মানে 5% যদি আপনারা দেখতে পান তখনই কীটনাশক প্রয়োগের দিকে যাবেন। বাদামি শোষক পোকা, বাদামি শোষক পোকা লাগলে অনেক জায়গাতে গ্রাসি স্টান্ট, রাগ স্টান্ট এই রকম ধরনের ভাইরাস ঘটিত রোগও হয়, তা সেই জায়গাতে গাছ ছোট হয়ে যায়, এ হয়ে যায়, যেখানে বাদামি শোষক পোকা প্রবণ এলাকা সেই জায়গাতে প্রত্যেকটা গুচ্ছিতে যদি আপনারা দুটি করে বাদামি শোষক পোকা দেখতে পান তাহলে সেই জায়গাটাতে আপনারা কীটনাশক প্রয়োগ করবেন, আর যদি বাদামি শোষক পোকা প্রবণ এলাকা না হয় তাহলে প্রত্যেকটা গুচ্ছিতে আপনারা যদি 5 থেকে 10টি বাদামি শোষক পোকা দেখতে পান তখনই কীটনাশক প্রয়োগের দিকে যাবেন। শ্যামা পোকা, শ্যামা পোকার ক্ষেত্রে আপনারা মোটামুটিভাবে 10 থেকে 20টি যদি দেখতে পান তাহলে আপনারা প্রয়োগ করবেন, কিন্তু টুংরো ভাইরাস বলে একটি ভাইরাস আছে যেটি শ্যামা পোকারা পরিবহন করে, এই টুংরো ভাইরাস প্রবণ এলাকাতে কিন্তু প্রতি গাছ পিছু আপনারা দুটি করে যদি দেখতে পান শ্যামা পোকা তাহলে কিন্তু আপনারা কীটনাশক প্রয়োগের দিকে যাবেন। এবং গতবারে আমরা এই কেতুগ্রাম, বর্ধমানের কেতুগ্রাম 1 এবং কেতুগ্রাম 2 ব্লক ভিজিট করেছিলাম, আমিও পার্সোনালি গিয়েছিলাম এবং সেখানে টুংরো ভাইরাস ব্যাপক হারে দেখা গেছিলো, এবং সেখানে বাদামি এই এই শ্যামা পোকার জন্যে, এই শ্যামা পোকার সেই ক্ষেত্রে কিন্তু দুটি করে যদি গুচিপিতু দেখা যায় তখন কিন্তু আপনারা প্রয়োগ করবেন। যদি আপনারা দেখেন যে পাতামোড়া পোকার ক্ষেত্রে একটি গুচিতে দুটি ফ্রেশ একদম মানে সদ্য পাতামোড়া পোকার আক্রমণ লেগেছে তাহলে আপনারা প্রয়োগ করবেন কীটনাশক, আর যদি পামরি পোকার ক্ষেত্রে দেখতে পান তাহলে দেখবেন 40 দিনের মাথায় মোটামুটি একটা গুচিতে দুটি মাত্র একটি পোকা দেখতে পাচ্ছেন বা দুটি পামরি পোকা আক্রান্ত পাতা দেখতে পাচ্ছেন তখন আপনারা কীটনাশক প্রয়োগ করবেন। ইয়ের ক্ষেত্রে গন্ধি পোকার ক্ষেত্রে, গন্ধি পোকার ক্ষেত্রে যদি প্রতি গুচিতে গড়ে একটি করে গন্ধি পোকা দেখতে পান তাহলে কিন্তু আপনারা কীটনাশক প্রয়োগের দিকে যাবেন। আর ভেপু পোকার ক্ষেত্রে মোটামুটি 5 থেকে 6টি যদি আপনি পাশকাঠিতে দেখতে পান তখন কিন্তু কীটনাশক প্রয়োগের দিকে যাবেন। এগুলো মোটামুটিভাবে যে ইম্পর্টেন্ট আমাদের যে পোকাগুলো রয়েছে সেইগুলোর কথা বললাম। আর অন্যান্য ক্ষেত্রে এই যেমন শীষ কাটা লাদা পোকার ক্ষেত্রে আপনারা যদি দেখেন যে এক একটি গুচিতে একটি করে এরকমভাবে লার্ভা দেখতে পাচ্ছেন, মানে এক বর্গমিটার এলাকায় 5-6টা গুচিতে দেখতে পাচ্ছেন একটা করে গড়ে লার্ভা দেখতে পাচ্ছেন তখন আপনারা কীটনাশক প্রয়োগের দিকে যাবেন। এইরকমভাবে কিন্তু আপনারা কাজ করবেন।
1: ডক্টর চ্যাটার্জি, তাহলে একটু বলুন তো যে সুসংহত উপায় কোনো রাসায়নিক ব্যবহার না করে বাদামি শোষক পোকার নিয়ন্ত্রণ, সেটা কি কৃষক বন্ধুরা করতে পারবেন বা পারলে কীভাবে পারবেন?
0: একদম, বাদামি শোষক পোকা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পোকা এবং কীটনাশক প্রয়োগ করা মানেই মানুষেরও ক্ষতি, সবারই ক্ষতি, তাহলে সেই জায়গাটাতে কোনো কীটনাশক প্রয়োগ করা ছাড়া বাদামি শোষক পোকাকে কীভাবে নিয়ন্ত্রণ করবেন? বাদামি শোষক পোকা নিয়ন্ত্রণ বিভিন্ন সহনশীল জাত আছে ওনারা চাষ করতে পারেন, তার মধ্যে IR56 আছে, IR64 আছে, PTB 33 আছে, আমাদের ওখান থেকে ধান্য গবেষণা কেন্দ্র চুচুড়া থেকে বেরিয়েছে কনক বলে একটি প্রজাতি, সেটাতেও সেটাও বাদামি শোষক পোকার সহনশীল জাত, এরকমভাবে তারা বিভিন্ন রকমের IR70 আছে, এই জাতগুলো মোটামুটি চাষ করতে পারেন। এর পরবর্তীকালে চাষির ভাইরা যখন লাগাবেন সেইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, বাদামি শোষক পোকা ওই যে আমি প্রথমে বললাম যে একটা অনু আবহাওয়া বা মাইক্রোক্লাইমেট তৈরি করে সেইটার জন্যে আমরা বলি যে যে মানে আমাদের কৃষি দপ্তর থেকে পশ্চিমবঙ্গ সরকারের

0: দপ্তর থেকে বলা হয় যে 8-10 সারি অন্তর 1 সারি করে ছেড়ে দিয়ে স্কিপ রো প্ল্যান্টিং তারপরে চাষ করুন, তাতে কিন্তু ফলন কমে না এবং সেই জায়গাটাতে কিন্তু আলো বাতাস খেলে, তার ফলে তারা মাইক্রো ক্লাইমেট মানে অনু আবহাওয়াটা বাদামি শোষক পোকা তৈরি করতে পারে না, সেই ক্ষেত্রে বাদামি শোষক পোকার জন্য এটা খুব ভালো উপায়। আর পরবর্তীকালে যদি দেখেন যে জল জমে রয়েছে সেই জমা জলটাকে বার করে দেওয়ার চেষ্টা করবেন, যদিও অনেক ক্ষেত্রে সেটা সম্ভব হয় না, কেননা অনেক ক্ষেত্রে দেখা যায় যে বৃষ্টির সময় সব জমিতেই জল জমে থাকে, যদি জলটা বার করে দিয়ে 2-3 দিন আবার মোটামুটি শুকনো রাখা যায় তাহলে বাদামি শোষক পোকা কিন্তু ওইরকমভাবে তৈরি করতে পারে না অনু আবহাওয়াটা। আর এর পরবর্তীকালে আপনারা বাদামি শোষক পোকার জন্যে আমরা বলি বিভিন্ন রকমের মিরিট বাগ আছে যেটা বাদামি শোষক পোকার যে লার্ভা বা নিম্পটাকে খেয়ে নষ্ট করে দেয়, পোকাগুলোকেও ধরে ধরে খেয়ে ফেলে। তারপরে টিপ পোকা আছে, এরকম ধরনের অনেক ধরনের উচ্চিংড়ে রয়েছে, লম্বা সুর ঘাসপড়িং রয়েছে, এরকম ধরনের বিভিন্ন রকমের পরভোজী পোকা রয়েছে, তাদেরকে আমরা ব্যবহার করে কিন্তু আমরা বাদামি শোষক পোকাকে খুব সহজে নিয়ন্ত্রণ করতে পারি। নিম ঘটিত যে কীটনাশক, সেই কীটনাশক দিলে অ্যাজাডিক্লিন 10,000 ppm 2 মিলিলিটার প্রতি লিটার জলে গুলে চাষি ভাইরা যদি এটা প্রয়োগ করেন তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে বাদামি শোষক পোকার নিয়ন্ত্রণ হয়। আরেকটা ব্যাপার হচ্ছে বাদামি শোষক পোকার জন্যে আমরা কৃষি দপ্তর থেকে চাষি ভাইদের বারংবার বলি যে আপনারা নাইট্রোজেন ঘটিত সার একসাথে প্রচুর পরিমাণে দেবেন না, খেপে খেপে দিন। আর পটাশ সার সেইটাকেও আপনারা খেপে খেপে দিন। পটাশ সার কিন্তু নাইট্রোজেন মানে বাদামি শোষক পোকাকে সহনশীল মানে বিরুদ্ধে সহনশীল করে তোলে, মানে গাছকে সহনশীল করে তোলে, যেন গাছ কিন্তু অনেকটা স্ট্রেংথ পায় মানে জোর পায়। আর নাইট্রোজেন সার যদি একসাথে বেশি দিয়ে দেন বা বাদামি শোষক পোকাকে যে আপনি যদি নাইট্রোজেন ঘটিত সার আপনারা দিয়ে দেন বেশি পরিমাণে তাহলে কিন্তু আর কেউ রক্ষা করতে পারবে না। আমি প্রথমেই বলেছি বাদামি শোষক পোকার আক্রমণের জন্য 70% কিন্তু ফলন নষ্ট হয়ে যেতে পারে। এইভাবে আপনারা মোটামুটি করতে পারেন যে কোনো রকম রাসায়নিক ব্যবহার ছাড়া যে নিয়ন্ত্রণ সেই সেই জিনিসটাকে আপনারা করতে পারেন।
1: আচ্ছা, সেক্ষেত্রে নানান রকম ফাঁদের ব্যবহার করে এই আমন ধানের প্রকারদের তাহলে কীভাবে নিয়ন্ত্রণ করব?
0: খুব ভালো প্রশ্ন করেছেন। ফাঁদের ব্যবহার হচ্ছে মূলত ধানের, দেখুন ফাঁদের ব্যবহারটাও কিন্তু আমাদের এখানে অরাসায়নিক পদ্ধতি, কোনো রকম রাসায়নিক ব্যবহার ছাড়াই কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পারি। তাই এইখানে ধানে আমরা মূলত দু ধরনের ফাঁদ ব্যবহার করতে বলি। দু ধরনের ফাঁদ মানে হচ্ছে একটা ফাঁদ হচ্ছে আলোর ফাঁদ, আর একটা হচ্ছে ফেরোমন ফাঁদ। আলোর ফাঁদ আমি বলেছি যে আলোর প্রতি আকৃষ্ট হওয়া একটা পোকাদের লক্ষণ, যে আলোর প্রতি তারা ঝাঁকে ঝাঁকে চলে আসে। দেখবেন আমাদের বাড়িতেও এরকমভাবে আলোর প্রতি আকৃষ্ট হয়ে প্রচুর সংখ্যক পোকা চলে আসে। তাহলে বিজ্ঞানীরা দেখলেন যে এটাকে নিয়ে একটা খুব সুন্দরভাবে আমরা ফাঁদ করতে পারি। তাই মাঠের মধ্যে যদি এবার আলোর তীব্রতা অনুযায়ী বিভিন্ন ক্ষেত্রে এরা বিভিন্ন রকমের হয়, কোনো কোনো ক্ষেত্রে তীব্রতা বেশি যুক্ত হলে 1 একর জমির জন্য 1টি, কোনো কোনো ক্ষেত্রে তীব্রতা কম হলে 1 একর জমিতে 3টি, এরকমভাবে আলোর ফাঁদ আমরা বসাতে পারি। এই আলোর ফাঁদের প্রতি আকৃষ্ট হয়ে বিভিন্ন রকমের বাদামি শোষক পোকা আসে, সাদা পিঠযুক্ত শোষক পোকা আসে, মাজরা পোকা আসে, শ্যামা পোকা আসে, এরকম ধরনের প্রচুর পোকারা এসে কিন্তু ধরা পড়ে এবং সেক্ষেত্রে আমাদের ফসল রক্ষা পাবে, এটা তো আপনারা বুঝতেই পারছেন। এইবারে আরেকটা মজার ব্যাপার হচ্ছে যেটা আমাদের এখন বর্তমানে টেকনোলজিতে চলছে, সেটা হচ্ছে ফেরোমন ফাঁদ, সেক্স ফেরোমন ফাঁদ আমরা বলি, সেটা হচ্ছে যৌন ফেরোমন ফাঁদ। খুব ইন্টারেস্টিং জিনিস, এখানে কি পোকারা মিলনের পূর্বে মূলত বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় স্ত্রী পোকারাই এক ধরনের পদার্থ ত্যাগ করে তারা পুরুষ পোকার অর্থাৎ তার মেটিং পার্টনারকে আকর্ষণ করার জন্যে। সেই যে ফেরোমন, সেই ফেরোমনটা লিওর মানে আর্টিফিশিয়ালি আমরা ল্যাবরেটরিতে তৈরি করে যদি ফাঁদের মধ্যে আটকে দিই, যেমন এই মাজরা পোকার জন্যে স্কিরপোলিওর পাওয়া যায়, স্কিরপোলিওর মানে ওই ফেরোমনটা আর কি, সেটাকে ফানেল টাইপ ফাঁদ আছে সেই ফাঁদের মধ্যে আমরা আটকে যদি আমরা দিয়ে দিতে পারি তাহলে দেখা যাবে যে মাজরা পোকার যে সমস্ত পুরুষ মদরা আছে তারা এসে এই এর মধ্যে ধরা পড়বে এবং এই ফাঁদের মধ্যে ধরা পড়ার ফলে পুরুষ যে মাজরা পোকা সেগুলো পুরো নিঃশেষ হয়ে যাবে। নিঃশেষ হয়ে গেলে অবভিয়াসলি আপনারা বুঝবেন মিলন ঘটবে না, তাহলে পরবর্তী জেনারেশান মানে স্ত্রী পোকারা ডিম পারবে কিন্তু সেই ডিমটা চাষি ভাইরা যেমন বলেন বাওয়া ডিম, সেই বাওয়া ডিম হবে, সেই জায়গাতে সেই ডিম ফুটে আর বাচ্চা বেরোবে না, বাচ্চা না বেরোনোর জন্যে আমার পরবর্তী যে ধান সেই বললাম যে মরা মাথা বা সাদা শীষ সেই জিনিসগুলো হবে না, খুব সহজেই রক্ষা পাবে। এইভাবে কিন্তু আমরা ফাঁদ ব্যবহার করে খুব সহজেই কিন্তু পোকাদের আমরা রক্ষা করতে পারি।
2: তার মানে ডক্টর চ্যাটার্জি, আমন ধানের পোকাদের জৈবিক নিয়ন্ত্রণ করাটা খুব জরুরি, তাই তো?
0: অবশ্যই, দেখুন কেমিক্যাল রাসায়নিক পদার্থ আমরা রাসায়নিক কীটনাশক দিয়ে আমরা প্রয়োগ করার আগে আমাদের জৈবিক নিয়ন্ত্রণের দিকে জোর দিতে হবে। এবার জৈবিক নিয়ন্ত্রণের জন্যে আমরা বিভিন্ন রকম

0: উপায় করতে পারি। তার মধ্যে আমি আপনাদের একটা কথা বলি, যেমন উপকারী পোকা রয়েছে, মানে ক্ষতিকর পোকা রয়েছে, মানে আমি তো ক্ষতিকর পোকা নিয়ে আলোচনা করলাম, সেরকম এই ক্ষতিকর পোকার জন্যে বিভিন্ন রকমের এদের শত্রু পোকা রয়েছে, যারা কিন্তু আমাদের মিত্র পোকা বা উপকারী পোকা। খুব ইন্টারেস্টিং জিনিস, মানে শত্রুর শত্রু আমাদের মিত্র, সেই রকমভাবে কিন্তু মিত্র পোকা রয়েছে। এরকম ধরনের মিত্র পোকা কারা? মিত্র পোকা হচ্ছে দেখবেন টিপ পোকা, চাষি ভাইরা খুব ভালো করে জানেন, টিপ পোকা আছে, তারপরে ড্যামসেল ফ্লাই আছে, সুন্দরী পোকা, তারপরে মিরিট বাঘ আছে, তারপরে লম্বাসুর ঘাস ফড়িং আছে, উচ্চিংড়ে রয়েছে, এরকম ধরনের প্রচুর পরিমাণে পরভোজী পোকা রয়েছে, যারা কি করে শত্রু পোকাদের খপ খপ করে ধরে ধরে খেয়ে ফেলে। তাহলে আমাদের ফসলটা অবশ্যই রক্ষা পাবে যারা শত্রু পোকাকে ধ্বংস করে নিচ্ছে। এরা পরভোজী পোকা, বাঘ যেমন হরিণকে শিকার করে সেই রকমভাবে এই পরভোজী পোকারা শত্রু পোকাদের ধরে খপ খপ করে খেয়ে ফেলছে। আর এইবারে আমরা আসবো পরজীবী পোকা। হ্যাঁ, একটা পরভোজীর মধ্যে আর একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে মাকড়সা। বিভিন্ন প্রজাতির মাকড়সা রয়েছে ধান জমি কেন, যে কোনো ফসলের মধ্যে আপনারা দেখতে পাবেন, সেটা হচ্ছে বিভিন্ন প্রজাতির লম্বা মুখ মাকড়সা রয়েছে, টেট্রাকনাথা রয়েছে, অর্ব স্পাইডার রয়েছে, বেটে মাকড়সা রয়েছে, লাফানো মাকড়সা রয়েছে। এই মাকড়সারা কিন্তু পোকা ধরে খেয়ে ফেলে, কেউ কেউ ডাইরেক্ট খেয়ে ফেলছে, কেউ কেউ জাল সৃষ্টির মাধ্যমে পোকাগুলোকে আটকে ফেলছে, ফের তাদেরকে খেয়ে ফেলছে। আর পরজীবী যে পোকা তারাও কিন্তু খুব উপকার করে, তারা কিন্তু পোকাদের শরীরে বিভিন্ন রকমের ডিম হিসেবে বাসা বাঁধে এবং ডিমে বাসা বাঁধে, ক্ষতিকর পোকার ডিমে বাসা বাঁধে, দিয়ে সেখানে ক্ষতিকর পোকা বেরোয় না, উপকারী পোকাটা বেরিয়ে যাচ্ছে। ডিমের পরজীবী পোকা, লার্ভার পরজীবী পোকা, ক্ষতিকর পোকার লার্ভাতে আক্রমণ করছে, সেখান থেকে দেখা যাচ্ছে উপকারী পোকা আমার বেরিয়ে আসছে, ঠিক এইরকমভাবে। আর লাস্টলি ফাইনালি আমি একটা জৈবিক নিয়ন্ত্রণের জন্য বলবো, সেটা হচ্ছে বিভিন্ন রকমের এই যে আমাদেরও যেমন শত্রু আছে না, সেরকম পোকাদেরও বিভিন্ন রকমের শত্রু আছে। পোকাদের শরীরে রোগ সৃষ্টি করে এরকম ধরনের কিছু ব্যাকটেরিয়া আছে, কিছু ভাইরাস আছে, কিছু ছত্রাক আছে, সেই জিনিসগুলোকে আমরা যদি প্রয়োগ করতে পারি চাষি ভাইদের মাঠে, দুর্দান্ত কাজ হয়। সেই পোকাগুলোর মধ্যে রয়েছে, সেই জীবাণুগুলোর মধ্যে রয়েছে মেটারিজিয়াম অ্যানোসিপ্লি রয়েছে, বিউভেরিয়া ব্যাসিয়ানা রয়েছে, নিউমেরিয়া রিলেই রয়েছে, এই সমস্ত ছত্রাকনাশক রয়েছে যারা ক্ষতিকর পোকাদের ধ্বংস করে। ব্যাকটেরিয়ার মধ্যে ব্যাসিলাস থ্রোনিনিয়াসিস বিটি, এটা রয়েছে। আর ভাইরাসদের মধ্যে গ্রানুলোসিস ভাইরাস রয়েছে, তারপরে নিউক্লিয়ার পলিহেড্রোসিস ভাইরাস রয়েছে, আর এই যে ডিমের পরজীবীর পোকার মধ্যে বিভিন্ন রকমের পোকা রয়েছে, টেলিনোমাস রয়েছে, টেট্রাকনাথা রয়েছে, এই টেট্রাস্টিকাস রয়েছে, ট্রাইকোগ্রামা রয়েছে, এগুলো আর কি উপকার।
1: আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে, আমাদের সময়ের কাছে আমরা একটুখানি থেমে গেলাম। আমাদের হ্যালো ফার্মারে আপনাকে আমরা পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। আজ আমাদের মধ্যে স্টুডিওতে ছিলেন ডক্টর শীতেশ চট্টোপাধ্যায়, কীটতত্ত্ববিদ, ধান্য গবেষণা কেন্দ্র চুচুড়া হুগলি থেকে, এবং আজকের বিষয় ছিল সুসংহত উপায়ে আমন ধানের কীট শত্রু নিয়ন্ত্রণ। আগামী সোমবারও কিন্তু আমরা রাত 8:10 শুনব 100.1 FM গোল্ডে হ্যালো ফার্মার।
0: নমস্কার আপনাকে, ভালো থাকবেন সকলে।
2: কৃষির দুনিয়া অন এয়ার 100.1 FM গোল্ডে শুনছেন হ্যালো।
1: এই অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ভারত সরকারের কৃষি মন্ত্রক।

100.1 AIRFM গোল্ড শুনছেন গানে গানে এই সময়টা, যে সময়টাতে আপনাদের জন্য অপেক্ষা করে থাকি বিভিন্ন শিল্পীর কণ্ঠে গান। আর আজ আমরা শুনছি, প্রথমে শুনলাম কিশোর কুমার এবং লতা মঙ্গেশকরের কণ্ঠে অনুসন্ধান ছবি থেকে গান, তারপর আমরা মান্নাদের কণ্ঠে একটি গান শুনলাম, এবারে অবশ্যই আশা ভোসলের কণ্ঠে শুনে নেব আরও একটি গান। শুনতে থাকুন, সঙ্গে রাখুন 100.1 FM গোল্ড।

আপনাদের সঙ্গে রয়েছি কল্পলাল সঞ্জয় 100.1 FM গোল্ডে। আমরা দুজন ফিরে আসবো আবার হিয়ার মাঝে নিয়ে রাত ঠিক 9:30।

0: সোমবারের রাত 9:30 আর এফএম গোল্ড, মানেই হিয়ার মাঝে, মানেই রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের নানান সৃষ্টি, রবীন্দ্রনাথের জীবন, এসব কিছুকে নিয়ে হিয়ার মাঝে
1: একেবারেই। আর সোমবারের এই সময়টা আমাদের অত্যন্ত কাছের একজন মানুষ, যে মানুষ আমাদের অন্তরের অন্তঃস্থলে সারাক্ষণ জাগরুক, যাকে ছাড়া আমরা এক মুহূর্ত চলার কথা ভাবতে পারি না, যিনি আমাদের সুখ দুঃখের সর্বক্ষণের সঙ্গী, সেই মানুষটিকে নিয়ে আমরা পথ চলি ঠিক 9:30 থেকে 12:00 পর্যন্ত। আর যে বিষয়টা বলা, সেটা হচ্ছে যে ছোট্ট একটা শব্দ পরিবার, তার ভেতর লুকিয়ে থাকে আমাদের জীবনের সবচেয়ে গভীর অনুভূতিগুলি, যেমন ভালোবাসা, অভিমান, স্নেহ, শাসন, বিচ্ছেদ, দায়িত্ব আর ফিরে পাওয়ার এক অদৃশ্য টান। সব কিছুর মিলনেই তো পরিবার। আর সেই পারিবারিক সম্পর্কের অনুভূতিগুলিকে যিনি তার সাহিত্যে এবং জীবনের নানা পরতে অসাধারণ সংবেদনশীলতায় তুলে ধরেছিলেন, তিনি আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর।
0: জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে

0: জন্ম থেকে শুরু করে পিতা দেবেন্দ্রনাথের সঙ্গে সম্পর্ক, মা সারদা দেবীর স্মৃতি, দাদা দিদি ভাই বোনেদের সঙ্গে তার পারিবারিক পরিবেশ, স্ত্রী মৃণালিনী দেবীর সঙ্গে দাম্পত্য জীবন বা সন্তানদের প্রতি তার স্নেহ, রবীন্দ্রনাথের ব্যক্তি জীবনের প্রতিটি অধ্যায়ে যেন রয়েছে সম্পর্কের নানা রং। তার পরিবার শুধুমাত্র একটি সংসার নয়, সেটি ছিল সাহিত্য, সঙ্গীত, শিল্প, সংস্কৃতি, চিন্তার এক অসাধারণ মিলন ক্ষেত্র। সেই পরিবেশই তার মনন ও সৃষ্টিশীলতাকে গভীরভাবে প্রভাবিত করেছিল, এ বিষয়ে কারোর কোনো সন্দেহ নেই। তবে রবীন্দ্রনাথের পারিবারিক জীবন যে শুধুই আনন্দে ভরা ছিল তা তো নয়। একাধিক প্রিয়জনকে হারানোর বেদনা, বিচ্ছেদের কষ্ট, দায় দায়িত্বের ভার এবং জীবনের নানা কঠিন অভিজ্ঞতা রবীন্দ্রনাথ সব পেয়েছেন, আর সেসব ব্যক্তিগত পাওয়াগুলোকে, অনুভূতিগুলোকে পরবর্তীতে তিনি আখ্যায়িত করেছেন, বেঁধে ফেলেছেন তার গানে, কবিতায়, গল্পে, উপন্যাসে, কখনো সরাসরি, কখনো বা কোনো প্রতীকের আড়ালে।
1: একেবারেই, এবং সেই দিকটাকেই আমরা আজকে অন্তত এই সময়টাতে হয়তো জানি। রবীন্দ্রনাথ একটা এত বড় বিষয় যেটা এইটুকু সময়ের মধ্যে হয়তো তাকে ধরা সম্ভব না, এবং আমরা সে চেষ্টা করবও না, কিন্তু যতটা সম্ভব তার এই পারিবারিক সম্পর্কগুলোকে ছোঁয়ার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব, ভালোবাসার চেষ্টা করব সেই সমস্ত সম্পর্কিত মানুষগুলোকে। সঞ্জয় কল্পলাল আপনাদের সঙ্গে 100.1 FM গোল্ডে হিয়ার মাঝেতে।

0: আজ যারা 100.1 FM গোল্ড টিউন করে রয়েছেন কল্পলাল ও সঞ্জয়ের সঙ্গে, শুধু তাদের জন্যই বলা, দেখুন এই পরিবার এটা তো আমাদের জীবনের প্রথম বিদ্যালয়, স্কুল। একজন মানুষ পৃথিবীকে কিভাবে দেখবে, মানুষের সঙ্গে কিভাবে সম্পর্ক তৈরি করবে, ভালোবাসা বিচ্ছেদ চাওয়া পাওয়া এগুলোকে কিভাবে সে গ্রহণ করবে, এর অনেকটাই তো তৈরি হয়ে যায় পরিবারের মধ্যে, ওই প্রাথমিক গণ্ডিটার মধ্যে। আর সেই পরিবার যদি হয় জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি, তাহলে সে পরিবারের প্রতিটি মানুষ, প্রতিটি ঘটনা, প্রতিটি সম্পর্কের মধ্যেই কোথাও না কোথাও ইতিহাস, সংস্কৃতি, এক একটা অধ্যায়, এক একটা বাঁক, মোড় যেন লুকিয়ে থাকে, তাই না?
1: একেবারেই। এবং সেই পরিবারের এমন একজন মানুষকে নিয়ে আজ কথা হচ্ছে হিয়ার মাঝেতে। তিনি আমাদের অত্যন্ত প্রাণের মানুষ, আমাদের মনে সর্বদা জাগরুক রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা সাধারণত রবীন্দ্রনাথকে দেখি কবি হিসেবে, সাহিত্যিক হিসেবে, সুরস্রষ্টা হিসেবে, কিংবা কখনো কখনো দার্শনিক হিসেবেও। কিন্তু এই বিশাল পরিচয়ের আড়ালে তিনি ছিলেন একজন পরিবারের মানুষও। তিনি ছিলেন কারো আদরের সন্তান, কারোর আদরের ছোট ভাই, কারো স্বামী, কারো বাবা, আবার জীবনের শেষ দিকে অসংখ্য মানুষের কাছে হয়ে উঠেছিলেন এক আশ্রয়ের নাম। আজ রবীন্দ্রনাথকে তার সাহিত্যকীর্তির আসন থেকে যদি আমরা একটু অন্যভাবে ঘরের মানুষ হিসেবে দেখতে চাই, তাহলে যে বিষয়গুলো আমাদের বারবার করে মনে পড়ে, যে তিনি জন্মেছিলেন জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে, সময়টা নিয়ে নিশ্চয় বলার অপেক্ষা রাখে না, 1861 সাল, 7ই মে। আর আমরা জানি যে সেই সময় ঠাকুর বাড়ি মানে শুধু একটি বাড়ি নয়, সেটি ছিল এক বিশাল এক সাংস্কৃতিক বা সাংস্কৃতিক পরিবারও বলা যেতে পারে, যেখানে গান হচ্ছে, সাহিত্য চর্চা হচ্ছে, কখনো নাটক, ধর্ম এবং দর্শন নিয়ে আলোচনা সব কিছুই তো হচ্ছে, নতুন নতুন চিন্তা, পরীক্ষা নিরীক্ষা সব

কিছুই হচ্ছে ঠাকুর বাড়ির প্রত্যেকটা মানুষ যে বিষয়গুলোর সঙ্গে কিন্তু সেই সময় ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, এবং এই পরিবারের মধ্যে যে এত রকম প্রতিভার সমাবেশ ঘটেছিল, ছোট্ট রবীন্দ্রনাথের বেড়ে ওঠার পরিবেশটাই হয়ে উঠেছিল এক অনন্য শিক্ষালয়, সে কথা বলাই বাহুল্য। কিন্তু মজার বিষয় হলো, এই এত বড় একটা সাংস্কৃতিক পরিবার, তার মধ্যে থেকেও রবীন্দ্রনাথের শৈশবটা কিন্তু ছিল অনেকটাই নিঃসঙ্গ। একদমই তাই, ঠিকই জানেন আপনারা, আমরা জীবনস্মৃতির পাতায় পাতায় দেখেছিলাম, নিঃসঙ্গ জীবন মানে যে তিনি সব মানে সমাজ থেকে পুরো বিচ্যুত হয়ে একদম একা একাকী বসে আছেন এমন তো নয়, তার সৃষ্টির জায়গাটা কিন্তু কখনো থেমে থাকেনি, সে নিঃসঙ্গতার মধ্যেও তার সৃষ্টি সৃষ্টিশীল থেকেছেন, আবার সকলের সঙ্গে থেকেও সৃষ্টিশীল থেকে তিনি সৃষ্টিশীল মানুষকে নিয়েই তো আজকে আমাদের পথ চলা, আমরা থাকছি আগামী সময়টাতেও। আপাতত আবারও একটি গান শুনি, মনোময় ভট্টাচার্য, শুনে নি, ফিরে আসছি গানের ওপারে।

0: হিয়ার মাঝিতে আজ কথা হচ্ছে রবীন্দ্রনাথের পরিবার নিয়ে, জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি নিয়ে, সে বাড়ির গড়ন, সে বাড়ির চলাফেরা। এ যেমন রবীন্দ্রনাথ, সবাই জানি আমরা যে প্রথাগত স্কুলের পড়াশোনা তার খুব একটা ভালো কোনো দিনই লাগেনি, বাড়িতেই বিভিন্ন শিক্ষকের কাছে তার পড়াশোনা হয়েছে। আর এই যে নিয়মবদ্ধ শিক্ষার বাইরে শিক্ষা লাভ করা, এটা তার কল্পনা শক্তিকে ক্রমশ নিজের পথ খুঁজে নিতে সাহায্য করেছিল। জানলার বাইরের পৃথিবীটাকে দেখা, প্রকৃতিকে দেখা, বাড়ির অন্দরমহলের মানুষদের দেখা, এই যে একসঙ্গে এত রকম কিছু, এটাই বা এগুলোই প্রত্যেকটি তাঁর কাছে এক একটি জীবন্ত অভিজ্ঞতা হয়ে উঠেছে। রবীন্দ্রনাথের জীবনে তার বাবা দেবেন্দ্রনাথ ঠাকুরের প্রভাবটা গভীর ছিল। দেবেন্দ্রনাথের কথা তো আমরা জানি, ব্রাহ্ম সমাজের অন্যতম প্রধান ব্যক্তিত্ব, পরবর্তীকালে তিনি তো ট্রাস্টি বডি মেম্বার হন, সেগুলো ইতিহাসের পাতায় অন্যান্যভাবে রয়েছে। কিন্তু গভীর ধর্মচিন্তার নিমগ্ন একজন মানুষ ছিলেন দেবেন্দ্রনাথ
1: একেবারেই। এবং পিতা পুত্রের যে সম্পর্কটা আমরা সকলেই জানি একটু অন্যরকম ছিল। দেবেন্দ্রনাথের ব্যক্তিত্ব ছিল বিশাল, কিন্তু তিনি ছিলেন অত্যন্ত গম্ভীর, আত্মমগ্ন এবং নিয়মানুবর্তী। অন্যদিকে ছোট রবীন্দ্রনাথ ছিলেন কল্পনাপ্রবণ, সংবেদনশীল এবং প্রকৃতির প্রতি অত্যন্ত আকৃষ্ট একজন মানুষ। তবু এই ভিন্ন প্রকৃতির মানুষের মধ্যে একটি গভীর সম্পর্ক তৈরি হয়েছিল। বিশেষ করে রবীন্দ্রনাথের জীবনে বাবার সঙ্গে সেই পাহাড়ে যাওয়ার অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেই অভিজ্ঞতার কথা আমরা কমবেশি সকলেই জানি। দেবেন্দ্রনাথ তাকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন হিমালয়ের দিকে, সেই ভ্রমণ রবীন্দ্রনাথের শিশু মনে গভীর ছাপ ফেলেছিল। একদিকে প্রকৃতির বিশালতা, অন্যদিকে বাবার সান্নিধ্য, এই দুয়ের মিলনে তার জীবনে যেন একটি নতুন জানালা খুলে গিয়েছিল।

ঘড়ি কাটা এই মুহূর্তে জানান দিচ্ছে রাত 9:56 হয়ে 44 সেকেন্ড। অবশ্যই এইভাবে আলোর প্রতীক হয়ে যিনি আমাদের মধ্যে আছেন সর্বদা জাগরুক, তাকে নিয়ে তো 12টা পর্যন্ত আছি, সঞ্জয় কল্পলাল 100.1 FM গোল্ডে। কিন্তু এই মুহূর্তে সময় হয়েছে আমাদের আবারও সংবাদ বিরতিতে যাওয়ার। তবে হ্যাঁ, গান শুনতে শুনতে আমরা চলে যাব ঠিক 10টার উপরে, সংবাদ বিরতিতে ফিরে আসবো 10:10।

0: আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি FTA আগামী 20 অক্টোবর কার্যকর হবে। কানাডার সঙ্গে সুসংহত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি SEPA সংক্রান্ত আলোচনা দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে দুই দেশ সম্মত হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক T-72 এবং T-90 ট্যাঙ্কের জন্য অক্সিলারি পাওয়ার ইউনিট APU কেনার লক্ষ্যে অ্যাকিউরেট ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোল প্রাইভেট লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ হাইস্পিড অ্যাক্সেস কন্ট্রোলড জাতীয় সড়কের পরিকল্পনা ও নকশা প্রণয়নের জন্য নতুন নির্দেশিকা জারি করেছে। মৎস্যক্ষেত্রের উন্নয়নে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গকে প্রায় 9 কোটি টাকার আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছে। রাশিয়ায় পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে ক্ষমতাসীন ইউনাইটেড রাশিয়া 57.83% ভোট পেয়ে এগিয়ে আছে। এশিয়ান গেমসে শুটিংয়ে ভারত আজ 3টি পদক পেয়েছে। ব্যাডমিন্টনে ভারত পৌঁছেছে কোয়ার্টার ফাইনালে। আসছি বিস্তারিত খবরে। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি FTA আগামী 20 অক্টোবর কার্যকর হবে। নতুন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল জানান, এই চুক্তির ফলে নিউজিল্যান্ড ভারতে রপ্তানি করা পণ্যের 100% শুল্কমুক্ত প্রবেশাধিকার নিশ্চিত হবে। আগামী 4 থেকে 5 বছরে দুদেশের পণ্য ও পরিষেবা সংক্রান্ত বাণিজ্য প্রায় 35,000 কোটি টাকায় নিয়ে যাওয়ার লক্ষ্যে এই কৌশলগত অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে, বাড়বে অর্থনৈতিক অংশীদারিত্ব। শ্রী গোয়েল বলেন, এই চুক্তির ফলে দেশের MSME, কৃষক, হ্যান্ডিক্রাফট এবং হ্যান্ডলুম শিল্পীরা উপকৃত হবেন। এই চুক্তির অধীনে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ খাতে নিউজিল্যান্ড ভারতে 2 লক্ষ কোটি টাকা বিনিয়োগ করবে বলে মন্ত্রী জানিয়েছেন।
1: It is an important moment for our businesses, for our farmers, for our exporters and MSMEs, for our professionals and consumers who will all benefit from the commitments undertaken in this agreement. It provides duty-free access to 100%

0: of our exports to New Zealand right from entry into force, and also facilitates significant investments of $20 billion over the next 15 years from New Zealand to India.
1: ভারত ও কানাডার সুসংহত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সেপা সংক্রান্ত আলোচনা দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে সম্মত হয়েছে। আগামী 5ই অক্টোবর এই চুক্তি নিয়ে পরবর্তী দফার আলোচনা শুরু হবে। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, আগামী 90 দিন দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সময় হয়ে উঠতে পারে। প্রতিরক্ষা মন্ত্রক T-72 এবং T-90 ট্যাঙ্কের জন্য অক্সিলারি পাওয়ার ইউনিট APU কেনার লক্ষ্যে অ্যাকুরেট ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোল প্রাইভেট লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। নতুন দিল্লিতে 586 কোটি টাকার বিনিময়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়। উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রকের সচিব রাজেশ কুমার সিং। মন্ত্রক জানিয়েছে, এই APU হল অগ্নি নিয়ন্ত্রণ ব্যবস্থাপনার জন্য বৈদ্যুতিক শক্তি তৈরির বিকল্প উৎস, একই সঙ্গে ফায়ারিং সার্কিট, গান স্টেবিলাইজেশন সিস্টেম এবং অন্য ব্যবস্থাপনার কাজেও এটি সহায়ক হবে। ভারত ও মঙ্গোলিয়ার অষ্টাদশ যৌথ সামরিক মহড়া নোমাডিক এলিফ্যান্ট আজ শুরু হয়েছে। উত্তরাখণ্ডের পিথোরাগড়ে ফরেন ট্রেনিং নোডে এই মহড়া আগামী মাসের 3 তারিখ পর্যন্ত চলবে। ভারত ও মঙ্গোলিয়ার মধ্যে পল্টন স্তরের বার্ষিক মহড়া নোমাডিক এলিফ্যান্ট প্রতি বছর আয়োজন করা হয়। এবারের মহড়ায় ভারতীয় সেনাবাহিনী এবং মঙ্গোলিয়ার সশস্ত্র বাহিনীর 45 জন করে জওয়ান অংশ নিচ্ছেন। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, রাষ্ট্রসংঘের বিধান অনুযায়ী শহরতলী ও পার্বত্য এলাকায় সন্ত্রাসবাদ বিরোধী অভিযান পরিচালনার কাজে দুদেশের যৌথ সামরিক সক্ষমতা বাড়ানোই এর মূল লক্ষ্য। জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ হাইস্পিড অ্যাক্সেস কন্ট্রোল জাতীয় সড়কের পরিকল্পনা ও নকশা প্রণয়নের জন্য নতুন নির্দেশিকা জারি করেছে। সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক জানিয়েছে, আগামী দিনে তৈরি হতে চলা 4 ও 6 লেনের সমস্ত গ্রিনফিল্ড এবং ব্রাউনফিল্ড হাইস্পিড অ্যাক্সেস কন্ট্রোলড জাতীয় মহাসড়কের ক্ষেত্রে এই নির্দেশিকা প্রযোজ্য হবে। দ্রুতগতির জাতীয় মহাসড়ক করিডরের অভিন্ন ডিটেইলড প্রজেক্ট রিপোর্ট বা DPR তৈরি করাই এই নির্দেশিকার মূল লক্ষ্য। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান মধ্যপ্রদেশের কয়েকটি গুদাম থেকে ঘুষ নেওয়ার অভিযোগে মন্ত্রকের একটি মার্কেটিং অফিসারকে অবিলম্বে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছেন। ভৈরন্দা তহসিলের একটি গুদাম পরিদর্শনের সময় ওই আধিকারিক 1 লক্ষ টাকা এবং বেড়াখেরি গ্রামের অপর একটি গুদাম থেকে 60,000 টাকা দাবি করেন। ভর্তুকির আবেদন দ্রুত মঞ্জুর করে দেওয়ার বিনিময়ে এই অর্থ চাওয়া হয়েছিল বলে অভিযোগ। জাতীয় বয়োবৃদ্ধ সহায়তা যোজনার অধীনে 2017-18 অর্থবর্ষ থেকে 2025-26 পর্যন্ত 8,53,000 বেশি প্রবীণ নাগরিক উপকৃত হয়েছেন। তাদের মধ্যে বিতরণ করা হয়েছে 46 লক্ষেরও বেশি সহায়ক সরঞ্জাম। সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক জানিয়েছে, অটল বয়ো অভ্যুদয় যোজনা অভয়ের আওতায় প্রবীণ নাগরিকদের চলাফেরার সুবিধা, স্বনির্ভর জীবনযাপন এবং সময়মতো প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। আজকের প্রসঙ্গে এবারে বিষয়ে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধি 2026। বিশিষ্ট বন্যপ্রাণ বিশেষজ্ঞ, চিকিৎসক ও পরিবেশবিদ শিবাজি ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির প্রথম পর্ব শুনবেন আগামীকাল রাত 8টায় গীতাঞ্জলি, DTH বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AI নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় সরকার মৎস্যক্ষেত্রের উন্নয়নে পশ্চিমবঙ্গকে 9 কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে। পাশাপাশি মিশন অমৃত সরোবর প্রকল্পের আওতায় পুরুলিয়া ও বাঁকুড়ার মতো রুক্ষ এলাকায় 6টি অমৃত সরোবর তৈরিরও অনুমোদন দেওয়া হয়েছে। নিউ টাউনের তাজ তাল কুটিরে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এক পর্যালোচনা বৈঠকের পর যৌথ সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় মৎস্যমন্ত্রী রাজীব রঞ্জন সিং বলেন, রাজ্যে গত 5 বছরে মৎস্যক্ষেত্রে যে কাজ হয়নি তা মাত্র 4 মাসেই সম্পন্ন হয়েছে।
2: उनका मानना था कि रोड अगर बन जाएगा तो लोग जागरूक हो जाएंगे, और जब जागरूक हो जाएंगे तो हमको कौन वोट देगा, इसलिए उसको जागरूक मत होते। तो हमको लगता है बंगाल की सरकार को भी यही था कि ये सशक्त हो जाएंगे, सुदृढ़ हो जाएंगे, तो फिर उनको कौन वोट देगा। लेकिन आज मुझे खुशी है कि माननीय शुभेंदु अधिकारी जी के नेतृत्व में बंगाल में काम हो रहा है। हम लोगों ने आज समीक्षा किया, पिछले 5 साल में जो काम नहीं हुआ वो पिछले 4 महीने।
1: পশ্চিমবঙ্গ, গুজরাট এবং আসাম এই 3 রাজ্য থেকে মোট 500 টন ইলিশ মাছ প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে রপ্তানি করা হয়েছে বলেও রাজীব রঞ্জন সিং জানান। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, পূর্বতন সরকারের সংকীর্ণ রাজনীতির কারণে কেন্দ্রের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প থেকে রাজ্যের মানুষ বঞ্চিত হয়েছে।
3: বিগত সরকার, ভারত সরকারের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে সমস্ত স্কিমগুলি চালু করেছেন, তাতে অংশগ্রহণ করে।

0: থাকেনি অথবা অংশগ্রহণ করে থাকলেও পারফরমেন্স খুব পুয়ার পারফরমেন্স ছিল। মাননীয় মন্ত্রী এই রাজ্যে এসেছেন ফিশারম্যান ফিশারিজ ডেভেলপমেন্ট করার জন্য, এই রাজ্যের সার্বিক উন্নতির জন্য।
1: শিল্পায়নের পথে পশ্চিমবঙ্গের ভাবমূর্তি বদলানোই এখন রাজ্য সরকারের অন্যতম লক্ষ্য। একসময় সিঙ্গুর পরবর্তী পরিস্থিতির জেরে শিল্পপতিদের মধ্যে যে অনীহা তৈরি হয়েছিল তা কাটিয়ে নতুন বিনিয়োগ টানতে দেশ বিদেশে সক্রিয় প্রচার চালানো হবে বলে স্বপন দাশগুপ্ত জানিয়েছেন। কলকাতায় আজ ICMAI আয়োজিত রাইজ বেঙ্গল পাওয়ারিং দ্য জার্নি টুয়ার্ডস বিকশিত ভারত @2047 অনুষ্ঠানে যোগ দিয়ে অর্থমন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেও বিভিন্ন জায়গায় গিয়ে শিল্পপতিদের সঙ্গে বৈঠক করছেন। এদিকে রাজ্যে শিল্প বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে আলাপ আলোচনার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ মুম্বাই গিয়েছেন। সেখানে শিল্পপতি অনন্ত আম্বানির সঙ্গে তিনি বৈঠক করবেন। পশ্চিমবঙ্গে SIR প্রক্রিয়া ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া ব্যক্তিদের আবেদনের দ্রুত নিষ্পত্তির জন্য নির্বাচন কমিশন বিচার বিভাগীয় ট্রাইব্যুনালের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ানোর পরিকল্পনা নিয়েছে। বর্তমানে পশ্চিমবঙ্গে 19টি ট্রাইব্যুনাল কাজ করছে, তা বাড়িয়ে অন্তত 42টি করার প্রস্তাব নিয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করা হবে বলে কমিশন সূত্রে জানা গেছে। ঝাড়খণ্ডে জাতীয় তদন্ত সংস্থা NIA বিভিন্ন মামলা শুনানির জন্য রাঁচিতে আরও 2টি বিশেষ আদালত গঠন করা হয়েছে। বিচার বিভাগীয় কমিশনের জারি করা এক নির্দেশিকায় বলা হয়েছে, 2টি বিশেষ আদালতেরই কাজের পরিধি হবে গোটা ঝাড়খণ্ডে। আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা আজ কামরূপ জেলার ইসরো টেলিমেট্রি ট্র্যাকিং ও কমান্ড নেটওয়ার্ক ইস্ট ট্র্যাকের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। অনুষ্ঠানে তিনি বলেন, এর ফলে ভারতের মহাকাশ কর্মসূচিতে এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। রাজস্থানের 309টি পুরসভার মধ্যে 301টিতে নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে। 197টি পুরসভায় বোর্ড গঠন করে ভারতীয় জনতা পার্টি তাদের আধিপত্য প্রতিষ্ঠা করেছে। বিহারের ভাগলপুর জেলার সুলতানগঞ্জ থানার তারেতা নারায়ণপুর গ্রামে আজ বন্যার জলে স্নান করার সময় 6টি শিশু ডুবে মারা গেছে। মৃত শিশুদের সবার বয়স 10 থেকে 12 বছরের মধ্যে। তারা সুলতানগঞ্জ নগর পরিষদের 27 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। দুবাইয়ের শাসক এবং সংযুক্ত আরব আমিরাতের উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মকতুমের ছোট ভাই শেখ আহমেদ বিন রশিদ আল মকতুম প্রয়াত, বয়স হয়েছিল 76 বছর। এই ঘটনায় সংযুক্ত আরব আমিরাতে 10 দিনের সরকারি শোক ঘোষণা করা হয়েছে। রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশন জানিয়েছে যে পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট ডুমার নবম নির্বাচনে ক্ষমতাসীন ইউনাইটেড রাশিয়া 57.83% ভোট পেয়েছে। এই ফলাফল প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ক্ষমতার ওপর কঠোর নিয়ন্ত্রণ বজায় রাখতে সহায়তা করবে। এশিয়ান গেমসের শুটিংয়ে ভারত আজ 3টি পদক পেয়েছে। পুরুষদের 10 মিটার এয়ার রাইফেল ব্যক্তিগত ইভেন্টে হিমাংশু ধিলো রূপো এবং রুদ্রাংশ পাতিল ব্রোঞ্জ পদক পেয়েছেন। এছাড়া একই প্রতিযোগিতার পুরুষদের দলীয় ইভেন্টেও ভারত 1টি রূপো পেয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এশিয়ান গেমসে পুরুষদের 10 মিটার এয়ার রাইফেল ইভেন্টে রৌপ্য পদক মেলায় হিমাংশু ধিলোকে অভিনন্দন জানিয়েছেন। শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতিও। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি FTA আগামী 20 অক্টোবর কার্যকর হবে। কানাডার সঙ্গে সুসংহত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি SEPA সংক্রান্ত আলোচনা দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে দুই দেশ সম্মত হয়েছে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর আগামীকাল সকাল 6:20।
2: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold। 100.1 FM Gold। রবি ঠাকুরের কথা আর গানে সাজানো হিয়ার মাঝে, হিয়ার মাঝে শুনছেন 100.1 FM Gold। হিয়ার মাঝে, হিয়ার মাঝে, হিয়ার মাঝে
3: ফিরে এলাম 100.1 FM Gold। হিয়ার মাঝে নিয়ে সঞ্জয় কল্পলাল আপনাদের সঙ্গে, আপনাদের প্রিয় রেডিও চ্যানেল FM Gold। আর অবশ্যই আজ কথা হচ্ছে পারিবারিক সম্পর্কে, রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথের পরিবার এবং কাদের সঙ্গে কিভাবে সম্পর্কে জড়িত ছিলেন, সেখান থেকে তার সৃষ্টি সবটাই উঠে আসছে আজকের কথায়। আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন পুরো 12টা পর্যন্ত।

আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণীর সং

27 পর্যন্ত। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি শেষ হলো।

0: রবি ঠাকুরের কথা আর গানে সাজানো হিয়ার মাঝে, হিয়ার মাঝে শুনছেন 100.1 FM গোল্ডে। হিয়ার মাঝে, হিয়ার মাঝে, হিয়ার মাঝে।
1: ফিরে এলাম হিয়ার মাঝেতে, সঞ্জয় কল্পলাল 100.1 FM গোল্ডে। একটি শিশুর কাছে বাবার সঙ্গে একান্ত সময় কাটানো কতটা গুরুত্বপূর্ণ তা আমরা সহজেই বুঝতে পারি, বিশেষ করে যে শিশু বড় হচ্ছে একটি বিশাল পরিবারের মধ্যে, অথচ নিজের ভেতরে নিজের মতো করে পৃথিবীকে আবিষ্কার করে চলেছে। তার কাছে বাবার সঙ্গে সেই হিমালয় যাত্রা এক বিশেষ অভিজ্ঞতা। প্রশ্ন উঠতেই পারে, তাহলে যে মানুষ একা থাকতেন বাবার সঙ্গে কিভাবে তিনি সম্পর্কিত বা সম্পর্কযুক্ত হলেন? আসলে দেবেন্দ্রনাথ রবীন্দ্রনাথকে শুধু বইয়ের শিক্ষাই দেননি, দিয়েছিলেন প্রকৃতিকে দেখার চোখ। প্রকৃতির মধ্যে যে সৌন্দর্য আছে, নীরবতা আছে, গভীরতা আছে, মানুষের বাইরের পৃথিবীর সঙ্গেও যে এক ধরনের আত্মিক সম্পর্ক তৈরি করা যায়, সবটাই কিন্তু রবীন্দ্রনাথের চিন্তা জগতে প্রবেশ করিয়েছিলেন দেবেন্দ্রনাথ।
2: এসব নিয়েই আমরা রয়েছি আজ হিয়ার মাঝে। ফিরে আসি বিজ্ঞাপন বিরতি ও গানের ঠিক ওপারে।
3: পার্সোনাল লোন অফার স্যার,
4: আবার এখনি ব্লক করছি।
3: দুবাইয়ে ফ্রি ট্রিপ,
4: এটাকেও ব্লক করছি। আর কতগুলো নাম্বার ব্লক করব?
5: শুধুমাত্র ফোনে ব্লক করলে স্প্যাম কল আটকানো যাবে না, কারণ প্রতিবার সেটা আসে একটা নতুন ফোন নাম্বার থেকে।
4: তাহলে
5: কলটা আনসার করে ট্রাই DND অ্যাপে রিপোর্ট করুন। ব্যাংকিং, ট্রাভেল, ইন্স্যুরেন্স থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে সাবমিট করুন, আর এই পুরো কাজটা করতে মাত্র কয়েক সেকেন্ড লাগবে।
4: এর ফলে কি সবার জন্য স্প্যাম কল কমে যাবে?
5: হ্যাঁ, রিপোর্ট পাওয়া মাত্রই অ্যাকশন নেওয়া হবে। শুধু ব্লক না, রিপোর্ট করুন। ট্রাই DND অ্যাপ আজকেই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন এবং রিপোর্ট করতে শুরু করুন।

0: প্রসঙ্গক্রমে এসে যাচ্ছে রবীন্দ্রনাথের মায়ের কথা, তার মা সারদা দেবীর কথায়। রবীন্দ্রনাথ যখন খুব ছোট, আমরা তো জানি যখনই তার মায়ের মৃত্যু হয়েছিল, ফলে মায়ের সঙ্গে যে তার ব্যক্তিগত বা পারিবারিক খুব দীর্ঘ স্মৃতি তৈরি হতে পেরেছে এমন তো সুযোগই ছিল না। কিন্তু এই অনুপস্থিতিটা তার জীবনে একটা নীরব শূন্যতা তৈরি করেছিল, সেটা স্বাভাবিক। আর রবীন্দ্রনাথের শৈশবের কথা ভাবতে গেলে একটা বিষয় বারবার তো সামনে আসেই, বড় পরিবারে থেকেও মা হারা রবির ছোট থেকেই, বলা যায় শৈশব থেকেই নিঃসঙ্গতা ছিল সঙ্গী। এই নিঃসঙ্গতা পরবর্তীকালে তার সাহিত্যিক সত্তাকে কিভাবে প্রভাবিত করেছে সেটা গবেষণার বিষয়। শুধু গবেষণার বিষয় বললে ছেড়ে দেওয়া যায় না, কারণ অনেক গবেষক সেটাকে নিয়ে রীতিমতন আলোচনা করেছেন, এ নিয়ে প্রচুর লেখালেখিও রয়েছে। কিন্তু একটা বিষয় মনে রাখতেই হবে, রবীন্দ্রনাথের সাহিত্যকে তার ব্যক্তিগত জীবনের সরল প্রতিচ্ছবি হিসেবেই যদি শুধুমাত্র আমরা দেখি তাহলে সেটা মহাভুল হয়ে যাবে।
1: একেবারেই। এবং সাহিত্যে বা সাহিত্যর যে বাস্তব অভিজ্ঞতা থেকে জন্ম নিতে পারে, কিন্তু সৃষ্টির সেই মুহূর্তে অভিজ্ঞতা তার কাছে একটা নতুন অর্থ, নতুন রূপ পায়। এছাড়াও রবীন্দ্রনাথের পরিবারে আমরা দেবেন্দ্রনাথের সঙ্গে তার সম্পর্কের কথা শুনলাম, মায়ের সঙ্গে সারদা দেবীর সঙ্গে তার সম্পর্কের জায়গাটাকে আমরা দেখলাম। এছাড়াও রবীন্দ্রনাথ যেহেতু তার পিতা এবং মাতার চতুর্দশ সন্তান, ফলে বুঝতেই পারছেন বা আমরা সকলেই জানি যে এত একটা বড় পরিবার তার মধ্যে বেড়ে ওঠা, ভাই বড় ভাই দ্বিজেন্দ্রনাথ, সত্যেন্দ্রনাথ, জ্যোতিরিন্দ্রনাথ প্রত্যেকেই ছিলেন স্বতন্ত্র প্রতিভার অধিকারী। দ্বিজেন্দ্রনাথ ছিলেন কবি, দার্শনিক, গণিতজ্ঞ, সত্যেন্দ্রনাথ ছিলেন

ভারতীয় সিভিল সার্ভিসে যোগ দেওয়া প্রথম ভারতীয়দের মধ্যে অন্যতম। জ্যোতিরিন্দ্রনাথ ছিলেন নাট্যকার, সঙ্গীতজ্ঞ, শিল্পী, মানে এত গুণী মানুষ। সেই পরিবারে রবীন্দ্রনাথ ধীরে ধীরে বড় হয়ে উঠেছে এবং এই মানুষগুলোর সঙ্গে তার সম্পর্ক অবশ্যই তার চিন্তাকে সমৃদ্ধ করেছিল, এটা তো নতুন করে বলার অপেক্ষা রাখেন। এবং পরবর্তীতে তার যে সমস্ত লেখা আমরা পড়ি, সেটা সাহিত্যের বিভিন্ন শাখা, প্রবন্ধ, গল্প, উপন্যাস, নাটক, সব জায়গাতেই তিনি তার স্বকীয় প্রতিভার সাক্ষ্য রেখে গেছেন। এটাই তো রবীন্দ্রনাথের কাছে বা রবীন্দ্রনাথের পারিবারিক যে পরিমণ্ডলে বেড়ে ওঠার ফলে, এই যে একটু আগে বললাম যে কিছু মানুষের সঙ্গে হয়তো সেভাবে সম্পর্ক তৈরি করে উঠতে পারেননি, কিন্তু তার সেই নিঃসঙ্গ একাকিত্ব মনও তার সেই সৃষ্টিকে, তার সেই চিন্তাকে, তার সেই লেখনীকে থামিয়ে রাখতে পারেনি। আমরা আসবো সে প্রসঙ্গে, আমরা আবারও দেখব আরও যে মানুষগুলো ঠাকুরবাড়ির সঙ্গে অবাধ যাতায়াত করতেন তাদের সঙ্গে রবীন্দ্রনাথের সম্পর্ক কেমন ছিল, কিভাবে তার সৃষ্টিগুলো ধীরে ধীরে বিকশিত হয়েছিল, বিকাশ লাভ করেছিল, সবটাই থাকবে আজকের আলোচনায়। FM গোল্ডে আছি আমরা।

0: হিয়ার মাঝে আপনাদের সঙ্গে সঞ্জয় ও কল্পলাল।
1: ঠাকুরবাড়ির সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল পরিবারের মানুষরা শুধু আত্মীয় ছিলেন না, তারা ছিলেন একে অপরের চিন্তার সঙ্গী। বাড়িতে সাহিত্য নিয়ে আলোচনা তো হচ্ছেই, সেই সঙ্গে সঙ্গে গান হচ্ছে, নাটক হচ্ছে এবং সেই নাটকে সকলেই অংশগ্রহণ করছে কম বেশি। রবীন্দ্রনাথ ছোট থেকেই এমন একটা পরিবেশের মধ্যে, এমন একটা পরিমণ্ডলের মধ্যে থেকে ধীরে ধীরে বেড়ে উঠছেন। তার প্রতিভা তাই একেবারে শূন্য থেকে যে তৈরি হয়েছে এমন তো নয়, পরিবার তাকে দিয়েছিল এক সমৃদ্ধ সাংস্কৃতিক পরিমণ্ডল। কিন্তু সেই পরিবেশের মধ্যেও রবীন্দ্রনাথ নিজের স্বতন্ত্র পথ তৈরি করেছিলেন, এখানেই তো তার প্রতিভার বিশেষত্ব। একজন শিশুর ভবিষ্যৎ গড়ে ওঠার ক্ষেত্রে আমাদের প্রশ্ন থাকতেই তো পারে যে কতটা পরিবার তার গুরুত্বপূর্ণ, কারণ আমরা অনেক সময় মনে করি স্কুল কলেজ শিক্ষক সমাজ এসবই একজন শিশুকে প্রকৃত মানুষ হিসেবে তৈরি করতে পারে। কিন্তু আসলে পরিবারের প্রতিদিনের ছোট ছোট অভিজ্ঞতা, বাবা মায়ের আচরণ, ভাই বোনের সম্পর্ক, ভালোবাসা কিংবা অভাব, সব কিছুই তো মানুষের মনের ভেতর কোথাও না কোথাও থেকে যায়। রবীন্দ্রনাথের ক্ষেত্রেও কি তার ব্যতিক্রম হবে? না, রবীন্দ্রনাথের ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি। তার জীবনের প্রতিটি সম্পর্কের মধ্যে আমরা শৈশবের সেই অভিজ্ঞতার নানান প্রতিধ্বনি দেখতে পাই।
0: আজকের এই প্রথম পর্বে আমরা শুনলাম বা শোনানোর চেষ্টা করলাম রবীন্দ্রনাথের পারিবারিক জীবনের অন্তত প্রথম দিককার, বা যদি বলি প্রথম অধ্যায় তাহলে তাই প্রথম অধ্যায়ের কথা। আমরা বললাম জোড়াসাঁকোর ঠাকুর বাড়ির পরিবেশ, বাবা দেবেন্দ্রনাথের সঙ্গে তার সম্পর্ক, মাকে না পাওয়া, আর ভাই বোনেদের সাংস্কৃতিক পরিমণ্ডলের কথা। কিন্তু না, আমাদের গল্পের নোটে গাছ এখানে মোড়ানোর নয়, এই পরিবারের গল্প এখানে শেষ হবে না, বরং এখান থেকেই শুরু হবে নতুন কিছু সম্পর্কের আলোচনা।

0: সঞ্জয়ের সঙ্গে আপনি শুনছেন, আমরা রয়েছি জোড়াসাঁকো ঠাকুর বাড়ি। তার এই মুহূর্তে বা ঠিক এই পর্বে বা এই সময়ে আমরা পৌঁছে যাচ্ছি রবীন্দ্রনাথের সঙ্গে তার দাদা দিদি বৌদিদের সম্পর্কের কথা নিয়ে। বিশেষ করে যার কথা উল্লেখ করতেই হবে, রবি জীবনে যার বড় প্রভাব, তিনি হচ্ছেন জ্যোতি ঠাকুর, অর্থাৎ জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। এই জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর এবং কাদম্বরী দেবী, এদের সঙ্গে রবীন্দ্রনাথের সম্পর্কের অনেক রকম যাকে বলা হয় শেডস ছিল। জ্যোতিরিন্দ্রনাথ রবীন্দ্রনাথের দাদা, বন্ধু এবং সৃষ্টির সঙ্গে বহুমুখী প্রতিভার মানুষ জ্যোতিরিন্দ্রনাথ। নিজে নাটক লিখেছেন, সঙ্গীত চর্চা করেছেন, ছবি এঁকেছেন, অনুবাদ করেছেন, ঠাকুরবাড়ির বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। ফলে রবীন্দ্রনাথের জীবনে তার এই দাদার ভূমিকা, অর্থাৎ জ্যোতি ঠাকুরের বা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছোট ভাই যখন নিজের প্রতিভার সন্ধান করছে, তখন পরিবারের একজন প্রতিষ্ঠিত শিল্পী এবং সাহিত্যিকের সান্নিধ্য পাওয়া, এ তো এক পরম প্রাপ্তি কিশোর যুবক রবীন্দ্রনাথের কাছে। রবীন্দ্রনাথ জ্যোতিরিন্দ্রনাথের কাছে ঠিক তাই পেয়েছিলেন।
1: একেবারেই, এবং এই পাওয়া, এই না পাওয়া সব মিলিয়ে রবীন্দ্রনাথ ছিলেন একজন পরিপূর্ণ শিল্পী আমরা বলবো। কারণ তিনি কোনো কিছুর প্রত্যাশা করে কোনো সম্পর্কে সঙ্গে যুক্ত হতেন এমনটা তো নয়। মনের আনন্দে, মনের একটা কি বলবো যে একটা অত্যন্ত আন্তরিক চাহিদা থেকেও হয়তো তিনি একে অপরের সঙ্গে মিশতেন। এবং ঠাকুরবাড়ির সাংস্কৃতিক পরিবেশে নাটক, গান, সাহিত্য চর্চা এসবের মধ্যেও রবীন্দ্রনাথের অংশগ্রহণ ধীরে ধীরে বাড়তে থাকে। এখানে পরিবার শুধুই পরিবারের মধ্যে আবদ্ধ থাকে না, পরিবার হয়ে ওঠে সৃষ্টির কর্মশালা। পাশাপাশি রবীন্দ্রনাথের সঙ্গে যে মানুষটার সম্পর্ক কথা, মানে কি বলবো, রবীন্দ্রনাথের সঙ্গে একাধিক মানুষের সম্পর্ক, আত্মিক সম্পর্ক, মানসিক সম্পর্ক, রক্তের সম্পর্ক সব নিয়েও যে মানুষটার সঙ্গে সম্পর্কের কথা উল্লেখ না করলেই নয়, তিনি হলেন কাদম্বরী দেবী। কাদম্বরী দেবী ছিলেন জ্যোতিরিন্দ্রনাথের স্ত্রী, অর্থাৎ পারিবারিক সম্পর্কে তিনি রবীন্দ্রনাথের বৌঠান। কিন্তু রবীন্দ্রনাথের জীবনে কাদম্বরী দেবীর উপস্থিতি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। রবীন্দ্রনাথ যখন অল্প বয়সী, তখন কাদম্বরী দেবীও ছিল তরুণী, একই বাড়ির পরিবেশে তাঁদের বেড়ে ওঠা। সাহিত্য, কবিতা, গান, হাসি ঠাট্টা বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়েছিল। আমরা সে সম্পর্কের কথায় অবশ্যই আসব। আবারও একটুখানি সঙ্গীতের মধ্যে ভেসে যাই, রবীন্দ্রসঙ্গীত নিয়ে তো আছি, থাকবো আগামীতে। এবং সেই সঙ্গে সঙ্গে কাদম্বরী দেবী মানে রবীন্দ্রনাথের নতুন বৌঠানের সঙ্গে তার সম্পর্ক ঠিক কতটা গভীরতা সব নিয়েই থাকবো।

0: রবীন্দ্রনাথের সৃষ্টিশীল জীবনের প্রথম দিকে কাদম্বরী দেবীর উৎসাহের কথা বহু জায়গায় বহুভাবে আলোচিত হয়েছে। তিনি রবীন্দ্রনাথের লেখা পড়তেন, মতামত দিতেন, কখনো সমালোচনা করতেন। একজন তরুণ কবির কাছে এমন একজন সংবেদনশীল পাঠক থাকা সত্যি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। কাদম্বরী দেবী এবং রবীন্দ্রনাথের সম্পর্ক নিয়ে বহু বছর ধরে বহু সময় বিভিন্নভাবে আলোচনা তো হয়েছে, তাদের সম্পর্কের গভীরতা নিয়ে, একে অপরকে কিভাবে সমৃদ্ধ করেছিল, রবীন্দ্রনাথ কিভাবে কাদম্বরী দেবীর সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে নিজের সেই সৃষ্টিটাকে আরও বেশি সৃষ্টির আনন্দে মেতে উঠতে পেরেছিল, সবটাই তো আলোচিত হয়েছে। কিন্তু আমরা বরং একটা দিক, মানে অত সব দিকে না তাকিয়ে একটা দিকে আমরা তাকাতে পারি, যে রবীন্দ্রনাথের সৃষ্টিশীল জীবনের একেবারে শুরুর দিকে কাদম্বরী দেবী ছিলেন তার ঘনিষ্ঠ পারিবারিক সঙ্গী এবং তার সাহিত্য চর্চার একজন গুরুত্বপূর্ণ শ্রোতা ও পাঠক। এই সম্পর্কের আবেগ, স্মৃতি, বিচ্ছেদের অভিঘাত রবীন্দ্রনাথের জীবনে একটি গভীর ছাপ ফেলেছিল। সত্যি এ কথা তার জীবন এবং সাহিত্য নিয়ে যে আলোচনা তাতে কিন্তু বারবার উঠে এসেছে।
1: শৈশবের নিঃসঙ্গতার কথা তো আমরা বলেছি, বড় বাড়ি, অনেক মানুষ, কিন্তু নিজের ভেতরে কেমন যেন নিঃসঙ্গ ছিলেন রবি। এই পরিস্থিতিতে একজন সমবয়সী বা কাছাকাছি বয়সের মানুষের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একজন শিশুর কাছে কতটা গুরুত্বপূর্ণ হতে পারে সেটা নিশ্চয়ই বলে বোঝাতে হয় না। আমরা রবীন্দ্র

0: রবীন্দ্রনাথ এবং কাদম্বরী, অর্থাৎ তার ছোট বৌঠানের সঙ্গে দেবর রবীন্দ্রনাথের এই সম্পর্কের এই একটা দিক দেখতে পাই। আগ্রহী শ্রোতা, রবীন্দ্রনাথের সমস্ত লেখার কবিতা লিখছেন রবি ঠাকুর, নতুন কিছু ভাবছেন, গান তৈরি করছেন, আর পাশে একজন মানুষ যে তার প্রথম শ্রোতা, যে তাকে উৎসাহ দেবে, তিনি কাদম্বরী দেবী। একজন শিল্পীর জীবনে এমন একজন মানুষের উপস্থিতি কতটা মূল্যবান তার শিল্পীরাই সবচেয়ে ভালো বোঝেন। কাদম্বরী দেবীর প্রয়াণ সে এক অন্য কথা। নিঃসঙ্গতা রবীন্দ্রনাথের জীবনে বাড়িয়েই ছিল শুধু।
1: যদি জানতে

রবীন্দ্রনাথ, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, পরিবার, নিঃসঙ্গতা, রবি ঠাকুরের সৃষ্টি, আমরা অনেকগুলো দিক কথার মাঝে মাঝে খুলে ফেলেছি। খুব স্বাভাবিকভাবেই আমাদের এবার ঢুকে পড়তে হচ্ছে রবি ঠাকুরের বিবাহিত জীবনে। 1883 সাল, রবীন্দ্রনাথের বিয়ে হল ভবতারিণী দেবীর সঙ্গে, যার বিয়ের পরবর্তী নাম বা বাকি সময় কাল ধরে যাকে আমরা চিনি মৃণালিনী দেবী হিসেবে। 1883 মানে রবীন্দ্রনাথ তখন মাত্র 22 বছরের ছেলে। 22 বছরের যুবক, সাহিত্য চর্চা চলছে, তার পরিবারের নানান দায়িত্ব রয়েছে, আর তখনই শুরু হল তার নিজের সংসার জীবন। মৃণালিনী দেবীর সঙ্গে রবি ঠাকুরের দাম্পত্য জীবন বেশি দিন নয়, কারণ আমরা জানি মৃণালিনী দেবী অকালে প্রয়াত হয়েছিলেন, মাত্র 19 বছরের, 20 বছরের কিছু কম সময়ে তাদের পারিবারিক জীবন বা দাম্পত্য জীবন। কিন্তু এই 19 বছরের জীবনে জন্ম নিয়েছিল তাদের 5 সন্তান, মাধুরীলতা, রথীন্দ্রনাথ, রেণুকা, মীরা এবং শমীন্দ্রনাথ। অর্থাৎ দেখুন, যে মানুষটি ছোটবেলায় বিশাল পরিবারের একজন সন্তান ছিলেন, এবার তিনি 5-5 জন সন্তানের পিতা হয়ে উঠলেন। আর এখান থেকেই রবীন্দ্রনাথের জীবনে পরিবারের

সময়ে নানানভাবে পালন করতে হয়েছে। স্বাভাবিকভাবেই পরিবার থেকে তিনি কিন্তু অনেকটা দূরে ছিলেন, তাই তার সংসার জীবনকে শুধু প্রচলিত অর্থে ঘরোয়া জীবন হিসেবে দেখলে পুরো বিষয়টা কিন্তু বোঝা যায় না। তবুও স্ত্রী মৃণালিনী দেবী তার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ নিয়েছিলেন। রবীন্দ্রনাথের চিঠিপত্র, তার পারিবারিক জীবনের বিভিন্ন তথ্য যদি আমরা ঘাঁটি, তাহলে অবশ্যই মৃণালিনী দেবীর সঙ্গে তাঁর সম্পর্কে নানা দিক নিয়ে ধারণা একটা করাই যায়। সেই বিষয়টা তো আমরা আসব। কেমন ছিল মৃণালিনী দেবীর সঙ্গে তার সম্পর্ক? তিনি কি শুধুমাত্র কবির স্ত্রী ছিলেন, নাকি একদম বন্ধুর মতো পাশে থেকে তাঁর সাহিত্য চর্চা, তার সৃষ্টি কার্যে তাকে পূর্ণ সহযোগিতা জানিয়েছিলেন? সব বিষয় নিয়ে থাকবো।

এই গান দুটির বিরতির আগে আমরা কথা বলছিলাম যে রবীন্দ্র ঠাকুর তার বিবাহিত জীবনে ঢুকেছেন এবং পাঁচ সন্তানের বাবা মা তারা দুজন। কিন্তু মৃণালিনী দেবীর কথাটা আলাদা করে বলতেই হবে, এটা আমাদের দায়বদ্ধতা। কারণ তিনি শুধু কবির স্ত্রী নন, একজন বিশাল ব্যক্তিত্ব, রবীন্দ্রনাথের মতন একজন বিশাল ব্যক্তিত্বের পাশে থাকা খুব সোজা কথা নয়। 1883 থেকে 1902 এই সময়কাল যখন মৃণালিনী দেবী থাকছেন, তখন রবীন্দ্রনাথের সাহিত্যিক পরিচয় ক্রমশ বিস্তৃত হচ্ছে, পরিবার সন্তানদের দায়িত্ব বাড়ছে, আর এই প্রতিটি পরিবর্তনশীল অবস্থার সঙ্গে খাপ খাইয়ে নিচ্ছেন মৃণালিনী দেবী। শুধু খাপ খাওয়ানো না, আমি আজকের মানে পরিভাষাটাকে যদি ব্যবহার করি, তিনি সাপোর্ট সিস্টেম হয়ে উঠছেন, রবীন্দ্রনাথের যাবতীয় কাজকর্মের ক্রিয়াকলাপের অ্যাক্টিভিটির সাপোর্ট সিস্টেম হয়ে উঠছেন। সন্তানদের দেখাশোনা করছেন, সংসার সামলাচ্ছেন, রবীন্দ্রনাথের জীবনের নানান পর্যায়ে এই 19টি বছরের দাম্পত্য জীবনে মৃণালিনী দেবী নীরব কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছেন। রবি ঠাকুরের সাফল্য বা সৃষ্টিশীলতার পিছনে

0: মৃণালিনী দেবীর এই অবদান ইতিহাস অন্তত কখনো ভুলবে না, বাঙালি মনন কখনো অস্বীকার করবেই না।
1: একেবারেই। এবং রবীন্দ্রনাথের এই যে সৃষ্টিশীল কর্মের পেছনে যে বিভিন্ন অধ্যায়, বিভিন্ন মানুষ তার পাশে সব সময় ছিলেন, একেবারে ছাতার মতো বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে সব রকমভাবে, তেমনি রবীন্দ্রনাথের জীবনে আরও একটি বিশেষ অধ্যায়ের কথা আমাদের বলতে হয়, কারণ তার সৃষ্টির সঙ্গে জড়িত সেই অধ্যায় এবং সেই অধ্যায়টাকেও তার পরিবারের সঙ্গে সম্পর্কযুক্ত বলা যেতেই পারে, সেটা হচ্ছে শিলাইদহ পর্ব, রবীন্দ্রনাথ এবং শিলাইদহ পর্ব। এই শিলাইদহ পর্বটাও কিন্তু রবীন্দ্রনাথের পারিবারিক জীবনের একটা অন্যতম অধ্যায় বলা যেতে পারে, কারণ জমিদারির কাজে তাকে দীর্ঘ সময় থাকতে হয়েছে, আর থাকতে হয়েছে বলেই পদ্মার নদী, নৌকা, সেখানকার প্রকৃতি, গ্রামের মানুষ সব কিছু তার সাহিত্য চর্চাকে সমৃদ্ধ করেছে, তার সাহিত্যকে নিয়ে গেছে এক অন্য পর্যায়ে। কিন্তু শিলাইদহের জীবনের সঙ্গে ছিল তার পরিবারের থেকেও দূরত্ব, কারণ একদিকে প্রকৃতি তাকে সৃষ্টির সেই অসাধারণ উপাদান দিয়েছে, অন্যদিকে পরিবার থেকে দূরে থাকার অনুভূতিও তার জীবনে ছিল। ঠিক এই সময় আমরা চিঠিপত্রে রবীন্দ্রনাথের সেই পারিবারিক টান, সন্তানের প্রতি স্নেহ, মানে এই শিলাইদহ পর্বে তার পরিবারের সঙ্গে তিনি কতটা একাত্ম ছিলেন, পরিবারকে ছেড়ে থাকার কতটা বেদনা, পরিবারকে তিনি কতটা অন্তর থেকে ভালোবাসতেন, হয়তো সবসময় থাকতে পারতেন না, সেটা কিন্তু বোঝা যায়, যে কারণেই তার চিঠিপত্রে আমরা এই বিষয়গুলো কিন্তু বারে বারে উঠে আসে, সেই পারিবারিক টান, সন্তানদের প্রতি স্নেহ এবং পরিবারের সঙ্গে যোগাযোগের নানান দিক। এই তো রবীন্দ্রনাথের পরিবারের একটা অন্যতম অধ্যায়, তাই না?

0: আমরা একটু আগেই বলেছিলাম যে রবীন্দ্রনাথ মৃণালিনীর পাঁচ সন্তান, মাধুরীলতা, রথীন্দ্রনাথ, রেণুকা মীরা ও শমীন্দ্রনাথ। এই পাঁচটি সন্তান মানে পাঁচজন সন্তান, পাঁচজনের আলাদা স্বভাব, বলা যায় অনেকটা আলাদা জীবনও। একজন বাবার কাছে সন্তানরা তো শুধু সন্তান হন না, তারা তার ভবিষ্যতের স্বপ্ন, আনন্দ, চিন্তা, কখনো দুঃখ, দুশ্চিন্তা, এই সমস্ত কিছুর কারণ হয়ে ওঠে। রবি ঠাকুরও ব্যতিক্রমী হতে পারেন না, ব্যতিক্রমী ছিলেনও না। তার ব্যস্ত জীবন ছিল, সাহিত্য ছিল, ভ্রমণ ছিল, জমিদারি ছিল, শান্তিনিকেতনের কাজ ছিল, কিন্তু সব কিছুর মাঝে সন্তানদের নিয়ে তার একটা আলাদা জায়গা ছিল। বিশেষ করে তাদের পড়াশোনা নিয়ে, শিক্ষা দীক্ষা নিয়ে রবীন্দ্রনাথ অত্যন্ত চিন্তা করতেন, সচেতন ছিলেন। যে বিদ্যালয় ব্যবস্থা ছোটবেলায় তার অপছন্দ ছিল বলে বাড়িতে এসে তাকে শিক্ষক পড়িয়ে যেত, প্রচলিত শিক্ষার বাইরে সেই শিক্ষা লাভ করে রবীন্দ্রনাথের কিন্তু মনে হয়েছিল শিশুকে চার দেওয়ালের মধ্যে আবদ্ধ করে শুধু বই মুখস্থ করিয়ে দিয়ে প্রকৃতিকে জেনানো যাবে না। এই শিশুর সঙ্গে প্রকৃতির সম্পর্ক, শিশু যেন নিজের চোখে প্রকৃতিকে দেখে, নিজে প্রশ্ন করে, চিন্তা করে, ভাবে, আনন্দ কৌতূহলকে আগলে রাখে, বাঁচিয়ে রাখে, এসব কিছু চেয়েছেন রবীন্দ্রনাথ। আর এইভাবেই ধীরে ধীরে তার শিক্ষাদর্শের অংশ হয়ে ওঠে এই গোটা ভাবনাটাই। নিজের সন্তানদের ক্ষেত্রেও তিনি শিখ চিন্তাই প্রয়োগ করতে চেয়েছিলেন।
1: একদমই। এবং রবীন্দ্রনাথের সঙ্গে সন্তানদের যারা ছিলেন আর কি, রথীন্দ্রনাথের সম্পর্ক তো একটু অন্যরকমভাবেই আমাদের চোখে ধরা দিয়েছিল, সেটা বিভিন্ন পত্রপত্রিকা, বিভিন্ন চিঠিপত্রেও আমরা সে কথা দেখেছি, সে কথা জেনেছি। রবীন্দ্রনাথ পরবর্তীকালে শান্তিনিকেতনের কাজে গভীরভাবে যুক্ত হন। রবীন্দ্রনাথ তার সন্তানকে শুধু প্রচলিত শিক্ষায় শিক্ষিত করতে চেয়েছিলেন এমনটা নয়, তিনি চেয়েছিলেন রথী, তার আদরের রথী, বাস্তব জীবনের কাজ শিখুক। কৃষি, কারিগরি শিক্ষা, প্রকৃতির সঙ্গে সম্পর্ক, এসব বিষয়েও তার আগ্রহ তৈরি করার চেষ্টা করেছিলেন। কারণ রবীন্দ্রনাথের স্বপ্ন ছিল এমন একটি সমাজ যেখানে শিক্ষা শুধু চাকরি পাওয়ার উপায় হবে না, শিক্ষা মানুষের জীবনকে সমৃদ্ধ করবে।

0: আমরা যে আলোচনাটায় ছিলাম, পারিবারিক জীবনে রবীন্দ্রনাথ বা তাঁর পরিবার, এখানে একটা গুরুত্বপূর্ণ অংশটা হচ্ছে যে রবীন্দ্রনাথের কাছে পরিবার এবং শিক্ষা এ দুটো কিন্তু আলাদা বিষয় ছিল না। একটা শিশুকে মানুষ করার কাজটা পরিবারে শুরু হয়। আমরা শুরুতে বলেছিলাম যে পরিবার আসলে একটি শিশুর কাছে বিদ্যালয়ের মতো, প্রথম বিদ্যালয়। তো রবীন্দ্রনাথও সেই ভাবনা থেকেই শান্তিনিকেতনের শিক্ষা ভাবনার মধ্যে ওই পরিবারের মতন একটা মানবিক পরিবেশকে তৈরি করতে চেয়েছিলেন। শান্তিনিকেতন যে কারণে অন্যান্য অনেক রকম শিক্ষা প্রতিষ্ঠান থেকে সম্পূর্ণ স্বতন্ত্র, অন্তত তার জন্মলগ্নে। শিক্ষক এবং ছাত্রের সম্পর্কটা যে শুধুমাত্র আনুষ্ঠানিক নয়, তার মধ্যে একটা স্নেহ, একটা বন্ধুত্ব, একটা পারস্পরিক ভালোবাসা, শ্রদ্ধা, এগুলো থাকবে, এটা রবীন্দ্রনাথ জানতেন। ঠিক এখানেই আমরা তার এক এক সন্তানকে একটু ছুঁয়ে যাওয়ার চেষ্টা করব। যেমন মাধুরীলতা, বড় মেয়ে, পরিবারে যে মাধুরীলতা পরিচিত বেলা নামে, আমরা রবীন্দ্রনাথের বহু চিঠিপত্রতে
1: দেখেছি
0: বেলা বলেই উল্লেখ পাই। তো একজন বাবার কাছে বড় মেয়ে খুব আবেগের জায়গা, রবি ঠাকুরের কাছেও তাই। খুব স্নেহপূর্ণ একটা সম্পর্ক এবং তার সন্তানদের জীবনের নানান ঘটনা, বিয়ে, সংসার, ভবিষ্যৎ, এসব নিয়ে রবীন্দ্রনাথ চিন্তিত থেকেছেন, মানসিক যন্ত্রণাও পেয়েছেন। বিশ্বকবি তিনি হতেই পারেন, কিন্তু সংসারে সেই বাবার চিন্তাটা তার ছিলই, আমার সন্তান কেমন আছে, এই চিন্তাটা তার ছিলই। এই প্রশ্নটা বড় মানুষের প্রশ্ন না, যে কোনো একজন সাধারণ বাবার প্রশ্ন, যা ছিল রবীন্দ্রনাথেরও
1: একেবারেই। এবং কিভাবে একটা দূরত্বের মধ্যেও তিনি সম্পর্কগুলোকে টিকিয়ে রাখতেন, কারণ রবীন্দ্রনাথের জীবনের একটি বড় বাস্তবতা ছিল, তিনি তো সবসময় পরিবারের সঙ্গে থাকতে পারতেন না। তার জমিদারির কাজ দেখাশোনা করা বা বিভিন্ন রকম কাজের কারণে, শিলাইদহে থাকা, কলকাতার বাইরে থাকা, সব কিছুর কারণে সন্তানদের সঙ্গে তার একটা শারীরিক দূরত্ব তৈরি তো ছিলই। কিন্তু দূরত্ব মানে কি সম্পর্কের দূরত্ব ছিল এমনটা নয়, শারীরিক দূরত্ব, ফিজিক্যাল ডিস্টেন্স, কারণ তার কাজের ধরনটাই ছিল এমন। কিন্তু ওই যে বললাম চিঠিপত্র, সেই সময় যে যোগাযোগের মাধ্যম, সেটা একটা গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল। এবং সেই চিঠিপত্রে রবীন্দ্রনাথের লেখা বিভিন্ন মানুষকে পাঠানো, তার পাঠানোর তে চিঠিতে যে তার অভিব্যক্তি, তার যে মানসিক চিন্তাধারাগুলো আমরা দেখি, তখনই আমরা বুঝতে পারি যে প্রত্যেকটা মানুষের সঙ্গে, পরিবারের প্রত্যেকটা সদস্যের সঙ্গে তার আত্মিক সম্পর্কের কথা আমরা জানতে পারি। তিনি কখনো খবর নিচ্ছেন, কখনো পরামর্শ দিচ্ছেন, কখনো নিজের অনুভূতির কথা জানাচ্ছেন। এবং একজন বাবা তার সন্তানকে চিঠি লিখছেন, এই দৃশ্যটি খুবই সাধারণ, একদম সেটাই হবে। কিন্তু সেই চিঠির লেখক যখন রবীন্দ্রনাথ, তখন সেই সাধারণ মুহূর্তটাও কিন্তু ইতিহাসের অংশ হয়ে যায়।

0: আসলে এভাবেই রবীন্দ্রনাথ পরিবারের প্রত্যেকটা মানুষের সঙ্গে তাদের ভালোবাসা, তার শিক্ষা সব কিছু নিয়ে এত গভীরভাবে জড়িত হয়ে পড়েছিলেন যে সত্যি এইটুকু সময়ের পরিসরে বোধ হয় এই পুরো আলোচনা করা সম্ভব নয়, কারণ ঘড়ির কাঁটা আমাদের বলছে এবার বোধ হয় শুভরাত্রি জানানোর সময় উপস্থিত।
1: শুভরাত্রি আজকের মতন, কানে রাখুন, শুনতে থাকুন 100.1 FM।

এবারের গানটি গেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়, গানটি লিখেছেন গৌরী প্রসন্ন মজুমদার, সুর দিয়েছেন নচিকেতা ঘোষ।

এবারে শিল্পী শিপ্রা বসু, গানটির কথা গৌরী প্রসন্ন মজুমদার, সুর অনুপম ঘটক।

এবারের গানটি গিয়েছেন উৎপলা সেন, গানটির গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার, সুরকার হেমন্ত মুখোপাধ্যায়।

এবারের গানটি গিয়েছেন বাসবী নন্দী, গানটি লিখেছেন শিবদাস বন্দ্যোপাধ্যায়, সুর দিয়েছেন শৈলেন মুখোপাধ্যায়।

এবারের শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়, গানটির গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার, সুরকার অনিল বাগচি।

এবারের গানটি গেয়েছেন মাধুরী চট্টোপাধ্যায়, গানটি লিখেছেন পুলক বন্দ্যোপাধ্যায়, সুর নচিকেতা ঘোষ।

0: নিজের কথা সুরে এবারের গানটি গেয়েছেন নচিকেতা চক্রবর্তী।
1: হাজার বছর আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি কুড়ি বছরের পার, তখন আবার যদি দেখা হয় তোমার আমার, তখন মুখোমুখি আমি আর শৈশব, মাঝখানে ব্যবধান কুড়ি অথবা তিরিশ অথবা চল্লিশ।

ডিটিএইচ বাংলা পরিষেবায় এতক্ষণ শুনছিলেন আধুনিক গান। আধুনিক গানের অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ হলো। একটু পরেই শুনবেন ছায়াছবির গানের অনুষ্ঠান।

0: মৌচাক ছবি থেকে এবারের গানটি দ্বৈত কণ্ঠে গেয়েছেন মান্না দে ও আশা ভোঁসলে।
1: পাগলা গারদ কোথায় আছে নেই বুঝিতা জানা, ঘোড়ার কি ডিম হয় সেই ডিমের কি হয় ছানা,
2: ঘোড়ার

যতই নারী পুরুষ সাজুক পোশাকে হাফ খাবে, নারীর গড় নারীর ধরন বদলে কি আর যাবে, শাস্ত্র মতে তাই তো নারীর ঘোমটা।

0: তরু
1: মোটেই না মোটেই না, নারী পুরুষ সমান সমান আছে যে তার অনেক প্রমাণ।
0: নারী পুরুষ সমান সমান অনেক সাথেও মানতে পারি, লক্ষ্য ব্লেডেও কামালে যে উঠবে না তো গোপার দাড়ি, বুঝলে নারী, ওই লক্ষ্য ব্লেডেও কামালে যে উঠবে না তো গোপার দাড়ি।

0: जाए प्राण जाए।
1: এবারের গানটি দ্বৈত কণ্ঠে গেয়েছেন সবিতা চৌধুরী ও অনুপ ঘোষাল, ছবির নাম মর্জিনা আবদুল্লাহ।

0: এবারে শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়, ছবির নাম চৌরঙ্গী।
1: কাছে রবে।

এখন শুনবেন নানা রঙের গান। প্রথমেই অতুল প্রসাদের গান, শিল্পী কৃষ্ণা চট্টোপাধ্যায়।

শুনছিলেন অতুল প্রসাদের গান, এরপর নজরুল গীতি, শিল্পী সুস্মিতা গোস্বামী।

কেউ দারোগা কেউ বা সেপাই, করছে কেবল খাই খাই খাই। আর কেউ দারোগা কেউ বা সেপাই, করছে কেবল খাই খাই খাই। ওদের খেয়ে খেয়ে ভুরি ভরে না, মোদের হাড় খেয়েছে মাস খেয়েছে, আরে মোদের হাড় খেয়েছে মাস খেয়ে।

শেষ হলো আপকে লিয়ে, এখন প্রভাতী। আমরা প্রভাতীর প্রথম পর্বে শুনব খেয়াল, শিল্পী শোভা ঘোষ, রাগ ভাটিয়ার।

আমরা শুনলাম খেয়াল শিল্পী ছিলেন শুভ ঘোষ, রাগ ভাটিয়ার। এরপর শুনব বাঁশি, শিল্পী পাঞ্চজন্য দে, রাগ আহির ভৈরব।

0: আমরা শুনলাম বাঁশি শিল্পী ছিলেন পাঞ্চজন্যতে, রাগ আহির ভৈরব। এই সঙ্গে শেষ হলো আজকের প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। এখন আনন্দধ্বনি।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

মনোময় ভট্টাচার্যের কণ্ঠে শুনলাম হৃদয়ে ছিলে জেগে। আর এই গানটির সঙ্গে শুরু হলো আজকের আনন্দধ্বনি, রবীন্দ্রসঙ্গীত। অনুষ্ঠান আপনারা শুনছেন 107 FM রেনবো এবং নিউজ অন AIR অ্যাপে। এরপর সর্বাণী সান্যাল বৈদ্য।

অদিতি মহসিনের কণ্ঠে শুনলাম আমার সকল দুঃখের প্রতীক। আমরা শুনছি আনন্দধ্বনি রবীন্দ্রসঙ্গীত। এরপর সুস্মিতা গোস্বামী।

সমবেত কণ্ঠে শুনলাম গ্রাম ছাড়াওই রাঙামাটির পথ। এরপর শ্রেয়া গো ঠাকুরতার কণ্ঠে নিশিদিন মোর পরাণে।